আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। আজ বৃহস্পতিবার, 21শে জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, 27শে জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 11ই জুন, 2026 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে সময় এখন সকাল 5:55 হয়ে 55 সেকেন্ড। আমাদের আজকের প্রথম পর্বের যে অনুষ্ঠান সূচি, এই মুহূর্তে তা আপনাদের জানিয়ে দেওয়ার পালা। 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রীমার রচনা থেকে পাঠ। 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান। 6:25 হায়নিক খরাং। 7:05 রবি কিরণ, শিল্পী পূরবী মুখোপাধ্যায়। 7:35 স্থানীয় বাংলা সংবাদ। 7:40 ককবরক সংবাদ। 7:45 অভিজ্ঞাপন। 8:40 ককবরক যুব অনুষ্ঠান জায়নক। 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 9:30 শুনবেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী। 10:00 শুনবেন হিন্দি ছবির গান। 10:30 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান। 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 12:00 ককবরক অনুষ্ঠান চোখেরাং। 12:55 অনুষ্ঠান চাষির কথা। 1:05 শুনবেন মহিলা মহল। 1:40 শুনবেন লোকগীতি, শিল্পী সজল সাহা। 1:50 আধুনিক গান, শিল্পী ইন্দ্রানীল সেন। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান সূচি শুনলেন আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: express gratitude to Italian Prime Minister Giorgia Meloni, Malaysian Prime Minister Anwar Ibrahim, German Federal Chancellor Friedrich Merz, Canadian Prime Minister Mark Carney and Prime Minister of Israel Benjamin Netanyahu for their warm wishes and messages. In a social media post, Mr. Modi thanked his Italian counterpart Giorgia Meloni for her warm wishes. In another post, the Prime Minister thanked Malaysian Prime Minister Anwar Ibrahim for his warm wishes and kind words. He also thanked German Chancellor Friedrich Merz for his warm words. Meanwhile, US President Donald Trump has described Prime Minister Narendra Modi as a great one. In a social media post, President Trump said, Mr. Modi is a strong, healthy and wise man and will have many years of greatness and success ahead of him. External Affairs Minister Dr. S. Jaishankar met Bulgaria's Prime Minister Rumen Radev in Sofia yesterday. Dr. Jaishankar highlighted India's robust bilateral ties, recent opportunities created by the strengthening India-Bulgaria strategic partnership, and the imperative for closer bilateral cooperation to de-risk and diversify in an increasingly volatile world. In a social media post, he said they discussed deepening collaboration in trade and investment, pharma, semiconductors, AI, space, defense, mobility, tourism, and creative entertainment industry. The External Affairs Minister will visit Finland today to attend the 14th edition of the Kultaranta talks. And that is the end of this news bulletin.
1: Akashvani Agartala, Shuru Hote, Shubhashito Anushthan. Ajke shunben Srima Rachana theke pat.
2: ভগবানকে ছাড়া জীবন এক দুঃসহ বিড়ম্বনা, ভগবানকে নিয়ে সব পরম আনন্দের। ভগবানের অঙ্কে শরণ নিলে সব বিপত্তির মীমাংসা হয়ে যায়, সে অঙ্ক সাদরে আশ্রয় দিতে সদা উন্মুক্ত। ভগবানের দিকে ফিরে দাঁড়াও, তোমার সকল দুঃখ মিলিয়ে যাবে। ভগবানের কাছে ঐকান্তিক আত্মোৎসর্গেরই মধ্যে রয়েছে আমাদের যত মানসিক কষ্টের প্রতিকার। শান্তভাবে হৃষ্ট থাকা, ভগবানের নিকট কৃতজ্ঞতা নিবেদনের এর চেয়ে শ্রেষ্ঠ উপায় আর নাই। ভগবান যা দেন সর্বদা সানন্দে তাই গ্রহণ করো। বিঘ্নের উপর হাসির সেই ফল, মেঘের উপর সূর্যকিরণের যে ফল, তারা কেটে যায়। আত্মজয়ের মতো আর জয় নাই, সকল স্থায়ী সুখের প্রতিষ্ঠা সেখানে। নিজের সুখের জন্য ব্যস্ত হওয়া অসুখী হওয়ার অব্যর্থ উপায়। সুখ জীবনের লক্ষ্য নয়, সাধারণ জীবনের লক্ষ্য আপন কর্তব্য সম্পাদন, আর অধ্যাত্ম জীবনের লক্ষ্য ভগবানের উপলব্ধি। সুখ যদি অক্ষুণ্ণ ও অনাবিল রাখতে চাও, তবে দেখো তার উপর কুচিন্তা বাহিনীর দৃষ্টি না পড়ে। মন থেকে মিথ্যাকে যতখানি জোরে ঝেড়ে ফেলে থাকি, শরীর থেকে রোগকেও ঠিক ততখানি জোরে ঝেড়ে ফেলতে হয়। আমাদের সমস্ত জীবন যেন হয় ভগবানের উদ্দেশ্যে নিবেদিত একখানি প্রার্থনা। ভগবত প্রসাদেরই উপর নির্ভর করে থাকা, সকল অবস্থায় সাহায্যের জন্য তাঁকেই আহ্বান করা আমাদের অভ্যাস করতে হবে। তবেই ভগবত প্রসাদ অসাধ্য সব সাধন করবে। বিশ্বে অসম্ভবের সম্ভব হওয়ার আর শেষ নাই। আমাদের ক্ষুদ্র অহংয়ের সীমা যত অতিক্রম করে চলি, তত দেখি অসম্ভব সব সম্ভব হয়ে চলেছে। সর্বদা অশুভ শক্তিদের চিন্তা করা, তাদের ভয় অতি বিপজ্জনক দুর্বলতা। পেশির মতো একাগ্রতা ও ইচ্ছা শক্তিকেও বাড়ানো যায়, নিয়মিত চর্চা ও অভ্যাসের ফলেই তাদের ক্রমবৃদ্ধি। অহরাত্র অদৃশ্য ভগবান রয়েছেন কাছে কাছে, স্তব্ধ হয়ে অন্তর্মুখী হলেই তাকে দেখা যায়। আমাদের জিহ্বার কি লেখনির অগ্রে কোনো অসত্যকে

0: যত ক্ষুদ্র হোক না কেন, যদি ফুটে উঠতে দিই, তবে কোন আশায় আমরা সত্যের সিদ্ধ বাহক হতে চাই? সত্যের সিদ্ধ সেবক অতি সামান্য মাত্রার অসঙ্গতি, অতি ভাষণ বা বিকৃতি হতে বিরত হবে। আন্তরিকতারই মধ্যে নিহিত বিজয়ের নিশ্চয়তা। যেখানে আন্তরিকতা, কি মধুর নির্মলতাই না সেখানে! দৈবী দুয়ারের চাবি হল আন্তরিকতা। প্রত্যেককেই সুযোগ দেওয়া হয়, সকলেই পায় তাঁর সহায়, কিন্তু প্রত্যেকেরই লাভের পরিমাণ তার আন্তরিকতা অনুসারে। আন্তরিক ডাক ঠিক গিয়ে পৌঁছায়, উত্তর তার আসে ঠিক। সব নির্ভর করে মনোভাবের উপর আর আন্তরিক নিষ্ঠার উপর। পূর্ণ আন্তরিকতার পরম শত্রু হল পক্ষপাতিত্ব, মনে প্রাণে বা দেহের হোক, আর পূর্ব পরিকল্পিত ধারণা। এই সব বাধা অতিক্রম করে যেতে হবে।
1: শুনলেন শ্রীমার রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান। আজকের শিল্পী সরোজ দাস।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কক বড়ক অনুষ্ঠান। কক

0: আকাশবাণী আগরতলা ফুং কাহাম যতনি ফাশিং খা কাহাম ইয়াফারই তাবুক চংজাগো তিনি ফুংনি ককবরক পান্ডা হায়ংনি খরাং তিনি সাংগ্রং সাল জুন তালনি সালচিসা নৈশাই নৈচিতক ইংরাজি বিশি তালক্রান তালনি সাল নৈচি চিব্রৈরা থামচিবা তিপ্রা বিশি ও পান্ডা আওয়াই অঙ্গি টঙ্গ সাশাই নৈরা দকচিচুকু কিলু হারজ তাই নৈরা থামচি দক পয়েন্ট ব্রী মিটার তাই বাক্সাকে আওয়াই অঙ্গি টঙ্গ পান্ডা এফ এম ফ্রিকুয়েন্সি সারাসা দয়েক পয়েন্ট দক মেগা হারজ পৈলান খাবাইদি ককাহাম তিনি নি ক কাহামনা হারজাখা গান্ধীজি সালংমানি নং খ্লাইমানি সামুংনি বথাই তামো উংন আবো সাইমানিয়া ফানো মুংসা ফানো খ্লাইয়া হানখেলে মুংসাবো মাননানি টংগলাক রংসরংমানি পীরনানি বাগৈ যত বরকন কিসায়া খে কিসা খ্লাইথাই টংগো কুবুই কুবুইনি রং উংখা আবহাই সরংনাই সরংনাই জগনি বিশিংনি সুয়ারন তিখলাই মানমানি জে রং সরংমুং জংন কাহামবাই হামিয়ান ফেলাইনা ফরংয়া কাহামন ইয়াচাকনানি তাই হামিয়ান খিবিনা ফরংয়া আবো কুবুই কুবুইনি রং অঙ্গিমানিয়া খানাবাইখা কক কাহামো গান্ধীজি সালংমানি হাকে তিনি নিশালো লাইবুমা ও তামুখা আবো তাবো কিসা খানালাইন
1: তিনি সালো কাইসা নাংকমা সাল তঙ্গা আবংখা হায়ং থংমুং সাল আবংখা ও সালনি নাহারমুং এবং নাংকমা ককংখা চেরাইর লেখা খ্লাইমা লগি লগি নকনি ফাদর নখরই থংমানি খাইচি খাইপ্রম খাইমানি এবা জেসা থংমুং ফানো থংমানি আবোবাই চেরাই রকনি তরথানি লকথানি শাক গরাক তনি থানি তে আবনি লগি গবাংমা কাহাম মানমুং মানমানতি অসালন নারকজাক্ষা অসালনকারী তে গুমনি সাল তঙ্গ অবাহাইকে বিশি চি চার দকছি দক সালো ভারত হাস্তিনি কাইসা কচামকুক দরবার নক আবংখা আলাহাবাদ দরবার নক তিনি সালো সংসার চাকমানি সার

যতনে শিনিব তেই বারত হাসতে ও বেলা এখেন কাজগ সাজাগ হায়ুংনি যেন বারত হাকতর সেকেন্ড নাম্বার ক্লাই চাকুমরা গাইথানি চাকুমরা ও ভিটামিন এ ভি তেই পটাশিয়াম তঙ্গ চাকুমরান যেন পদ্রে পদ্রেখে পদ্রে পদকে সঙ্গে চাও তেই মই বড় হিন্দি বাজা হিন্দি তাবখাই থগরক পাইব চাজাগ ভারত হাস্তেনি ফাতা রগ হংকাই চাকুমরান কেক রক সামই গতই বাই সাপলি রগ বচাও তেই হকিও মরিব চাইমানো চাকুমরাও ভিটামিন এ বাই পটাশিয়াম তম্ব বাই চিনি মকল নি বাকি বেলাই কাহাম হিনি সাজাগ তেই ব্লাড প্রেসার কমিরু আর কাইসা এন্টি অক্সিডেন্ট হিনি মানি বতঙ্গ তেই অবহাইকে চাকুমরানি বুথাই সিমিয়া বিনি বসক তেই বচলেব চাইমানো বচলিয়ব বেলাইকেন ভিটামিন কাহাম তে মিনারেলস কাহাম তঙ্গ হিনি সাজাগ চাকুমরান কাইনানি রায়দান তেই সাইমানা নিহিকাই বিনি কাহাম জরা আংখা তংব্লাং মল চেন্দ্রব থায় যে থায় সাতং কাহামকে নাঙ্গ আর কাইনানি নাঙ্গ তামনি হিংকে চাকুমরা কাইমানে উল সাতং দাম দক তেই দাম চার জরাতেই সাতং নাংনানি নাঙ্গ তেই আবহাইকে থাই কাহাম রুতকমানি উল আর মুসকি এবা কম্পোস্ট কাহামকে দালগৈ রানানি নাংনাই হাইখে কাইমানে উল বথাই তে বসক ব কাহামখে মাননাই কাইনানি ফ্রু হাকর কাই নই এবা কাইথাম ইঞ্চি জরাতেই হাকরন থুগে আ হাকর বুসলি কাইনি এবা কাইথাম সক দাউইনে কাইমানো তে আবনি হলো লগি লগিন তুই কাহামকে লুই সাতঙ্গ সাতং নামা জাগাও কাইনানি নাঙ্গ আবনি হলো কাহাম বুথাই এবা বসক মানানি হিংকাই তৈ ব্রুম ব্রুম মালুনাই হানো শিবুবু খ্লাইমা তনাই হাও তৈ থম থমকে তৈ বাথা গেউই তৈ গাহামকে কচগ্রিমা হরনাই তিয়াব হাইকেন তিরক তিরক খাই কচার কচার আচাইমানি কচার কচার কম্পোস্ট তে মুসকি ব্রুম ব্রুম ন দালক দালক গিরি খাংকে বথাইতে ব কাহামকে মানাহিনি সাজাব অবহাইকেন চাকুমরা কাইমেনতে যেন অজরা খানা লেখা গিয়েছে।

0: hai ke chung tabuk kok thum khana lai na central ni haphang ni bisiji nei pungmano rugei haste ganangui loko hamkrai ni chamung ni kem khlai jak nai haste ni joto thayono joto blokono khlai jak nai o pandarok aruni bisingo jun tal ni shalji brei ni simi shalji dok jora agortola ni robindro shotobarshiki bhobono ungnai block te municipal area wo o kem khlai jak nai jun tal ni shalji bani simi shalji sni jora o kem rok haste tai kendro hapangni podre pod samung batang rok সামুংবুতাং রগ সেপ নাহারনাই রগনি বুমুং তিসা জাকনাই তাই আবহাই পদরে পদ সামুংবুতাং রগ্ন তিয়েই লুকু সেচারি মুং খ্লাই জাকনাই আবু রকংখা আয়ুষ্মান ভারত পিএম সূর্যঘর পিএম সুনিধি লাখপতি দিদি ভিবি রামজি আকরকন তিয়ে ও শিরমুংনি পান্দা খ্লাই যাক নাই
1: তিনি নিশালো জম্পুই জলাবো সিভিল ডিফেন্স

0: জুন তাল নিয়ে শাল চি বা নিশিমি শাল নুইচি জুন তাল নিয়ে শাল নুইচি নি নিশিমি নুইচি বা জুন তাল নিয়ে শাল নুইচি চুকু নিশিমি থামচি জুলাই তাল নিয়ে শাল সা নিশিমি শাল ব্রই জুলাই তাল নিয়ে শাল দক নিশিমি শাল দক তাই শাল স্নি অ শাল জরা অ দাগি মুং টংনাই দাগি মুং ন মানিয়া এবা কেবেংনাই রকন কেরংতি মাজরা বেরজাকনাই
1: হানিয়াফ তঙ্গ মাকে শাল নই রমই আবংখা তিনি তে খনা অ শাল নি রমই শালথাং ত্রিপুরা হাঙ্কর বিষ্মাদেব স্মৃতি চেরাই রকনি থংনুং থংনুক বাতাইমং উংনাই আগরতলানি মুক্তধারা অডিটোরিয়াম দামচি সা তামুই সতী থামচি তামা জরাও অ পান্দান চেংসাইরিনাই শালথাং ত্রিপুরা জেলা পরিষদনি অ্যাক্টিং প্রেসিডেন্ট বিশ্বজিৎ শিল তে অ শালনিনি বাতাইমঙ্গ শালথাং হাঙ্করনি জুদা জুদা রংনকনি চেরাই রক বেবাগৈ চি থাম চেরাই রক এবা চাইল্ড আর্টিস্ট রক বরক বাতাইলাইনে হিনি সাজাখা অবাহাইকে তঙ্গতে গেসা দিনের সাল অবাহাইকে শারীরিক নিজরাও বিশ্রামগঞ্জ দেশা হাইনহাই ড্রিল অংনাই সিভিল ডিফেন্স ড্রিল অবংখা ন্যাচারেল ডিজাস্টার এবা রম দিয়ে অবাহাইকে সুনামি রক ফাইকে এবা তৈ রক লমখাঙ্কাই একবার তে কুবনি রক হামিয়া চায়া অংখাঙ্কাই বাহাইকে শাকন কাতিনানি অ ড্রিল নি বিশিং দেখাই লোকু হামক্রাইনি তে লোকু রকন সিচারিমু তে আওয়াই খ্লাইমু নি বিশিংতি ড্রিল খ্লাইজাকনা হিনে সাজাখা
0: হংকাই জঙ্গা সুজরা খালাইখা কক থুম্র তাবু খালাইয়ানু সেবুকু বরক লংমানিক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া হাকুতের গনাঙ্গি বেবাগুই স্নিসাই সারা বাচি আচুক থায়ো বরক লংনাই আচুক থাইনি মুং অ্যাপ্রেন্টাইজ এবা ট্রেনি অনলাইন তৈ কয়মংলাই নাহারজাগুই টঙ্গ অবনি পাইথাক সালংখা জুন তালনি শালচি বাজরা উমর অংনা নাংনাই বিশি নুইচি নিশিমি নুইচি চারনি

0: বিশিঙ্গ আরুনি বিশিঙ্গ খাতিজাক পশং রোগনি বাকি ওমরনি ফলক মুংতংনাই বিশি বাজরা রুংমারি উংনা নাংনাই জেসা গসিজাক ইউনিভার্সিটি নিসিমি গ্রেজুয়েট পুইলাও সেমুং এমজকমুংনি বিশিংতি বরক সাইজাকনাই অবনি উলো ইন্টারভিউ নি বিশিংতি বরক লংজাকনাই আবনি বাকি কাহাম খে নাইনানি বাকি এসবিআই নি ওয়েবসাইট ন নাইনানি বাকি সাজাক্ষা
1: নিয়াফাও তঙ্গ ত্রিপুরা ইউনিভার্সিটি ও কাইসা বকচা আচুক থাই নি বাকি সাকলাইজাক্ষা আবংখা ইন্টারনাল অডিট অফিসার তে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অব পুইলা বিশিব কন্ট্রাকচুয়াল বেসিস তনি চাকনাই পাইথাক রানানি সালমারি ইংখা ও জুন তাল নিন নই চি চুকু সালমারি জরা তে বরকনি তেব ডিটেল সাইমানের বাকি বরকনি ওয়েবসাইট আবংখা ত্রিপুরা ইউনিভার্সিটি নি www.tripuraeun.ac.in তে অর হাবিনাই দেব কক সাইমানানে অবাহিকে তঙ্গ তিকেসা রেলওয়ে ও লোক পাইলট বুকচাচ থাই লেভেল টু নি অর উমর নাংনাই চি চার নিশিমি থামচি উমর চরা তে পাইথাক রানানি সালমারি খা ও জুন তাল নি ন তে সানি সালথাম কেন পাইনে আবং খা চিদক সালমারি জরা
0: ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন নি বিশিংতে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ওয়ান গ্রেড টু ও বরক লাংজাকনাই ও নিশানু চিদক বিশি ও অবংখা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নি জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ওয়ান ইলেকট্রিক্যাল আচুক থাই তঙ্গ কাইবা জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু ইলেকট্রিক্যাল আচুক থাই তঙ্গ কাইথাম বেবাকি কাইচার আচুক থাইও বরক লাংনাই আবনি বাকি জেসা কসিজাক রুগ্ন কত নিশিমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিই এবা বিটেক ডিগ্রি খাইজাক নানাংনাই গ্রেড টু নি বাকি হিংকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রিঙ্গ ডিপ্লোমা খাইজাক নানাংনাই ওমর বিশি চিচার নিশিমি বিশি ব্রেজি জরা আর নি বিশিঙ্গ খাতিজাক পশং রোগনি বাকি বিশি বা ফলক জাগি মানু অনলাইন তে কইমুংলাই রিনানি নিকমাংখা https://tpsc.tripura.gov.in কইমুংলাই নাহারজাগুই তঙ্গ অবনি পাইথাক সাল হংকে খনা এবা জুন তালনি সাল চিনই
1: ভাইকে কাইসা ওয়াকিং ইন্টারভিউ তঙ্গ অবংখা পিএম শ্রী স্কুল জওয়াহর নবোদয়া বিদ্যালয় অর জুন তালনি চি স্নি সালমারি ও ফোননি দামচি তামানি জরা ও অর ধলাই ত্রিপুরা ও বুকচা আচুক থাকা মেট্রন নি বাকি অর কাইথাম পোস্ট এখা অব পুইলা ও পুইলা বিশি ও কন্ট্রাকচুয়াল বেসিস তনি চাকনাই রংমারি তংনানি নাংনাই ক্লাস টেন পাস হ্যাঁবা তেব কচুক রংমারি তংখাঙ্কে তো চামানি কক উমর রংনা নাংনাই থাম চিবা উমর জরা তে সাকাও তেব উমর নাইকেঙ্কে বাচি বা উমর জরা ব রবি মানো তে কাইজাক রকব রিমানো হিনি সাজাগো ইন্টারভিউ নি জরাংনাই দামচি তামানি জরাব জুন তালনি জিসনি তাম জিসনি সালমারি ও
0: হংকা আসুক জরা যেবগো বরক লংমানী খনা পাইখা তাবু খনালাইন কাসে রচাপুং তনুজা দেবরমানিক।

যতনক খাকচাঙ্গে মাতং থকনে কয়মঙ্কচারে তিনি পান্ডানো অরণ্য মথাক সিনাই অব পান্ডানী উলন খানার জাগানো দিল্লি কেন্দ্র নিশিমি আওয়াই খাইজাক পুইলাও সংস্কৃত তাই অবনী উল হিন্দি ককতমা

আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এবারে শুনবেন পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠেই গান প্রাণে গান নাই।

আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকের শিল্পী পূরবী মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এটি প্রস্তাব গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেফের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। 2024-25 সালের জন্য ওস্তাদ বিশপিল লাখা যুব পুরস্কার ঘোষণা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ অংশগ্রহণ করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হবে। বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিম ইন্ডিয়া ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে এই বৈঠকে লিঙ্গ, বয়স, আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে দেশবাসীর উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। গত সন্ধ্যায় নতুন দিল্লি ভারত মণ্ডপামে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের উপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়, তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে নীতিগুলি সঠিক এবং এর দিক নির্দেশনাও সঠিক।
1: এনডিএ সরকার কে ইন 12 বর্ষোঁ মে 25 করোড় সে জাদা লোকো কা গরিবি সে বাহার নিকলনা ইয়ে দিখাতা হ্যায় কি হামারি নীতিয়াঁ সহি হ্যায়, হামারি দিশা সহি। ইয়ে সফলতা আজ দেশ কে হর উস ব্যক্তি কো এক ভরোসা দেতি হ্যায় কি এক না এক দিন উসকা সংঘর্ষ ভি খতম হোগা।
0: প্রধানমন্ত্রী আরও বলেন যে দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলিতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে এবং এই

0: স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে।
1: আজ দেশ কা হর নাগরিক বিকশিত ভারত কে সপনে সে ভরা হুয়া বিকশিত ভারত কা সপনা আব কিসি এক ব্যক্তি কা নেই রহা কিসি সরকার কা নেই রহা কিসি দল কা নেই রহা দেশ কে জন জন কা সপনা বন চুকা হ্যায় সংকল্প বন চুকা হ্যায় আর ইস সপনে কি পূর্তি কে লিয়ে হমে আপনা হর পল সমর্পিত করনা হ্যায় এনডিএ কে 12 বর্ষোঁ কি এক বড়ি সফলতা ইয়ে ভি হ্যায় কি দেশ কংগ্রেস কে কুচক্র সে আজাদ হুয়া হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেছেন এবং অলিম্পিকের জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লির এনডিএ জোটের বৈঠকে তিনি ভারতীয় তরুণ ক্রীড়াবিদদের কৃতিত্ব এবং দেশে ক্রীড়াক্ষেত্রের ক্রমবৃদ্ধির মতো বিষয়গুলি তুলে ধরেন। আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আরও বড় লক্ষ্য পূরণের কথাও বলেছেন তিনি। ভারত ক্রমশ পেশাদার খেলাধুলার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠছে এবং যুব সমাজ এক্ষেত্রে অসাধারণ সাফল্য পাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিশ্ব ক্রীড়াক্ষেত্রে ভারতের অবস্থান আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারত ক্রমে বিশ্ব ক্রীড়াক্ষেত্রের অন্যতম কেন্দ্র হয়ে উঠছে এবং আগামী দিনে এই খ্যাতি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সোফিয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশমন্ত্রী ভারত ও বুলগেরিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার হওয়ার ফলে সৃষ্ট নতুন সুযোগগুলির উপর আলোকপাত করেন। পাশাপাশি ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে ঝুঁকি কমাতে ও বৈচিত্র্য আনতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান যে তাঁরা বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি ও পর্যটন শিল্পের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন, সেখানে আয়োজিত চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশ নেবেন। যাত্রী নিরাপত্তা জোরদার করতে ভারতীয় রেল দেশজুড়ে রেল স্টেশনগুলিতে অগ্নি নিরাপত্তা নিরীক্ষা বা ফায়ার সেফটি অডিট শুরু করতে চলেছে। এই উদ্যোগের লক্ষ্য হল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা এবং যাত্রীদের নিরাপত্তা ও রেলের সম্পদ সুরক্ষার ক্ষেত্রে যেসব ক্ষেত্রে উন্নতির প্রয়োজন সেগুলি চিহ্নিত করা। রিজার্ভ ব্যাংক এ মাসে 30 তারিখ থেকে কাগজের মুদ্রা নোট প্রত্যাহার করবে এবং সেগুলির পরিবর্তে প্লাস্টিক মুদ্রা নোট ব্যবহার করবে বলে দাবি করে সরকার বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টকে খারিজ করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক ইউনিট এই দাবিকে ভুয়ো বলে অভিহিত করেছে। পিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে চলতি মাসে শেষ নাগাদ কাগজের নোট প্রত্যাহার বা প্লাস্টিক নোট আনার কোনো পরিকল্পনা সরকারের নেই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বাহরিন, কুয়েত, জর্ডান থেকে মার্কিন বাহিনী আক্রমণ হানে। ইরানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, মিনাব ও কেশব দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আলোচনা থেমে থাকার জন্য সেদেশকে চরম মূল্য দিতে হবে। অন্যদিকে রাষ্ট্রসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি বলেছেন, হুমকি ও চাপের মুখে তেহরান কোনো আলোচনায় বসবে না। ইরান দাবি করেছে, তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলির চলাচল অব্যাহত রয়েছে। এদিকে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $93 ছাড়িয়ে গিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে 25% মূল্য বৃদ্ধি পেল। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মুজাফরাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি MI-17 হেলিকপ্টার ভেঙে পড়ে। যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারও ঘোষণা হয়েছে। একাডেমির সাধারণ পরিষদ সঙ্গীত, নৃত্য, নাট্য, ঐতিহ্যবাহী লোকশিল্প এবং পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে 108 জন শিল্পীকে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য মনোনীত করেছে। আবার সঙ্গীত নাটক একাডেমি 2024-25 সালের জন্য ওস্তাদ বিস

নীলা কাঞ্জিবো পুরস্কারের জন্য 106 জন তরুণ শিল্পীকে নির্বাচিত করেছে। এটি বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত নাটক একাডেমির সভাপতি এই পুরস্কারগুলি প্রদান করবেন। মন্ত্রক জানিয়েছে, ওস্তাদ বিসমিল্লা খান পুরস্কারের সঙ্গে 25,000 টাকা, তাম্রপত্র, অঙ্গবস্ত্র দেওয়া হবে। একাডেমি ফেলোশিপের ক্ষেত্রে 3 লক্ষ টাকা, একাডেমি পুরস্কারের ক্ষেত্রে 1 লক্ষ টাকার পাশাপাশি তাম্রপত্র, অঙ্গবস্ত্র প্রদান করা হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারে প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই সঙ্গে প্রথম 3টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। খবর শেষ হলেও স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে নন্দিতা রায়। ভারতে দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। শ্রী মোদী 2014 সালের 26 মে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। গতকাল এই দিনে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। জওহরলাল নেহরু 1952 সালের 13 মে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 2026 সালের 11 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদীর একটানা কার্যকাল 4400 দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। তিনি বলেন, জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সর্বদা জাতির আস্থা শক্তিশালী করেছে। গতকাল সন্ধ্যায় নয়াদিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। তিনি বলেন, 2014 সালের আশার উদীয়মান সূর্য আজ নতুন করে পাওয়া আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। তিনি বলেন, দেশের মানুষ প্রথমবারের মতো দেখছে যে একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হলে উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে এর নীতিগুলো সঠিক এবং এর নির্দেশনাও সঠিক। মোদী তার ভাষণে বলেন যে যখন বিশ্বের প্রধান দেশগুলো অর্থনীতি নিয়ে সমস্যার মুখোমুখি 2025-26 সালে, তখন ভারতের জিডিপি বৃদ্ধির হার 7.7%। তিনি আরও বলেন যে গত 31 মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকেও ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল 7.8%। শ্রী মোদী বলেন, ভারত ফ্রাজাইল 5 তালিকা থেকে বেরিয়ে এসেছে এবং এখন বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। কেন্দ্রীয় সরকার আগামী 1 জুলাই থেকে ভিবিজি রামজি চালুর লক্ষ্যে সারা দেশে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ত্রিপুরা পেয়েছে 1,041,07,00,000 টাকা। নয়াদিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি এক বৈঠকে জানান, বরাদ্দকৃত এই অর্থ সারা দেশের প্রায় 2,80,000 গ্রাম পঞ্চায়েতের কাছে পৌঁছবে। পুলিশ মহানির্দেশক অনুরাগ তদন্ত কার্যের সাফল্যের জন্য 9 জন পুলিশ আধিকারিক ও 2 জন পুলিশকর্মীকে পুরস্কৃত করেছেন। গতকাল আগরতলায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ মহানির্দেশক তাদের হাতে শংসাপত্র তুলে দেন। পুরস্কৃত আধিকারিকরা হলেন উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায়, কমলপুরের এসডিপিও সমুদ্র দেববর্মা, ট্রাফিক পুলিশের ডিএসপি প্রণব দাস, কল্যাণপুর থানার ওসি আশিস সরকার, পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি, খোয়াই জেলার 3 SI রঞ্জিৎ সরকার, কমলারানী মোরা সিং ও বিভাসচন্দ্র নাথ, পশ্চিম জেলার SI রথীন্দ্র দেববর্মা, খোয়াই জেলার 2 কনস্টেবল অলোক দাস এবং সোমা দেবনাথ। সিপাহীজলা জেলায় হামের সংক্রমণ ধরা পড়েছে। 6 জনের শরীরে আক্রান্তদের মধ্যে 5 জন শিশু এবং

একজন 49 বছর বয়সী ব্যক্তি রয়েছেন। টাকারজলা, বিশালগড় ও সোনামুড়ার মতিনগর এলাকায় দুজন করে আক্রান্তের সন্ধান মিলেছে। সম্প্রতি এলাইজা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জেলাশাসক সিদ্ধার্থ শিব জৌসওয়াল জানিয়েছেন, পার্শ্ববর্তী বাংলাদেশে হামের প্রাদুর্ভাব হওয়ায় আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি জোরদার করা হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যের 2টি নতুন সরকারি বিশ্ববিদ্যালয় এবং 4টি নতুন সাধারণ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ আর্থিক সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। নয়াদিল্লিতে চলতি সফরে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাকালে এই অনুরোধ জানান। আইআইটি খড়গপুরের সহযোগিতায় সরকারি ডিগ্রি কলেজগুলিতে দক্ষতা ভিত্তিক ও বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু ও সম্প্রসারণের প্রস্তাব নিয়েও আলোচনা করেছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। আজ রাতে ভারতীয় সময় 12:30 ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ ব্যবস্থাপনায় এবার আয়োজিত হচ্ছে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের এই প্রতিযোগিতা। মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা গতকাল 4টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় জিবি প্লে সেন্টার 39 রানে রয়্যাল কোচিং সেন্টারকে, এমবিবি স্টেডিয়াম কর্নেল কোচিং সেন্টার 188 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে, তালতলা মাঠে চাম্পামুড়া কোচিং সেন্টার 2 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে মডার্ন ক্রিকেট একাডেমি 22 রানে ব্রাইট ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণা দেব বর্মা ভারত হাকতর সালকলগ্রমই চংজাক মন্ত্রীবক্রগঙ্গই পজাইয়া চাকমা মিয়া রেকর্ড ক্লাইকা নরেন্দ্র মোদি মোচাং মোদি মে তালনি সাল নই চিদক পুইলা মন্ত্রীবক্রগঙ্গই সুমাইতাংমানি মিয়ানি হাইশালো ব পণ্ডিত জওহরলাল নেহরুনি রেকর্ড ন লাইখা জওহরলাল নেহরু 1952 বিশিনি মে তালনি সালচি থামো চংজাক মন্ত্রীবক্রগঙ্গই পুইলা সুমাইতাংমানি তাই 1964 বিশিনি মে তালনি সাল নই চিদক পজা ইয়াসাখা নই সাইশিব্রী বিশিনি মে তালনি নৈচিদক সালমারিনি সিমি নৈ সাই নৈচিদক বিশিনি জুন তালনি চি সালমারি জরা মন্ত্রীবক্রগঙ্গই মোচাং মৌদি সাল থামরা চুকু চিচুকু সাল সামুং তাঙ্গই দংখা হাকতর সালকলগ্রমই চংজাক মন্ত্রীবক্রগঙ্গই পজাইয়া চাকমাবাই মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিন খা কাহামিয়া ফারনানি বাগৈমিয়া কেন্দ্র মন্ত্রীসভাব ককচাপ কাইসা গসিনাহার জাখা ককথুমতে আওয়াইমুং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাকা অ ককচাপ বসংনি ফাইসিং মোচাং মৌদিনি লাইবুমা গনাং সামুং তাংমুংনি কাইসা মারি তৈ আবাই জুদা জুদা ও হামক্রাইনি ককথুম তিসা জাখা আবনি বাগৈ মন্ত্রীবক্রকন হামবাইয়া ফারনা বাগৈ মন্ত্রীসভা মিয়া মুংসনি গনাং ককচাপ কাইসা গসিনাহারখা হা কতনি খড়ক সারা ব্রিজি রেজাক লুকু রকনি খাকামুং সুপুংনাও এন ডি এ হাপাং কক রেজাক নিশাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি মিয়া দিল্লি কতাল ভারত মন্ডপম এন ডি এ নি কুথুম লাইমাও কক নারকনানি থাঙ্গই মন্ত্রীবক্রক সাকা থাঙ্গাই বিসিচি নিয় খড়ক নৈচি বানী কবাং লুকুরক বিগ্রানী ইয়াকাখা আব হাপাংনি সই সামুংনি ফুনুকমারি বতেই বসাকা থংরঙ্গ স্লাইমুং অংয়াবাই হা কতনি হামক্রাই অংমা দশাকা তাই বিকশিত ভারতনি ইমাং মুখ থাংখ্লাইনাও বেবাক লুকুরকনি সাকথার মুঙ্গ স্লাইজাখা রাংথং স্নামফির মুং তৈ তাংবেখ্রেপ স্নামফির মুং সেববাই অ সামুং চাসাকাহানী বুসাখা মন্ত্রীবক্রক কুচুক রং মন্ত্রী কিশোর বর্মন হাস্তে ও খুং নৈ কতাল হাপাংডি রং নগিয়ং তৈ খুং ব্রী কতাল জেনারেল ডিগ্রি রং ন কতর স্নামনানী নাহারৈ আলাইদা রাংনি চুবাচুনি বাগৈ কেন্দ্র হাপাংনি থানি কয়মুং নারেখা দিল্লি কতালো কেন্দ্রনি রং মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাই মালাইমা জরা হাস্তেনি কুচুক রংনি বাবাইও জুদা জুদা বোখাগো ককলাম সালাইকা তৈ কয়মুং নারেখা আই আই টি খড়গপুরনি চুবাচুবাই হাপাংনি ডিগ্রি রং নকতরগ রংনি সেব ফুয়ারনানো তৈব ককলাম সালাইকা কুচুক রং মন্ত্রী কেন্দ্র হাপাং বসকাং জোলাই তালনি সালপুইলানি সিমি

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। অভিজ্ঞাপনের আজকের এই পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা শুধু শিশুদের আনন্দের উৎস নয়, বরং মানুষের সার্বিক বিকাশের অন্যতম ভিত্তি। আজ আন্তর্জাতিক খেলার দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ প্লে।
1: জাতিসংঘের সাধারণ পরিষদ 2024 সালে সিদ্ধান্ত গ্রহণ করে যে প্রতি বছর 11 জুন বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক খেলার দিবস। এই দিবসের মূল উদ্দেশ্য হল শিশুদের জীবনে খেলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রত্যেক শিশুর খেলার অধিকার নিশ্চিত করা।
0: আমরা যখন খেলা শব্দটি শুনি, তখন হয়তো চোখের সামনে ভেসে ওঠে মাঠে ছুটে বেড়ানো কিছু শিশু, তাদের হাসি, উচ্ছ্বাস আর প্রাণবন্ত কোলাহল। কিন্তু খেলা কি শুধুই সময় কাটানোর মাধ্যম? মোটেই নয়। খেলা হলো শেখার সবচেয়ে স্বাভাবিক ও আনন্দময় উপায়।
1: একটি শিশু যখন লুকোচুরি খেলে, তখন সে শুধু লুকোতে শেখে না, শেখে পরিকল্পনা করতে, পরিস্থিতি বুঝতে এবং সিদ্ধান্ত নিতে।

0: যখন সে বন্ধুদের সঙ্গে দলবদ্ধ হয়ে ফুটবল বা ক্রিকেট খেলে, তখন শেখে সহযোগিতা, নেতৃত্ব এবং পারস্পরিক সম্মান। অর্থাৎ খেলার মধ্য দিয়েই শিশুর শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগগত বিকাশ ঘটে।
1: কিন্তু দুঃখের বিষয়, আজকের প্রযুক্তি নির্ভর জীবনে খেলার মাঠ যেন ক্রমশ সংকুচিত হয়ে আসছে। মোবাইল ফোন, ভিডিও গেম, অনলাইন ক্লাস এবং ব্যস্ত জীবনযাত্রার চাপে অনেক শিশু প্রকৃত খেলার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। শহরের কংক্রিটের জঙ্গলে মাঠ হারিয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে অনেক শিশুর নির্মল শৈশব।
0: বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত খেলাধুলা শিশুদের শরীর সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, খেলাধুলা আত্মবিশ্বাস বাড়ায়, সৃজনশীল চিন্তা শক্তির বিকাশ ঘটায় এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি যোগায়।
1: আন্তর্জাতিক খেলার দিবস আমাদের মনে করিয়ে দেয় যে খেলা কোনো বিলাসিতা নয়, এটি শিশুদের একটি মৌলিক অধিকার। জাতিসংঘের শিশু অধিকার সনদেও প্রতিটি শিশুর বিশ্রাম, অবসর এবং খেলাধুলার অধিকার স্বীকৃত রয়েছে।
0: তবে এই দিবস শুধুমাত্র শিশুদের জন্য নয়, বড়দের জীবনেও খেলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা মানুষকে সুস্থ রাখে, সম্পর্ককে দৃঢ় করে এবং সমাজে সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করে। একটি খেলায় যেমন জয় পরাজয় থাকে, তেমনি জীবনের পথ চলাতেও থাকে সাফল্য ও ব্যর্থতা। খেলা আমাদের শেখায় হারকে মেনে নিতে এবং নতুন উদ্যমে আবার শুরু করতে।
1: ভাবুন তো, আমাদের শৈশবের কত স্মৃতি জড়িয়ে আছে খেলাধুলার সঙ্গে। বিকেলের মাঠ, বন্ধুদের ডাক, দৌড়ঝাঁপ, হাসি আর ছোটোখাটো ঝগড়া, এসবই তো আমাদের বেড়ে ওঠার অমূল্য সম্পদ। সেই স্মৃতিগুলো আজও আমাদের হৃদয়কে উষ্ণ করে।
0: তাই আন্তর্জাতিক খেলার দিবসে আমাদের প্রত্যেকের দায়িত্ব হল শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় খেলার পরিবেশ নিশ্চিত করা। অভিভাবক, শিক্ষক, সমাজ এবং প্রশাসন সকলের সম্মিলিত উদ্যোগেই শিশুদের হাতে ফিরিয়ে দিতে হবে খেলার স্বাধীনতা।
1: আসুন আমরা এমন একটি পৃথিবী গড়ে তুলি যেখানে প্রতিটি শিশু নির্ভয়ে খেলতে পারে, হাসতে পারে, স্বপ্ন দেখতে পারে। কারণ খেলার মধ্যেই লুকিয়ে আছে সৃজনশীলতা, বন্ধুত্ব, শিক্ষা এবং মানবতার বীজ।
0: শেষ করছি একটি সুন্দর ভাবনা দিয়ে। যে শিশু খেলতে পারে, যে শিখতে পারে, যে শিখতে পারে সে স্বপ্ন দেখতে পারে, আর যে স্বপ্ন দেখতে পারে সেই গড়ে তোলে আগামী পৃথিবী।
1: আন্তর্জাতিক খেলার দিবসের এই আহ্বান হোক, খেলায় ফিরুক শৈশব, খেলায় গড়ুক সুস্থ, সুন্দর ও মানবিক ভবিষ্যৎ।

0: হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: জানিয়ে দিচ্ছি আজকের ইতিহাসের পাতা কি বলছে। আজকের দিনে 1991 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত

মাদার তেরেসা বাগদাদ সফরে যান। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1901 সালে প্রমথনাথ বিশি, বাঙালি লেখক, শিক্ষাব্রতী ও সাংসদ। জন্মেছিলেন 1937 সালে ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গণেশ পাইন এবং আজকের দিনে আমরা হারাই 1904 সালে চন্দ্রশেখর সিংহ সামন্ত, প্রখ্যাত ভারতীয় পণ্ডিত ও জ্যোতির্বিজ্ঞানী। হারাই আমরা 1997 সালে মিহির সেনকে, বাঙালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও পৃথিবীশ্রেষ্ঠ দূরগামী সাঁতারু। এই ছিল ইতিহাসের পাতায় ঘটে যাওয়া আজকের দিনের ঘটনাগুলি।

সালে মিহির সেনকে, বাঙালি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও পৃথিবী শ্রেষ্ঠ দূরগামী সাঁতারু। এই ছিল ইতিহাসের পাতায় ঘটে যাওয়া আজকের দিনের ঘটনাগুলি।

চলে যাবো, এবার লিখছি তোমায় পর্বে। আজকের প্রথম চিঠি লিখে পাঠিয়েছেন ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়, বিশ্বকর্মানগর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। সুন্দর ও দূষণমুক্ত সমাজের জন্য মানানসই একটি স্লোগান হতেই পারে সবুজ হোক ধরার প্রাণ। সবুজ প্রকৃতির সতেজতা ও প্রাণশক্তি আমাদের সুস্থ ও সুন্দর জীবনের চাবিকাঠি। দূষণমুক্ত সমাজ পেতে বেশি বেশি গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে, তাতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। পৃথিবীকে জঞ্জালমুক্ত করার অঙ্গীকার করেছিলেন কবি সুকান্ত। তার ছাড়পত্র কবিতার মাধ্যমে চেতনার উন্মেষ হওয়ার কথা ব্যক্ত করেছেন। আরও বলেছেন, পরবর্তী প্রজন্ম যেন সুন্দর বাসযোগ্য সমাজে থাকার সুযোগ পায়। প্লাস্টিকের ব্যবহার কমানোর কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আজও। প্লাস্টিক বর্জন বিষয়ে প্রশাসনকে কড়া আইনি পদক্ষেপ নিতেই হবে, নচেত পরিবেশের ভারসাম্য নষ্ট হবেই হবে। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের কারণে ইলেকট্রনিক পণ্যের ক্রমবর্ধমান ব্যবহার হচ্ছে। কম্পিউটারের গড় আয়ু হ্রাসের কারণে ই বর্জ্যের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই বর্জ্যগুলিতে বিষাক্ত পারদ, সীসা এবং ক্যাডমিয়াম থাকে। এগুলি পরিবেশে দূষণ সৃষ্টি করে, পোকার উপদ্রব থাকে এবং তা থেকে ফসলকে রক্ষা করতে আজকাল মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হয়। এই কীটনাশক ব্যবহারের ফলে তীব্র স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়, এর সুরাহা হওয়ার প্রয়োজন দেখা দিচ্ছে। ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার বাড়ছে, ভালো কথা, কিন্তু দূষণমুক্ত পরিবেশ তৈরি হবে কি না সে প্রশ্ন থেকেই যায়। ব্যাটারি মাটিতে ফেলে রাখলে বিষাক্ত ভারী ধাতু লিথিয়াম, কোবাল্ট, নিকেল ইত্যাদি মাটির নিচের জলস্তরে মিশবে, সমস্যা তো থেকেই গেল। সমাধানের উপায় খুঁজে বের করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। ইতি ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10, পশ্চিম বর্ধমান।

লিখছি তোমায় পড়বি। দ্বিতীয় যে চিঠিটি পড়ব লিখে পাঠিয়েছেন গৌতম পতি, কুলবেরিয়া তমলুক পূর্ব বর্ধমান থেকে, দুঃখিত পূর্ব মেদিনীপুর থেকে। বিষয়, সবুজ হোক ধরার প্রাণ, প্রিয় সখা অভিজ্ঞাপন। তোমার এবারের বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। আমাদের পূর্বপুরুষেরা ছিলেন সবুজ পৃথিবীর বাসিন্দা। বিজ্ঞানের উন্নতি সভ্যতার উন্নয়নকে ত্বরান্বিত করেছে, পাশাপাশি আমাদের হঠকারী সিদ্ধান্তে বনভূমি উজাড় হয়ে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। অন্যদিকে বনভূমি ধ্বংস, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এর ফলে প্রকৃতির খাদ্য শৃঙ্খলও নষ্ট হচ্ছে। খাদ্যের অভাবে অনেক প্রাণী মারা পড়েছে, বিভিন্ন ফুলের প্রজাতি তাদের প্রস্ফুটন ও প্রজননের সময় হারাচ্ছে। পরাগ মিলনের জন্য মৌমাছি, প্রজাপতি, ভ্রমর প্রভৃতি পতঙ্গের বড্ড অভাব, তাই উদ্ভিদের কৃত্রিম প্রজননের ব্যবস্থা করা হচ্ছে। এজন্য বহু গাছ বিলুপ্তির পথে। কৃত্রিম আলোর জন্য রঙিন পাখি, প্রজাপতি, জোনাকি ও নিশাচর প্রাণীরা তাদের প্রজনন

ও আবাসের সংকটে পড়ছে। উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলস্তর বাড়ছে। অচিরে বহু দেশ সমুদ্রে হারিয়ে যাবে। মহাভারতের যুগেও বনভূমি ধ্বংস করে বসতি স্থাপন করা হয়েছে। খাণ্ডবদহনের মূল উদ্দেশ্য ছিল ইন্দ্রপ্রস্থ তৈরি করা, যার মূল কাণ্ডারি ছিলেন শ্রীকৃষ্ণ ও অর্জুন। উত্তরকাশী, সিকিম, কেদারনাথের ঘটনার ঘনঘটা মনে করিয়ে দেয় আমাদের অবিমিশ্রকারিতার কথা। প্রতি বছর 5 জুন পৃথিবীর সব দেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এবছর 53তম বর্ষ। এবারের থিম ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। এই বিশ্বব্যাপী কর্মসূচির লক্ষ্য পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে মানুষ ও অন্যান্য জীবের সুস্থ পরিবেশে বেঁচে থাকা। একে যদি আমরা একটি দিনের মধ্যে বেঁধে ফেলি তবে কিছুই হবে না। দৈনন্দিন জীবনে পরিবেশ রক্ষায় সচেতন ও যত্নশীল না হলে ধরাকে আমরা সবুজে ঢেকে দিতে পারবো না। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতম পতি, কুলবেরিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর।

পরবর্তী চিঠি যাব, চিঠিতে লিখে পাঠিয়েছেন মোহাম্মদ সফিকুল ইসলাম উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রিয় অভিজ্ঞাপন, সালটা 1996, আজ থেকে ঠিক 30 বছর আগে, গ্রীষ্মকালীন ছুটি, গয়া, বুদ্ধগয়া, নেদারহার, বেতলা ফরেস্ট, মেসেঞ্জার সহ কয়েকটি দর্শনীয় স্থানে দেখার উদ্দেশ্যে আমাদের স্কুল থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। বৌদ্ধগয়া দেখে লোহার ডাগা পৌঁছে সন্ধ্যা হয়ে যায়। স্থানীয় লোকজন উপযাজক হয়ে সেই রাতে নেদারহাটের পথে যাত্রা করতে নিষেধ করেন এবং স্থানীয় একটি বিদ্যালয় ভবনে আমাদের থাকার ব্যবস্থা করে দেন। কেন তারা মানা করেছিলেন, নেদারহাট যাত্রা যে একটা অভিযান ছিল আর আমরা ছিলাম অভিযাত্রী, সেটা পরদিন বুঝতে পারি। কিছু দূর গিয়ে দেখা যায় রাস্তা শেষ, সামনে খলখল জলস্রোতের বহমান খাল, ওপারে রাস্তা, সংযোগের সেতু নেই। বাস চালক মিনিট দুই ভেবে চালিয়ে দিলেন তার উপর দিয়ে, চাকা গেল ডুবে। গো গো শব্দ তুলে বাস খাল পেরিয়ে ওপারের রাস্তায় উঠে পড়ল। আসলে এভাবে এখানে পার হতে হয়। খালের তলদেশে কাদা নেই, নুড়ি, পাথর, বালি। রাস্তার দুপাশে ভুট্টা ক্ষেত, ছোট ছোট পাহাড়, নয়নাভিরাম সবুজ গাছগাছালি। একটা জায়গা থেকে হেল্পার কয়েকটি আস্ত ইট তুলে কেবিনে রেখে দিল। আমরা যে সত্যি অভিযাত্রী, নেদারহাটে পৌঁছানোর পাহাড়ি পথ শুরু হতেই বোঝা গেল। চড়াই উত্তরাই পেরিয়ে বাস উঠছে, নামছে। জানালার ধারে বসে দেখছি বিশাল খাদ। হঠাৎ দেখি চড়াই পথে বাঁকের মুখে বাস গো গো করে উপরে উঠতে পারছে না। আমি ইষ্টনাম স্মরণ করছি, হেল্পার দরজা খুলে রেখেছিল, এক লাফে নিচে নেমে সামনে পেছনের চাকায় ইট কাঠের পাল দিয়ে দিল। বাস নিচের খাদে না গড়িয়ে ধীরে উপরে উঠে গেল, বেঁচে গেল সবাই। নিবেদনে

0: মোহাম্মদ সফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা।
1: লিখছি তোমায় পড়বে, আজকের সর্বশেষ চিঠিটি পড়ব। লিখে পাঠিয়েছেন শক্তি শঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া। সুন্দর সমীপিশু, অভিযাত্রা আসলে কি, এর উত্তর এক কথায় দেওয়া কঠিন। তবু বলা যায়, কোনো কিছু নতুন পথের সন্ধান, জীবনে সত্যের উপলব্ধি, জ্ঞান বিজ্ঞান অভিজ্ঞতা, আত্ম অনুসন্ধানই হল অভিযাত্রা। আর অভিযাত্রী তারাই হতে পারেন যাদের মধ্যে অজস্র কোলাহল, কৌতূহল ও অজানাকে জানার অদম্য স্পৃহা বর্তমান। শুধু কি তাই, জীবনে চলার পথ তো অনেক, কিন্তু প্রকৃত সত্যের পথ আসলে কোনটি, সেই অনুসন্ধানে কেটে যায় একটা আস্ত নাতি দীর্ঘ জীবন। অর্থাৎ কোন পথে মিলবে সত্যের আলো, যিনি সমাজের অচলায়তন অন্ধকার দূর করতে সদাব্রতী, যিনি সমাজ পরিবর্তনের স্বপ্ন আঁকতে ভালোবাসেন, নিজের সীমাবদ্ধতা অতিক্রম করার স্পর্ধা দেখাতেও পিছু পা হন না, তিনি প্রকৃত অভিযাত্রী। এ প্রসঙ্গে প্রশ্ন জাগে, অনিবার্য সত্য বলে কিছু হয় কি? অনিবার্যতাকে মুছে ফেলতে হয়, নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার শক্তি অর্জন করেন অভিযাত্রীরাই। যেসব কাজ সাধারণের চোখে কার্যত অসম্ভব মনে হয়, যে পথে পা রাখার কল্পনা করাও বাস্তবে কঠিন, সেই আশ্চর্য দুর্গম পথের যাত্রীকেই আমরা অভিযাত্রী হিসেবে চিহ্নিত করতে পারি। অর্থাৎ সাধারণের বাইরে কোনো কিছু ভাবতে পারার পাশাপাশি কঠিন লক্ষ্যে অগ্রগমনই হল অভিযাত্রা। আর অভিযাত্রী তাঁরাই যারা অপরিসীম সাহস, কৌতূহল, অধ্যাবসায়ের গুণে সে পথে এগিয়ে চলার অঙ্গীকারে আবদ্ধ হন। একটু নিজের কথায় আসি, ব্যক্তিগত অভিমত, আমাদের জীবনের মূল্য কার্য তো শূন্য। বারবার প্রশ্ন জাগেই, বুদ্ধিশ্রেষ্ঠ মানুষ হয়ে কেন জন্মালাম? আমার স্বদেশ, আমার পৃথিবীর জন্য আমার সামান্যতম অবদান থাকতে পারে না? পৃথিবী নামক একটা গ্রামে আমার জন্যেও একটা পৃষ্ঠা তো বরাদ্দ হতেই পারে ইতিহাসে। আমি তো ইচ্ছে করলেই পারি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই নিবেদনে নিজেদেরকে আত্ম উৎসর্গ করতে। বন্ধু, নিজেকে নিয়ে তো সকলেই বাঁচে, কিন্তু সকলকে নিয়ে সকলের মাঝে বেঁচে থাকার সুখই আলাদা। এই সুখ যাদের উপলব্ধির দুয়ার ছুঁয়েছে, তারাই প্রফুল্ল চিত্তে বলতে পারেন, আমরা এই পথ, আমার এই পথ চলাতেই আনন্দ। লিখেছেন শক্তি শঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া।

এবারে জানিয়ে দিচ্ছি একটি তথ্য। ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঊনকোটি জেলার

0: জেলা শাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারায় কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকায় রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবে না। এই সময় উক্ত এলাকায় 5 জনের অধিক লোক জড়ো হতে পারবেন না। তেমনি সেই এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেন, গুলতি, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না। জেলা শাসকের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, পুলিশ, বিএসএফ, টিএসআর, আসাম রাইফেলস ও অন্যান্য আইন বলবৎকারী কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। জেলা প্রশাসন, পুলিশ, বিএসএফ ও অন্যান্য আইন বলবৎকারী কর্তৃপক্ষদের অনুমোদনপত্র প্রাপ্তদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে পরিবহনকারী ব্যক্তি বা তাদের জন্য নির্দিষ্ট ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করতে যাওয়া ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন বলে জানিয়েছেন ঊনকোটি জেলার জেলা শাসক। এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে বিএনএস 2023-এর 223 ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা আগামী 19 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ থাকবে। শুনলেন একটি তথ্য।
1: এবারে জানিয়ে দেব আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI, দেশব্যাপী 7,150 জন শিক্ষানবিশ নিয়োগ করেছে। অনলাইন আবেদনের শেষ তারিখ 15 জুন 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। 20 থেকে 28 বছর বয়সী যোগ্য স্নাতকগণ অনলাইনে আবেদন করতে পারেন। নির্বাচিত প্রার্থীদের 15,000 টাকা মাসিক উপবৃত্তি সহ 1 বছরের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে হবে। মূল বৈশিষ্ট্য নিয়োগকারী সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মোট শূন্যপদ 7,150, প্রশিক্ষণের সময়কাল 1 বছর, মাসিক উপবৃত্তি 15,000। নির্বাচন প্রক্রিয়া অনলাইন লিখিত পরীক্ষা, স্থানীয় ভাষার পরীক্ষা এবং চিকিৎসা পরীক্ষা গুরুত্বপূর্ণ। তারিখ অনলাইন রেজিস্ট্রেশন শুরু 19 মে 2026। আবেদন করার বর্ধিত শেষ তারিখ 15 জুন 2026। ফি প্রদানের শেষ তারিখ 15 জুন 2026। সম্ভাব্য পরীক্ষার তারিখ জুলাই 2026। যোগ্যতার মানদণ্ড, শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, 1 এপ্রিল 2026 অনুযায়ী, বয়সসীমা 20 থেকে 28 বছর, সংরক্ষিত বিভাগের জন্য বয়স শিথিলযোগ্য। শুনলেন ঘোষণাটি।

0: জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবরাখবর। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে যে সাধারণত মেঘলা থাকবে আজকের আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সমস্ত জেলায়। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 33 ডিগ্রি আর সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে তাপমাত্রা পরিলক্ষিত হয় 24.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 80%। এক বিশেষ সতর্ক বার্তায় জানানো হয়েছে যে রাজ্যের সমস্ত জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আজকের অভিজ্ঞাপন পর্বে আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি শিল্পী ভট্টাচার্য,
1: আমি অম্বালিকা ভট্টাচার্য।
0: শুনলেন অভিজ্ঞাপন।

0: আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন ককবরক যুব অনুষ্ঠান জায়নক।
1: ফুংকাহাম খাবানি খাচুক মারে দেখি সিং শোনো লামসগ জাইনক পান্দাও খাখলায়ও নর যত কাহাম তংমাই নেই আউ তিনি পান্দা কমতি না বাঙ্গাই আং নরংনি লগে আচু যাক নরংনি খাচুকসা পাতা শিশ দেব বর্মা আউ সিং তিনি সাইমালায়ন দে খানালায়ন ন্যাশনাল মেকিং লাইফ বিউটিফুল দে ন তৈ ফিয়াবা কক বড় বাইংখা চিনি লংমন চিং বাহেকে কাহাম খলাইমান তে নাইটক খলাইমান অমরতৈ ন কিসা যা কক সালায়ন সিনি লংমানখা বেলাইন নাইথক মতাই রং জারুই ফিয়াবা ও হাইঙ্গ চিনি লংমা তেব নাইথক উনানি নাঙ্গ চং বড় রক ওয়ানসুগ সাকমাং নাইথক রাংরি গনাং চাবাইয়া তংবাইয়া হংকেসে চিনি বরংনি লংমা বেলাইন কাহা বেলাইন নাইথক ফিয়াবা আমবাই সিমি লংমান নাইথক এবার কাহাম ইয়া কাহাম খা ও হাইঙ্গ জে বরক বুইন চুবাও তে কাহাম সামু খলায়ও তে নি এলেম গনাংনি মারেন ফুনুগৈ মানো আমসে লংমা কাহাম তে নাইথকিনু তে আবন কারিব নরকচা এলেম গনাঙ্গৈ এবার রাংরি গনাঙ্গৈ নরনি লংমন চুবাও তে দফানি বাঙ্গৈ সামু কাহাম খলায়ও সোসাইটিনু কাহাম না নাহারমুং তে কাহাম সাবুন তৈয়ী দং তং খাইছে যেন আমন চিনে লংমন কাহাম হিনু গবংমা বরক দঙ্গ রং পুইসা খামানী আগুলো বড় ওয়ানসুগ সাক সাকন চিনি লংমা আমসুক বাইন থাকা তে যেন মূসা নাংলিয়া আমসুং চিনি লংম নাইট ফিয়াবা আম বেলাইন চাইয়া চিনি দফা এবার সোসাইটি নি বাঙ্গে তামুন হিনগানকে যে বড় রক যেন লংম থাঙ্গি টংরানি হিনগানকে যেন লুকু হদাত নতুয়ে যেন তে লুকু হদানে রাইডন তৈয়ে কখনাবই দানি নাঙ্গ আমহাইন যেন কাহাম লংমাংখা রাংরি বাই তে থমুং বাই সিমিয়া ফিয়া যেন চিনি গানানি বড় রক বাই হামজাক জাকনা তে বরম নিজাংনা দংথমা বাইসে যেন চিনি লংমানো কাহাম হিনই মানো তে যেন মুসুমাবো দানি নাঙ্গ চুবামুং এবার মারে তে কিছিং সঙ্গ আং আবো সানা মুজুগ যেন বড়ই বরক চুবা লাইকেছে চিনি লংমা দেব নাইথক তে যেন চিনি লংমা নাইথকই যেন বড় রকনি লংমানব যেন নাইথক রেউ মানো হাইকেছে চিনি ও হাইঙ্গ দেব খুমহাই নাইথক চিনি লংমা হাই আর মারি কিছিং আমহাইন যেন ফাইনি চিনি লংমানো জে মানসাক যেন নাইথক খালায়ন কাহাম খালায়ন বরংন যেন চুবা লাইন তে কাহাম সামু খালায়ন তে যেন লুকুন কাহাম কক পিলায়ন এওয়ারনেস খালায়ন তে হাইমিয়ান যেন মেচেন লাইন কাহাম বাই হাকিছে যেন চিনি লংমন তেব নাইথক সামনে আর মারিকিং ফাইডিংকে যেন তাবুনি বেচবো হাইন হাই খালায়ন যেন তাবুন বেচবো খালায় রুচামুং খালায় বুকু তাকুক বুদ্ধ কুমার দেবমা বাই রুচাবজাক রুচামুং

অল ওস হাজাক টঙ্গ চাইল্ড ডিফাইন খাইজাক টঙ্গ ও এক নি সেকশন টু ক্লস টু ও সাজাক টঙ্গ চাইল্ড সাব চেরাই সাব যে ফোরটিন ইয়ার্স নি তলানি চেরাই যে বিশি চিবিরুই কাসুগিয়াকু বননচং এজ এ চাইল্ড কনসিডার খাইনাই তাই সেকশন টু ক্লস ওয়ান এডুলেশন ডিফাইন খাইজাক টঙ্গ এডুলেশন তাম নহীন যে বড়ক নি ফোরটিন ইয়ার্স কাকা ফিয়া বা এইটিন ইয়ার্স কায়াকু বন এডুলেশন হেনই জং নানাই ও এগো সাজাক টঙ্গ তাই ও এক নি সেকশন থ্রি ও তাম সাজাক টঙ্গ গাঙ্গাই

ও যে 14 ইয়ার্স নি তলানি চেরে রং সামুং খারি মানগলাক হেজার ডিয়ার্স সামুং অকুপেশন রোগ বরং সামুং খারি মানগলাক কেবল যদি বরং সামুং অবহাইখলারি দনিকা গাই ও এক নি সেকশন 14 ন সাজক দো পেনাল্টিস হু এভার এমপ্লয়েজ এনি চাইল্ড অর পারমিটস এনি চাইল্ড টু ওয়ার্ক ইন কন্ট্রাভেনশন অফ প্রোহিবিশন অফ সেকশন 3 শ্যাল বি পানিশেবল উইথ ইম্প্রিজনমেন্ট ফর এ টার্ম উইচ শ্যাল নট বি লেস দেন 6 মান্থ বাট উইচ মে এক্সটেন্ড টু 2 ইয়ার্স অর উইথ ফাইন উইচ নট লেস দেন 20,000 রুপিস বাট উইচ মে এক্সটেন্ড টু 50,000 রুপিস অর উইথ ফাইন কেবল চেরাই রগ্ন সামুং ক্লারিকাকাই হেজার ডিয়ার সামুং রগক ফনাঙি টংকাঙ্কাই আবরক পানিশমেন্ট নঙি মানো ও এক নি বিশিংতৈ 6 মান্থ ইয়াকেবা আবো 6 মান্থ এসে বারি উই থাঙ্গে 2 ইয়ার্স নি বাকি পানিশমেন্ট বমান নাই পানিশমেন্ট নি লগি লগি ও বো ফাইন বমারি নাই ফাইন ফানং নাই ইয়াকে পানিশমেন্ট ফানং নাই ইয়াকে বুট কাইনি নং নাই ফাইন বমারি নাই পানিশমেন্ট বো মান নাই ইমপ্রিজনমেন্ট আলঙ্গ মাতং নাই তা অবনো কারিব রাইট টু চিলড্রেন প্রি এন্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 অ ল নি বিশিঙ্গ যত চেরাই রগ্ন রং সরংনানি সেব রিজাগো গ্যারেন্টিস প্রি এন্ড কম্পালসারি এডুকেশন টু চিলড্রেন এজ 6 টু 14 ইয়ার্স জুবেনাইল জাস্টিস অবতা কাশা এক জুবেনাইল জাস্টিস কেয়ার এন্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015 ট্রিটস ওয়ার্কিং চিলড্রেন ফাউন্ড ইন এক্সপ্লোটেশন সিচুয়েশন অ্যাজ চিলড্রেন ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন প্রোভাইড রেস্কিউ অ্যান্ড রিহেবিলিটেশন মেকানিজম ও এক চেরাইরগ্ন এক্সপ্লয়েড ইংজাক সিচুয়েশন মানুষ বরং কেয়ার খাইনানি বাকি সাজাক দম তাই মাইন্স অ্যাক্ট 1952 প্রোহিবিট এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন মাইন্স ডিউ টু হ্যাজার্ডিয়াস কন্ডিশন মাইন্স রোগ গবাং মা হেজার্ডিয়াস সামু মাইন্ডস নি আরও চেরাই রং সামু খ্লাইরি মাংলাক অমো প্রোহিবিটেড প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট 2012 পস্কো অবতো চ যতন সাই মানো যদি কেবল চেরাই রং সেক্সুয়াল লাইক সেক্সুয়াল অফেন্স নি বাকি বরং সামু খ্লাইরি দনকাঙ্কে ইয়াকে বৌনি লগি ও হেরেসমেন্ট এসল খ্লাইজাক দংকাঙ্কে ও এক বরং বানচিরে ও আং যে থাইসিং সাইথামমানী অব বেবাক ইন্ডিয়ানি লস মামাং ইন্ডিয়ানি এক তাবক ইন্টারন্যাশনাল লেভেল অর্গানাইজেশন কনভেনশন অব কাইসা তাই কেসা দো ইউনাইটেড নেশনস কনভেনশন অন রাইটস অব চাইল্ড 1989 অব হাই গবাং মা ল সামজাকা ফিয়াবা ল সিমিয়া ল সিমি সাইসুং চেরাই রগ্ন গুসুবজাক মানে এক্সপ্লোটেশন খাইজাক মানে বানচিরি মাইনা বিনি লগি লগি সোসাইটি ব আসক ন কন্ট্রিবিউট মা খাইনে অ্যাক্টিভলি মানাইনাই আর পেরেন্টস ইন্দি টিচার লিডার্স বরক বেবাক ন মানাইনাই চেরাইনি ফিউচার বুটিকে ব্রাইডং অবনীতি সামুং মা খাইনাই তাবুক রিপোর্ট নাই হেঁকে সাইমানো বো কান্ট্রি ও বিশি বরক চেরাই ইংলিফানো লেবার সামুং খাই মাতং সাউথ সুদান পুইলান হয় সাউথ সুদান আর 48% চেরাই রক চাইল্ড লেবার খাই মাতং সেগানো দো ইথোপিয়া 45% ফোর্থ দো ক্যামেরন 39% তাবুক যেন ইন্ডিয়ানি ন নাইকে নুকজাগ উত্তর প্রদেশ ওভার 2.1 মিলিয়ন চেরাই রক বরক এজ এ লেবার বরক সামু খাই চাউই দো বৌনি নুখুং ন বরক নাই দো সেগানো দো বিহার ওভার 1 মিলিয়ন ওয়ার্কিং থার্ড দো রাজস্থান এমপি মহারাষ্ট্র অ্যারাউন্ড 4,96,000 ফাইরিং যাব নর্থ ইস্ট নিব সাইমেন লাইন নর্থ ইস্ট বো স্টেট অফ বিশি চেরাই রক সামু খাই দো চাইল্ড লেবার খাই মা দোক পুইলাউন দো আসাম 99,512 অ্যারাউন্ড চেরাই রক চাইল্ড লেবার বরক সামু খাই মা দো সেখানে দো মেঘালয় থার্ড মণিপুর ফোর্থ নাগাল্যান্ড 5th অরুণাচল প্রদেশ 6th ত্রিপুরা 7th মিজোরাম আং বেলাখান যাজাখা তামনি চিনি নর্থ ইস্ট নাই নাই যেন চেরাই রকম আসুক চাইল্ড লেবার খাই দমানি নুগিয়া আউকুড়ি হিনমাইয়া দো হাইপানো কম ইন্ডিয়ানি এস কম্পেয়ার টু ইন্ডিয়ানি আদার স্টেট চিনি নর্থ ইস্ট বেলাখান আগুকজাক বসকাং আগুকজাক খা খাই বসকাং তাইব কমে যাক নাংথুন চিনি ত্রিপুরা বো আউ

0: आं त्रिपुरा बड़गंगी त्रिपुरा चेरा रगनों सामुखलाये बुमा बुफानो चारेमानी नुन नुगया को हाइफानो गुरैया दंग त्रिपुरा एराउंड 4998 अब आसुक चेरा रग ब्रक चाइल्ड लेबर खाइमा दंग खा खायु बड़गनी बगे गवर्नमेंट अग सामुखलाय फाइडिन के ओ जे चाइल्ड लेबर अंगी दंगानो अब उन भाई के प्रिभेन्ट खाई भाई के कासुनाय चेरा रगन बंगनी मानथाय बंगनी रंग सरना राइट्स मारिनाय फ्री कम्पलसरी इडुकेशन मास मारिनाय बरंनो बरंनि फेमिलि नो बंगनि पेरेंट्स रंनो सपोर्ट खायनि बागे गभर्नमेन्ट स्किम मा कारिनाय जाते अ चेरा रग बंगनि फ्यूचर बो गोबांमा अयन चेरा रग खायनो बरक बो काहाम इडुकेशन मानै बंगनि फ्यूचर नो ब्राइट खायमानानि इंथुन हायकिनो चिनि नेशन नो चिनि कान्ट्री नो जों डेभलप खालायमानाय তাই মানাই নাই চেরাইরক ঠিক ঠিক স্কুল থাঙে যেতং বরক স্কুল সগুই যেতং স্কুল বাদে বরক ব্যাং সগুইতং অব মানাই নাই যে লস নামজাক তো মানো স্ট্রিক্টলি ফলো মা খাইনাই অব হাইকে চিনি কান্ট্রি চিনি চাইল্ড লেবার নাসুই মানানো হেন খা খায় ওয়ার্ল্ড দে এগেইনস্ট চাইল্ড লেবার ডে নি সালো আঙ্গ মানো সানামুসঙ্গ চেরাইরক ওয়ার্কার্স ইয়া বরক সামুখলাইনাইয়া বরক চিনি নেশন নি চিনি থিনাং সে বরক চিনি থিনাং আসাইসং বরকন সঙ্গ সাপোর্ট খাইতাই ফান্ডিথাই বরকন বটিকে বরক কাহাম রং সরমুং মানিমান বরকন সঙ্গ সাপোর্ট মা খাইনাই অবনি তুই সঙ্গ মানাই কলনাই কাহাম কাই তাই আং কক থাইসা সানানি মুচুঙ্গ চেরাই খরকসা পেন্সিল তুই সে মোসাঙ্গু মানুইয়া বিজাব তুই সে মোসাঙ্গু বার্ডেনিয়া পজাইয়া হামবাই
1: আও মারিক সিং আশুক জরাতে খনাবিমাংখা বুকুক পাপিয়া দেওয়ালমানি খুঁতই বেলাই নাঙ্কমানি ককলাম ওয়ার্ল্ড ডে এগেন চাইল্ড লেবার নতুই বসাই কানারিকা নরসাইমা কানা যেন চেরাই রকম খাসিনী থিনাং চেরাই রকম সেই সব কিছু যেন ফোরনানি নাঙ্গো তে অ জাগাবো ব সাই কানারিকা বাইকে যেন চেরাই রকম সরনাই তে বাইকে ফ্রি এডুকেশন নাই অব বেবাক রায় খাজাক দঙ্গ ফিয়াবা যেন চেরাই রকম নুগো গবং মা চেরাইনি সিমি যেন মা পড়িয়া তাই সামন খাইমানে আবার বেলাই নাইয়া ফিয়াবা যেন চিরাই রং সিনি লুকহদানি থিনাঙ্গ তুনা নিঙ্গাঙ্গে এবার সিনি ব্রাইট ফিউচার না নিঙ্গাঙ্গে সিনি চিরাই রকসে আপনার তুই যেন মানায় কলাই যেন অকরা হিনজানাই রকব সিনি চিরাই রং বাহিকে তুই দুলমান আবু মারি কিছু হাই হিঙ্গে হাই হাই তাবুনি বেচব খালেন রচামু তাকুক বুদ্ধ কুমার দেবরমা বাই রচাবাক রচামু হাইডিঙ্গে খালায়ানো

শুনলেন দেশাত্মবোধক গান, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

0: শ্রীমান শ্রীমতির আরো একটি নতুন পর্ব।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন।

0: প্রধানমন্ত্রী বলেছেন, এনডিএ সরকারের সময়কালে ১২ বছরে ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে এটি প্রমাণিত সরকারের নীতিগুলি সঠিক রয়েছে এবং এর দিক নির্দেশনাও সঠিক। আইসিসি তার সদস্য সংস্থাগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গে ১,০০০ কোটি টাকার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানের উদ্যোগের মধ্যে মার্কিন সেনা ইরানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালিয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে এই বৈঠক হবে। বিকশিত ভারত লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর টিম ইন্ডিয়ার ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে এই বৈঠকে লিঙ্গ, বয়স, আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে দেশবাসীর উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরাজ্যপালরা নীতি আয়োগের এদিনের বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের ১৪০ কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। গতকাল সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের ওপর তাদের আস্থা অর্পণ করেছে। ২০১৪ সালের আশায় উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে, যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই ১২ বছরের সময়কালে ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত হয়েছেন। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে এই নীতিগুলি সঠিক ছিল এবং এর দিক নির্দেশনাও সঠিক। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। ২০১৪ সালের আগের দশকগুলিতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা ও অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। তিনি বলেন, জনগণ এখন একটি স্থিতিশীল সরকারের কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং এর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার প্রশংসা করছে।
1: ২০১৪ के पहले के कई दशक बहुत अस्थिरता और उथल पुथल से भरे हुए थे। इसका देश को बहुत नुकसान भी उठाना पड़ा, लेकिन अब देश की जनता एक स्थिर सरकार का काम भी देख रही है और उसकी निर्णायक क्षमताओं की प्रशंसक भी है। मैं आज देश की महान जनता को भी नमन करता हूँ, जनता जनार्दन का आभार व्यक्त करता हूँ।
0: শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেছেন এবং অলিম্পিকের জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এনডিএ জোটের বৈঠকে প্রধানমন্ত্রী ভারতীয় তরুণ ক্রীড়াবিদদের কৃতিত্ব এবং দেশের ক্রীড়াক্ষেত্রের ক্রমবৃদ্ধির মতো বিষয়গুলি তুলে ধরেন। আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আরও বড় লক্ষ্য পূরণের কথাও বলেছেন শ্রী মোদী। ভারত ক্রমশ পেশাদার খেলাধুলার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এবং যুব সমাজ এক্ষেত্রে অসাধারণ সাফল্য পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বিশ্ব ক্রীড়াক্ষেত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারত ক্রমে বিশ্ব ক্রীড়াক্ষেত্রের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এবং আগামী দিনে এই খ্যাতি আরও সুদৃঢ় হবে বলে প্রধানমন্ত্রীর আশা। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ২০২৪ ও ২০২৫ সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং ২০২৪ ও ২০২৫ সালের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার ঘোষণা করেছে। নাটকে অনন্য অবদানের জন্য এবার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেলেন তেপান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তথা সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের প্রদেশ সমিতির সহসভাপতি কল্লোল ভট্টাচার্য। তিনি আকাশবাণীকে জানান,
2: এই সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড সম্মানটা পেয়ে খুবই ভালো লাগছে। ভাবিনি যে এই রকমের একটা সম্মান আমি পাবো। প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে একটা থিয়েটারের কাজ করা শুরু করেছিলাম এবং সেখানেই বিগত ৩০ বছর ধরে কাজ করে চলেছি। তেপান্তর নাট্যগ্রাম, যেটা আজকে আমাদের সারা দেশেই পরিচিত একটা জায়গা, গ্রামে বসেও ভালো কাজ করা যায়, সেই কাজকে সর্বভারতীয় স্তরে আন্তর্জাতিক ক্ষেত্রেও পৌঁছে দেওয়া যায়।
0: পুরুলিয়ার বালিগড়ার নৃপেন সহিষ ছৌ নাচের জন্য পুরস্কৃত হচ্ছেন। এছাড়াও ৩০ বছর ধরে ভরতনাট্যমের সঙ্গে যুক্ত রাহুল দেব মণ্ডল ২০২৪ এর উস্তাদ বিসমিল্লাহ খাঁ যুব পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের

0: অধ্যাপক রাহুল আকাশবাণীকে জানিয়েছেন, দক্ষিণ ভারতের গণ্ডি ছাড়িয়ে নতুন প্রজন্মের কাছে ভারতনাট্যম এর প্রচার এবং প্রসার তার মূল লক্ষ্য।
1: ভারতনাট্যম নৃত্যের যে প্রচার এবং প্রসার, সেটা দক্ষিণ ভারতকে ছাড়িয়ে আমাদের যে নর্থ ইস্ট ইন্ডিয়া, এই সমস্ত দিকে এবং নর্থ ইন্ডিয়ায় এটাকে প্রসার করা এবং সেই প্রসারতাকে আরো বেশি আগামী প্রজন্মের কাছে নিয়ে যাওয়া, এটাই আমার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য।
0: একটি বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত নাটক একাডেমির সভাপতি এই পুরস্কারগুলি প্রদান করবেন। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ICC তার সদস্য সংস্থাগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গে 1,00,000,00,000 টাকার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের ফলে বিভিন্ন সুযোগের প্রতি শিল্পমহলের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন ঘটেছে। ICC সভাপতি ব্রিজভূষণ আগরওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর মধ্যে নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। ICC মনে করে, পশ্চিমবঙ্গে নতুন করে আশাবাদ ও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা অর্থনৈতিক প্রগতিকে ত্বরান্বিত করতে এবং বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে রাজ্যের অবস্থান সুদৃঢ় করতে সহায়তা করবে। এই বৈঠকে শিল্পমহল ও সরকারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্তরে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগকে কাজে লাগানোর নানা বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। রাজ্যের উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করার লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ICC। 1925 সালে ঘনশ্যাম দাস বিড়লা সহ বাণিজ্য মহলের প্রথম সারির ব্যবসায়ীরা ICC প্রতিষ্ঠা করেন। এটি ভারতের অন্যতম প্রাচীন শিল্প সংগঠন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়ার নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধাবসানের লক্ষ্যে আবারও আলোচনা শুরু করার উদ্যোগ সত্ত্বেও তেহরানের হামলার জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বাহরিন, কুয়েত, জর্ডান থেকে মার্কিন সেনাবাহিনী আক্রমণ হানে। ইরানের সংবাদ মাধ্যমের সূত্রে সেদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, মিনাব ও কেশাম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আলোচনা থেমে থাকার জন্য সেদেশকে চরম মূল্য দিতে হবে। 16 বছর বয়সী কমদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে নতুন আইন এনেছে কানাডা সরকার। আইনে বলা হয়েছে, সংস্থাগুলিকে আগে প্রমাণ করতে হবে যে নাবালকদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিরাপদ। বিশ্বজুড়ে তেলের সংকটের মধ্যে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে জাপান বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শিওয়াজিকি কারিওয়ার একটি চুল্লি আবারও চালু করেছে। 2011 সালে ফুকুশিমা বিপর্যয়ের পর জাপানের 54টি চুল্লির মধ্যে মাত্র 15টি আবারও চালু করা হয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালাম, মাহে, ওড়িশা, হিমালয়ের পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, গোয়া এবং তামিলনাড়ুতে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে একটি প্রতিবেদন।
2: ভুবনজোড়া আবেগ আর উন্মাদনার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ফুটবলের রাজস্ব যজ্ঞ। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সর্বাধিক 48টি দেশ 12টি গ্রুপে অংশ নিতে চলেছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ছাড়াও সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দল যাবে রাউন্ড 32-এ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো 3টি দেশ এই প্রথম যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। 3 দেশের 16টি স্টেডিয়ামে হবে মোট 104টি ম্যাচ। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে 8টি দেশ কাপ জয় করেছে। এখনো পর্যন্ত ব্রাজিল সর্বাধিক 5 বার, ইতালি ও জার্মানি 4 বার, আর্জেন্টিনা 3 বার, ফ্রান্স ও উরুগুয়ে 2 বার করে, ইংল্যান্ড ও স্পেন 1 বার করে বিশ্বকাপ জিতেছে। এবার কি নতুন কোনো দেশ বিশ্বসেরা শিরোপা পেতে চলেছে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে 19 জুলাই ফাইনালে। সারা বিশ্বের সঙ্গে ফুটবল আবেগে ভাসছে বাংলাও। শহর কলকাতা থেকে পাহাড়, বাঙালি বিভক্ত ব্রাজিল ও আর্জেন্টিনায়। তবে শুধু ব্রাজিল আর্জেন্টিনাতেই সীমাবদ্ধ নেই বাংলার ফুটবল আবেগ। ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগালের সমর্থনও রয়েছে এই বাংলার বুকে। মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকদের রক্তে এখন সংক্রমিত বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন,

0: এনডিএ সরকারের সময়কালে ১২ বছরে ১৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে এটি প্রমাণিত। সরকারের নীতিগুলি সঠিক রয়েছে এবং এর দিক নির্দেশনাও সঠিক। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ ১০:১০।
1: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। ভারতের দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে রেকর্ড করলেন নরেন্দ্র মোদী। শ্রী মোদী ২০১৪ সালের ২৬শে মে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। গতকাল এই দিনে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের ১৪০ কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। গতকাল সন্ধ্যায় নয়াদিল্লির ভারত মণ্ডপামে এনডিএর সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। কেন্দ্রীয় সরকার আগামী ১লা জুলাই থেকে বিজি রামজি চালুর লক্ষ্যে সারা দেশে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৯৫,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ত্রিপুরা পেয়েছে ১,০৪১,০০০ টাকা। পুলিশ মহানির্দেশক অনুরাগ তদন্ত কার্যে সাফল্যের জন্য ৯ জন পুলিশ আধিকারিক ও ২ জন পুলিশ কর্মীকে পুরস্কৃত করেছেন। গতকাল আগরতলায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ মহানির্দেশক তাদের হাতে শংসাপত্র তুলে দেন। সিপাহীজলা জেলায় হামের সংক্রমণ ধরা পড়েছে। ৬ জনের শরীরে আক্রান্তদের মধ্যে ৫ জন শিশু এবং ১জন ৪৯ বছর বয়সী ব্যক্তি রয়েছেন। টাকারজলা, বিশালগড় ও সোনামুড়ার মতিনগর এলাকায় ২ জন করে আক্রান্তের সন্ধান মিলেছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যে ২টি নতুন সরকারি বিশ্ববিদ্যালয় এবং ৪টি নতুন সাধারণ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ আর্থিক সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। নয়াদিল্লিতে চলতি সফরে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাকালে এই অনুরোধ জানান। আজ রাতে ভারতীয় সময় ১২:১২টায় ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ ব্যবস্থাপনায় এবার আয়োজিত হচ্ছে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে এই প্রতিযোগিতা। মেক্সিকো সিটিতে উদ্ভাবনী ম্যাচে আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার গতকাল ৪টি খেলা হয়। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম, জানিয়ে দিচ্ছি আমাদের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। ৫:১০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, ৬:০৫ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, ৬:৩০ ঘর গৃহস্থির আসরে দাঁতের বিভিন্ন সমস্যা ও প্রতিকার, পরে শুনবেন লোকগীতি সজল সাহার কণ্ঠে, ৭:০০ ককপরক অনুষ্ঠান, ৭:৪৫ ককপরক সংবাদ, ৭:৫৫ স্থানীয় বাংলা সংবাদ, ৮:০৫ সমীক্ষা, ৮:৩০ ছায়াগীত। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন গান। ৯টায় আধুনিক গান শিল্পী মান্না দে, ৯:১৫ স্পটলাইট, ৯:৩০ শুনবেন কথায় কথায়, ১০:১০ কর্মখালী বিজ্ঞপ্তি, ১০:১৫ নতুন আলোর দিশারি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী।

0: শ্রীমন শ্রীমতির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করি আমাদের আজকের পর্বটি, আর পর্বের প্রথমে আলাপ পর্বটা সেরে নেব। স্যার, প্রথমে জানবো আপনার নাম।
1: আমার নাম শ্রী তপন চক্রবর্তী। পেশায় আমি ছিলাম জুডিশিয়াল ডিপার্টমেন্টের ক্লারিক্যাল স্টাফ।
0: আচ্ছা, এবার আমাদের শ্রীমতি।
2: নমস্কার, আমার নাম শিখা ভট্টাচার্য। আমি এডুকেশন ডিপার্টমেন্টে ছিলাম, টিচার এলাইনে, গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে আমি চাকরিরত 1980 সন থেকে।
0: বাবা, সে অনেকটা সময়। স্যার, আপনাকে জিজ্ঞেস করব, যদি ছোটবেলার কথা জিজ্ঞেস করি তাহলে সেটা কোথায় কেটেছে?
1: ছোটবেলা আমার জন্ম হয়েছিল বাংলাদেশ।
0: আচ্ছা,
1: 1951।
0: আচ্ছা,
1: তখন থেকে আমি বাংলাদেশে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছি। আমার তখন বাংলাদেশ সম্বন্ধে অনেক এক্সপিরিয়েন্স আছে এই বয়সে।
0: শুনবো সেই গল্পগুলি একটু।
1: আমার জেঠিমার সঙ্গে মাথার করে টুকরি দিয়ে সর্ষা নিয়ে ঘানিতে যেতাম, শিশির বোতল দেওয়া থাকতো, দিয়ে আসতাম। সন্ধ্যা করে আবার গিয়ে ওই সর্ষার থেকে তেল হতো, তেল গুলো নিয়ে আসতো।
0: বাহ, সেটা কত বছর বয়সে?
1: সেটা তখন তো 5-6 বছর। পাঁচ ছয় বছর বয়সে তখন আমার জেঠিমার সঙ্গে কুমিল্লা বেড়াইছি, অনেক গ্রামে আত্মীয় স্বজন বাড়িতে জেঠিমার সঙ্গে আমি সবচেয়ে বেশি ঘোরাফেরা করি। আমাদের পাড়াতে, আমাদের গ্রামের পাশে গ্রামে জমিদার বাড়ি ছিল, ওইখানে দুর্গা পূজা হতো, বাবার সঙ্গে যেতাম, দেখে আসতাম, তো অনেক ঘোরাঘুরি।
0: তো যদি জিজ্ঞেস করি, বাংলাদেশের অনেক স্মৃতি নিশ্চয়ই আপনার মনে আছে। তো ছোটবেলার দিনগুলি কেমন ছিল? কজন ভাই বোন ছিলেন?
1: আমরা তখন বাংলাদেশে যখন ছিলাম তখন আমরা 3 ভাই আর দিদি আসলো বড়, উনি বিয়ে হয়ে গেল, আর দাদা আসলো সবার বড়। ওই দাদা আগরতলায় আসলো, কাকার বাড়িতে থেকে, জয়নগর থেকে পড়াশোনা করতো নেতাজি স্কুলে। কাজে ওইখানে তার পড়াশোনার অনেক দূরে স্কুল, তার জন্য কাকার সঙ্গে দাদাকে দিয়ে দিয়েছিল।
0: এবার যদি জিজ্ঞেস করি দিদিকে, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে?
2: আমার আগরতলা কৃষ্ণনগরী বড় হয়েছি, এখানে সবকিছু বিজয়কুমার স্কুলে পড়াশোনা করেছি 1 থেকে একদম ক্লাস 12 পর্যন্ত।
0: আর ভাই বোন কজন ছিলেন?
2: আমরা 5 ভাই 2 বোন।
0: ছোটবেলাটা কেমন কেটেছে?
2: ছোটবেলা সুখে দুঃখে কেটেছে, কারণ আমি যখন ক্লাস 4 পড়ি তখন আমার বাবা মারা গেছে ক্যান্সারে। আমার কাকুর কাছে আমরা মানুষ, কাকু আমাদের ভগবান, মানে পড়াশোনা করানো এভরিথিং আমার এই কাকু। কাকুর নাম ছিল প্রফুল্ল ভট্টাচার্য। উনি এরপর আপনার কি বলবো, এই এরপর আমার এক ভাই মারা গেল বাংলাদেশের যুদ্ধের সময়, 1971 সনে আমার ছোট ভাই মারা গেল গোলবাটার ব্লাস্ট হয়ে। এরপর ধীরে ধীরে আমার মেজদা মারা গেল 2011-তে। এরপর আপনার এরপর পরপরই সবাই আস্তে আস্তে ধীরে ধীরে সবাই যে আমাদেরকে মানুষ করলো, প্রফুল্ল ভট্টাচার্য আমার কাকু, উনিও মারা গেলেন 2001-এ। এইভাবেই দুঃখ সুখ নিয়ে আছে, তবে একবারে খারাপ খারাপ বলবো না, মানে জন্ম হলে তো মৃত্যু হবে, আসবে সেটা, কিন্তু কখন কার মৃত্যু হবে সেটা তো বলতে পারেন, কিন্তু খুব ভালো কাটিয়েছি। যে বাবা নেই বলে যে দুঃখ পেয়েছি বা কোনো কিছু পাইনি, কোনো আদর পাইনি, তা নয়, মানে সম্পূর্ণভাবে আমার আমাদেরকে তিনি মানুষ করেছেন। উনি বিয়ে শাদি করেনি, স্যাক্রিফাইস করেছেন আমাদের জন্য, এতে ভাই বোন পড়াশোনা উনি বিয়ে করেননি, উনি আমাদেরকে।
0: দাদা, আপনার কাছে যদি জানতে চাই, যে ছোটবেলায় বলছিলেন সে বাংলাদেশের স্মৃতি, তো পড়াশোনার লেখাপড়ার জীবনটা কেমন ছিল?
1: বাংলাদেশে ক্লাস 3 পর্যন্ত আমি পড়াশোনা করেছি, তারপরে আমি আগরতলা।
0: সেটা কত সালে আপনারা ত্রিপুরায় এলেন?
1: ত্রিপুরা আমাদের ল্যান্ড পভার্টি কিনা হয়েছিল আমাদের জন্মের আগে।
0: আচ্ছা,
1: আর আমরা ওই পভার্টিতে আমার কাকার তারা থাকতো, একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে ছিল তখন, একসঙ্গে কিনে আসতো। আমরা 63-তে আগরতলায় আসি এবং তখন আমাদের ল্যান্ড পভার্টি কাকু, যেই কাকুর আন্ডারে ছিল, আমরা সেপারেট করে দেয়, আমরা ওইখানে বসবাস করি। তখন আমি আসার পর আশ্রম বাদারঘাট সিদ্ধাশ্রম স্কুলে ক্লাস 4-এ ভর্তি হই, তারপরে বরদাল স্কুল থেকে হাই সেকেন্ডারি পাস করি, তারপরে MBBS, তারপরে সার্ভিস লাইফ, টিউশন করতাম কলেজ থাকতে, আমি টিউশন করতাম শিবনগর থেকে আরম্ভ করে।
0: এই যে স্কুলে এসে ভর্তি হলেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গা, একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশ, তো স্কুল লাইফটা কেমন ছিল? সেই স্কুলের শিক্ষকদের কথা যদি জিজ্ঞেস করি,
1: তখন সাংঘাতিক পড়া ছিল এবং পড়াশোনা না শিখে গেলে ভীষণ ব্যাড দিয়ে মা, এবং এই পিড়া খাওয়ার পর আমি তখন বাংলাদেশে আসার পর আমি ক্লাসে ক্লাস 4-ও ফার্স্ট হয়েছি, ক্লাস 5-এর থেকে শিখছি, তখন আমি সেকেন্ড।

0: দিয়েছিলাম।
1: তো স্কুলের যদি কোনো সুখকর স্মৃতি থাকে যেটা আজও মনে আছে?
0: হিস্ট্রি টিচার ছিলেন এবং এনসিসি টিচার ছিলেন, রানীবাজার স্কুলে হেডমাস্টার হলেন, তারপরে তিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি আমাদের এনসিসি করাতেন এবং আমাদের হিস্ট্রি ক্লাস নিতেন, খুব ভালো টিচার ছিলেন। আর ছাত্র জীবনে আমি ক্লাস 6 to 11 পর্যন্ত আমি ম্যাথমেটিক্সে 80 রূপে সবসময়
1: মার্কস
0: থাকতো, এবং আমার মাস্টারমশাই ঝা স্যারও বলতেন তুমি হাই সেকেন্ডারি ফাইনাল যাতে তুমি লেটার পাও। আমি সবসময় 9 থেকে 11 পর্যন্ত আমি 3টা ম্যাথমেটিক্স এক্সট্রা, আমাদের স্কুলে একটা পাঠ্য বই ছিল, তাছাড়া আমি 2টা এক্সট্রা বই কিনে আমি 3টা বই একসঙ্গে আমি প্র্যাকটিস করতাম, এবং হাই সেকেন্ডারিতে আমি ম্যাথমেটিক্সের লেটার নিয়ে পাস করেছি ফার্স্ট ডিভিশনে। আমি ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছিলাম, আমার আর্থিক অনুষ্ঠান খারাপ থাকার দরুন আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে পারিনি। আমার তখন হোস্টেলে থেকে পড়ার আমার পরিবার থেকে চালানো কষ্টকর, তার জন্য আমি নর্মাল বিএসসি পাস করি।
1: সেই যে পড়াশোনার জীবনটা, এতজন ভাই বোন মিলে বলছিলেন যে সুখ দুঃখে মিলিয়ে চলছিল, সেই পড়াশোনার লাইফটা কেমন ছিল?
2: দারুণ, খুব ভালো ছিল পড়াশোনা, শুধু না আমি খেলাধুলা খুব ভালো ছিলাম, ইন্টারন্যাশনাল এ খেলাধুলা করেছি, ভলিবল খেলেছি, খেলাধুলা পড়াশোনা এইসব নিয়ে ছিলাম। আর প্রত্যেকে আদরগত, টিচার থেকে আরম্ভ প্রত্যেকের কাছ থেকে ভীষণ আদর পেয়েছি, স্কলারশিপও পেয়েছি, পাতিয়ালাতে খেলেছি, তারপর শিলচর খেলেছি, দিল্লিতে খেলেলাম 1976 সনে ফার্স্ট ইয়ার।
1: বাহ, আচ্ছা তখনকার সময় আপনি বলছিলেন যে খেলাধুলা করেছেন, এই যে এখনকার যুগ অনেকটাই পাল্টেছে, অনেকটাই আমরা কি বলবো বাবা মায়েরা বড় মানসিকতার পরিচয় দেন, তখনকার সময়ে যখন আপনি 1976, তো তখনকার সময় আপনি খেলেছেন বা রাজ্যের বাইরে গেছেন, তো সেটা নিয়ে বাড়িতে বা ধরুন আত্মীয় স্বজনদের মধ্যে কোনো সমস্যা বা কোনো আপত্তি ছিল?
2: না না, এগুলো কোনো আপত্তি ছিল না, আমাদের সময় কিন্তু একটু আধুনিকতাই ছিল, 76 সনও আধুনিকতাই ছিল। আর খেলাধুলার ব্যাপারটা তো নিজের উপর কিছুটা নির্ভর করে, আর অভিভাবক সাপোর্ট করতে হয়, এগুলো আমি পেয়েছি, এই সাপোর্ট গুলো আমি পেয়েছি, এবং টিচারও আমাকে খুব ভীষণ হেল্প করেছে। ভলিবল খেলা তো বুঝতেই পারছেন কিরকম, আমরা টিম নিয়ে 65 স্টুডেন্ট আমরা দিল্লিতে গিয়েছিলাম ছেলে মেয়ে মিলে, এখানেও খুব এনজয় করেছি, খেলাধুলা করেছি। দলীপ সিং ছিল জিমনাস্টিকের, উনি আমাদের সঙ্গে ছিলেন, রাজলক্ষ্মী দেউনি, বিজু।
1: এই যে খেলাধুলায় আসার যে ব্যাপারটা বা আগ্রহটা, সেটা কিভাবে এলো?
2: এটা মানে স্কুলে তো খেলতাম, এনুয়াল স্পোর্টস এই সেই সবকিছুতে চলে যেতাম, মানে আমি খেলবো এই করবো সেরকম কোনো মানসিকতা ছিল না, কিন্তু যখন যখন দেখলো টিচাররা যে আমি অ্যাথলেটিক্সে ভালো, প্রত্যেকটা টিমের মধ্যে নিয়ে নিয়ে দাঁড় করাচ্ছে এবং পাচ্ছি, তখন ওরাই আমার নামটা আমি দিয়ে দিত, ওরাই আমাকে সবকিছু হেল্প করেছে। আরসিসি তে গিয়ে খেলতাম, ম্যাথ স্কুলের সঙ্গে আরসিসি, এখানে গিয়ে প্র্যাকটিস করতাম, আমাদের দলটাও খুব ভালো ছিল। আপনারা হয়তো বা চিনবেন দিনু ফার্মেসি, এবারে মেয়ে ছিল, আমরা একটা গ্রুপ, খুব সুন্দর গ্রুপটা ছিল, এই গ্রুপটা নিয়ে আমরা আরসিসি তে খেলাধুলা করতাম।
1: সেটা কোন ক্লাসে?
2: এই তখন আমি ক্লাস 7 থেকে আমার শুরু হয়ে গেল খেলাধুলা, টিচারে ডেকে নিয়ে যেত। আর আমার কাকু একটু পপুলার লোক ছিলেন, তো ও আমাদের কৃষ্ণনগর এলাকায় আমাদের বাড়িতে টেলিফোন ছিল, তো টিচারদের অসুবিধা হতো না টেলিফোন করতে, 1055 ছিল নাম্বার, ও ফোন করে করে নিয়ে যেত, শিখা চলে আয় আজকে কিন্তু আসছিস যে প্র্যাকটিস আছে, এতটা টাইমে চলে আসবি। তো স্কুল করে মাকে বলতাম, মা বলতো সাবধানে যেও, হেঁটে হেঁটে চলে যেতাম পোস্ট অফিস চমনি দিয়ে, খেলা খেলায় তো একটা এনার্জি, তখনকার সময় যে একটা মানে মানসিকতা, এটা তো এখন নেই, এই মানসিকতা দৌড়ে দৌড়ে চলে যেত।
1: তো পড়াশোনা এবং খেলাধুলা কিভাবে দুটোকে ব্যালেন্স করতেন?
2: আমাদের এখন যে একটা পরিস্থিতি, সেই রকম পরিস্থিতি কিন্তু তখন ছিল না, আমরা খেলার টাইমও পেতাম, পড়াশোনার টাইমও পেতাম, সবকিছু, স্কুলে যাওয়াটা এত তো ভিড়ভাড়টা ছিল না। আর এখন তো যেসব কুলুষিত চলছে এসব বলে লাভ নেই, আমাদের সময় এরকম ছিল না, আমাদের টিচাররা যেরকম বলতো আমরা সেই রকমই করতাম, আবার ব্যাক করতাম বাড়িতে, আবার যদি কল করতো যেতাম, এইভাবে ব্যালেন্স রেখে করেছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন যে
1: আমার সমাজটা অন্যরকম
2: হয়ে গেছে,
1: এবার আবার যাবো স্যারের কাছে। স্যার আপনি বলছিলেন আপনার লেখাপড়ার জীবন নিয়ে,

0: যদি জিজ্ঞেস করি যে প্রথম থেকে জীবনে কি হওয়ার ইচ্ছে ছিল আপনার?
1: প্রথম থেকে আমার ইচ্ছা তো অনেক বড়ই ছিল, কিন্তু আমি ম্যাথমেটিক্স নিয়ে অনেক বড় ডিগ্রি নেবো সেই আশাটাই ছিল। আমার পারিবারিক আর্থিক অনটনের জন্য আমি কিছুই প্রোগ্রেস করতে পারিনি। লাস্ট পর্যন্ত ইঞ্জিনিয়ারিং কলেজেই চাইছিলাম, এটাও পড়তে পারিনি চান্স। আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার কেমিস্ট্রি পরীক্ষা, ক্লাস টেনে দুইবেলা পরীক্ষা, ফার্স্ট ফার্স্ট সেকেন্ড ফার্স্ট, ওই দিন আমার ঘরে চাল নেই। আমার ঘরে এক মুখ চাল নেই। আমার পাশের বাড়ি একটু অবস্থাপন্ন ছিল, তাদের কাছে গেছিল মা এক কোটা চাল আনার জন্য। আমার ছোট ভাইও তখন 6 7 8, আমি তখন টেনে পড়ি। তারা বললো আপনারা তো রেশনের চাল খান, আমার তো বাজারের কিনা চাল, আপনারা তো এই চাল দিতে পারবেন না, কাছে চাল দিতে পারো না। নাকেই পরীক্ষা দিয়ে গেলাম। বাবা 10টা পয়সা দিছে, তুই টিফিন খাইছিস, তোর তো দুইবেলা পরীক্ষা। আমি না খেয়ে পরীক্ষা দিছি দুইবেলা। আসার পথে বাবা টামুক খায়, বাবার জন্য এই 10 পয়সার টামুক নিয়ে আসলাম।
0: আচ্ছা,
1: সেটি
0: জীবনের স্মৃতি, অভিজ্ঞতা। তো এবারে যদি জিজ্ঞেস করি, বাংলাদেশ থেকে এসছেন ত্রিপুরায়, নিশ্চয়ই যুদ্ধটাও দেখেছেন চোখের সামনে।
1: 71 যে তখন আমি ফার্স্ট ইয়ারে কলেজে এডমিশন নিলাম, ফার্স্ট ইয়ারে 71 আমি ওয়েস্টবেঙ্গল বোর্ড থেকে হাই সেকেন্ডারি পাস করলাম ম্যাথমেটিক্স নিয়ে। তখন বাংলাদেশের যুদ্ধ তো আমি দেখলাম, যেদিন যুদ্ধটা স্টার্ট হবে সন্ধ্যার সময়, ওই দিন আমি কলেজ থেকে যাওয়ার পথে সমস্ত ওবিসি দেখি শুনতাম, কোনো লোক নাই, আর সমস্ত গ্লাসের মধ্যে পেপার লাগানো। তখন আমি একজনকে জিজ্ঞাসা করলাম
0: কি হচ্ছে,
1: এদিক দিয়ে এমনি দেখ চেনাশোনার লোক আসছিল, আমি কি ওবিসি দিয়ে আসছে, এসব বাড়ির যাওয়া এক জায়গার গর্তে টাউনের দিকে আসবে না, কোনো সময় যুদ্ধ লাগবে,
0: যুদ্ধ লাগতে পারে।
1: কাজে সমস্ত আমরা ওবিসি দেখো না, সব গ্লাস টাসে সব কাগজ লাগিয়ে দিচ্ছি যাতে লাইট যাতে না হয়। এই বাড়িতে গেলাম সন্ধ্যা 8টা 9টার দিকে, তো দেখলাম যেমন খুই ফুটে এইভাবে আখাউড়া বর্ডার দিয়ে ফায়ারিং চলছে, এই তো যুদ্ধ আরম্ভ হলো। তারপরে শরণার্থী আসা, আমাদের বাড়িতে ওনদিসির এখানে আপানিয়া, ওইখানে ক্যাম্প হলো, অনেকগুলি শরণার্থী ক্যাম্প, মুক্তিযোদ্ধা যারা ট্রেনিং নিত তারা আমাদের বাড়ির সামনে দিয়ে লং মার্চ করে বন্দুক কাঁধে দিয়ে তারা যুদ্ধ করতে যায়, দেখি তাদের অভিনন্দন জানাই।
0: বাহ, চোখের সামনে দেখেছেন।
2: কিন্তু শরণার্থীদের খাওয়া দেওয়া, বিজগর স্কুলে শরণার্থীরা ছিল, আমাদের ওই স্কাউট গাইড আছে না, গাইডও ছিলাম, আমাদেরকে নিয়ে এখানে তাদেরকে খাওয়া দেওয়া, দুধ দেওয়া, এভরিথিং আমরা আমরা স্টুডেন্টরা কাজ করেছি, ভীষণ সাহায্য করেছি ওদেরকে। আর আমার বাড়ি বিজগর স্কুলের উল্টো দিকে, আমি একদম কাছে, সবাই ডেকে ডেকে আয় তুই চলে আয়, অনেকের বাড়ি তো দূরে আসা সম্ভব না, কিন্তু আমার সবসময় যেতে হতো বিজয় কুমার স্কুলে।
0: আচ্ছা, তো আপনার যে কলেজ জীবন, বা আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন?
2: আর্টস নিয়ে পড়াশোনা করেছি, ওমেন্স কলেজে পড়াশোনা করেছি।
0: আর যদি জিজ্ঞেস করে জীবনে কি হওয়ার ইচ্ছে ছিল?
2: আমার ইচ্ছা ছিল শুধু একটাই, জীবনে লক্ষ্য ছিল নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়াতে হবে, এবং আমার একটা চাকরির দরকার, আমি একটা চাকরি করবো। তো যাই হোক, ঠাকুর এগিয়ে ওই দিল্লিতে যে খেলাধুলা করেছিলাম, ওই খেলার সার্টিফিকেট দিয়ে, স্কলারশিপের সার্টিফিকেট দিয়ে আমার চাকরি হয়ে গেল। বাড়িতে ফোন এসছে, তোর তোর সার্টিফিকেট আটবেট নিয়ে তুই ডিপার্টমেন্টে এসে যোগাযোগ কর। তো করলাম যোগাযোগ।
0: সেটা কত বছর বয়সে?
2: তখন আমার 21 বছর চলে, বিএড গ্রেজুয়েশন রেজাল্ট বাইরনি, রেজাল্ট বাইরনি, তখনই আমার চাকরির ইয়েটা এসছে। এরপরে দেখলাম কয়েকদিন পর ইয়েতে বাড়িতে
0: লেটার এলো,
2: লেটার এলো, অফারে চলে এসছে। তারপর ওটা নিয়ে গেলাম দৌড়াদৌড়ি চাপাচাপি কলমে, সেপ্টেম্বর মাসে আমি গিয়ে জয়েন করলাম গান্ধীগ্রাম স্কুলে। আর বুকটা শুধু ধুক ধুক করে, আমি কি কি পড়াবো বাচ্চাদেরকে, কি করতে পারি? আমার চাকরি রয়েছিল ফিজিক্যালে, আমি মোটিভেশন করে যে এটিতে চলে এসছে। ফিজিক্যালটা পারবো না, কারণ কাকুর কাছে থাকি, এখানে ক্যাম্প করতে হবে, সেটা করতে হবে, এটা করতে হবে, পারবো না। কাকুকে ভীষণ ভয় পেতাম আমরা, যেমন শ্রদ্ধা ভক্তি করতাম, ভয় পেতাম। মা সবসময় বলতো, দেখ কাকার কাছে মানুষ হচ্ছিস, কাকার মান সম্মানটা যেন থাকে। ভাবলাম না ফিজিক্যালে যাবো না, এটিতে চলে এলাম। এই এরপর আমি মোহনপুরে, আমাদের ইন্সট্রাক্টর ছিল, ইন্সট্রাক্টর অবশ্যই গেলাম, ইন্সট্রাক্টর আমাকে দেখে তো এই বাচ্চা মেয়েটাকে কোথায় দেব, কোথায় চাকরি করবে এই বাচ্চা মেয়েটা। তারপর স্যার নিজে

0: আমার সঙ্গে আসলো, আমি অ্যাম্বাসাডর ভাড়া করে দিয়েছিল কাকু এই গাড়ি দিয়ে। ইন্সপেক্টর আমার সঙ্গে গেল গান্ধীগ্রামে, দেখো তোমার কোনো অসুবিধা হবে না, দেখো মেইন রাস্তা এই স্কুল, স্কুলটা খুব খুব সুন্দর, বিল্ডিংটি নেই কিন্তু জায়গাটা খুব, প্লেসটা খুব সুন্দর দেখার মতো। তারপর এখানে আমাকে জয়েন করে দিল, আমার মামা আমাকে নিয়ে গেল, এখানে গিয়ে জয়েন করলাম, বাস ওইখান থেকেই। তখন তো আপনারা জানবেন না যে তুলসী এখানে একটা স্ট্যান্ড ছিল, বাস থাকতো, এই বাসগুলোকে মুড়ি টিন বলতো, এই মুড়ি টিন দিয়ে স্কুলে যেতাম, মুড়ি টিন দিয়ে আসতাম। গাড়ি খুব কম ছিল, 6-7টা গাড়ি, এইটা দিয়ে আসা যাওয়া সবকিছু। অনেক সময় শালবাগান পর্যন্ত হেঁটে আসতাম, এসে তারপর মোহনপুরে গাড়ি যেত, মোহনপুরে তো প্রচুর গাড়ি, মোহনপুরে গাড়ি দিয়ে বাড়িতে আসতাম। এরপর ধীরে ধীরে ধীরে ধীরে ওদিকে উন্নতি হচ্ছিল, এরপর আমি একটা অটো রিজার্ভ করে ফেললাম, অটো দিয়ে যেতাম, অটো দিয়ে আসতাম। ওরাও আমার ছাত্রী, অনেকে তো অভাবের ইয়েতে অটো চালায়, আবার অনেকে যে না অটো চালে সংসার চালাবো, তো ওরা আমার ছাত্র, ওরাই আমাকে নিয়ে যেত আনতো, ভালোই লাগতো, বেশ ভালো। এবং যেভাবে বহাল তো বেশি চাকরি করে এসেছি গান্ধীগ্রাম, আমি জানি না অন্যরা কিরকম করেছে, দারুণ, এমন ভাবে সার্ভিস, এমন আদর, এত শ্রদ্ধা ভক্তি, আমার মনে হয় আর জীবনে কোনোদিন পাবো। ওরা ভীষণ আমাকে ভালোবাসে ওইখানে, ওইখানে আমার না।
1: আপনার পুরো কর্মজীবনটাই কি গান্ধীগ্রামই কাটি?
0: এখানে সবকিছু, এখন আমার স্টুডেন্ট আমার সঙ্গে যোগাযোগ রাখে, দিনই কেমন আছেন, শরীরটা ভালো তো, একদিন দেখতে আসবো, আসি।
1: হ্যাঁ, এটাই প্রাপ্তি,
0: প্রাপ্তি। আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার স্টুডেন্ট ম্যাজিস্ট্রেট, আমার স্টুডেন্ট 4 জন ডাক্তার, আমার স্টুডেন্ট প্রফেসর পলিটেকনিক কলেজে,
1: শিক্ষক হিসেবে একটা বড় প্রাপ্তি,
0: দারুণ দারুণ, এটা মানে ভাবা যায় না, এত আর এত ভালোবাসা পেয়েছি যা বললে শেষ হবে না আজকে। আমি বাড়িতে ওষুধ টষুধ খেতে আমি খুব ফেলে টেলে দিতাম, মানে ওষুধটা বেশি ভালো লাগতো না। একদিন আমাকে বলে তুমি যদি মরে যাও না, এরপর কিছু করার নাই, কিন্তু হ্যাঁ আমি মারা গেলে আমাকে গান্ধীগ্রামে, গান্ধীগ্রাম স্কুলের মাঠের মধ্যে রেখে আসবে, দেখবে আমার ছাত্রছাত্রীরা আমাকে কিভাবে মিছিল করে নিয়ে যায়, তোমাদের কোনো প্রয়োজনই পড়বে না, ওরাই আমাকে নিয়ে যাবে। এটা একটা মানে কি বলবো, 100-এ 100 এই ভাষাটা প্রকাশ করা। একদিন আমি স্কুলে ফিট হয়ে গেছিলাম, 60টা অটো ঢুকে গেছে, শিখা দুইনি ফিট হয়ে গেছে বলে কারোর সঙ্গে কেউ যোগাযোগ নাই, 60টা অটো ঢুকে গেছে মাঠের মধ্যে, এত ভালোবাসা, এত আমি অবাক হয়ে গেছি, আমি কি করবো, এই যে অটোগুলো আমার জন্য আসলো ওদের জন্য তো আমি কিছুই করতে পারছি না। তখন কয়েকদিন পর গিয়ে বাজারে গিয়ে দাঁড়ালাম, কয়েকদিনই আমি বললাম যে তোদের কাছে এসছি, তোরা কারা কারা গেলি, আমি যে ফিট হয়ে গিয়েছিলাম তোরা কারা কারা গিয়েছিলি, তখনকার সময় আমি তাতে হাতে 100 টাকা দিয়েছি, তোরা চা মিষ্টি খাবি, তোদের জন্য বোধ আমি বেঁচে বেঁচে এসেছি, নাহলে আমার পক্ষে সম্ভব ছিল না। এই হচ্ছে গান্ধীগ্রাম, আমার স্কুলের পাড়ার প্রতিবাসী। আর সবজি কাকে বলে, ব্যাগে করে করে যে সবজি আমার বাড়িতে এসছে, মানে বলার অপেক্ষা রাখে না, সবসময় দিনের জন্য নিয়ে যায়, জলপাই থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ নেই যে আমার বাড়িতে আসেনি, এত ভালোবাসা পেয়েছি গান্ধীগ্রাম। আর সবসময় বলতাম ট্রান্সফারের কোনো কিছু কাগজ আসলে ভয় পেতাম, ছাত্র বল দিনই আপনাকে তো এখান থেকেই রিটায়ার করাবো।
1: এবার স্যারের কাছে যাব, স্যার আপনার কর্মজীবনের অভিজ্ঞতা কেমন ছিল?
2: কর্মজীবনের অভিজ্ঞতা বলতে গেলে অনেক কিছুই আছে। প্রথম যখন আমি কর্মজীবনের প্রথম মাসিক চাকরিতে আসলাম, যখন বিএসসি ফাইনাল ইয়ার দিই, তখন আমি ওই ফিক্সড পেতে মাসিক চাকরি পেয়েছিলাম 74-এ। পাওয়ার পর গঙ্গাছড়া স্কুলে আমি ফার্স্ট পোস্টিং ছিল, তো ওইখান থেকে আমি যাক ভাগ্যক্রমে আমি ট্রান্সফার হয়ে কাকরাবন আসছিলাম, কাকরাবন স্কুলে আসা, কাকরাবনের কাছে এটা দুধ পুষ্কিনী স্কুলে ট্রান্সফার হয়ে আসলাম। ওইখান থেকে আসার পর ওইখান থেকে আমি তখন আসলাম 95-এ জুডিশিয়াল ইন্টারভিউ হইব।
1: আচ্ছা,
2: তখন আমি রেগুলার হইনি, মাস্টারিতে ফিক্সড পেতেই ছিলাম,
1: চাকরি করতেন
2: 150 টাকা বেতন। তারপরে ওইখান থেকে আমি ডেলি আমি উদুবর গিয়া টাইপ শিখতাম, আগে টাইপ শিখতাম, তবে হাতটা স্পিড বাড়ানোর জন্য আমি ডেলি স্কুল করার পর বাইসাইকেল উদুবর তো কাকরাবন আপ ডাউন করতাম, ডেলি টাইপ শিখতাম।
1: আচ্ছা,
2: তারপরে জুডিশিয়াল

0: পরীক্ষা দিলাম,
1: হুম
0: দেওয়ার পর রিটেন টাইপও টিকলাম, রিটেনও টিকলাম, তারপরে
1: চাকরি শুরু।
0: চাকরি পেয়ে গেলাম।
1: হুম
0: ওই পরে 1978-এ আমি জুডিশিয়ালে জয়েন করি কমলপুর, ফার্স্ট পোস্টিং
1: হুম
0: কমলপুরে। এই কমলপুরে জয়েন করে কমলপুর থেকে ওইখানে 4 বছর কমপ্লিট হওয়ার পর আমি আগরতলা ট্রান্সফারে আসি।
1: হুম
0: তারপরে তো চললো যথারীতি
1: হুম হুম হুম
0: সংসার ধর্ম সবই চললো।
1: হুম
0: আমার সার্ভিস হিসেবে একটা জিনিস ছিল, আমি গরিব লোক দেখলে আমার খুবই কষ্ট হতো,
1: হুম হুম
0: আমার নিজের লাইফটা যে আমি
1: মনে পড়তো।
0: হ্যাঁ,
1: হুম
0: আমার অফিসে যখন আসামিরা আসতো,
1: হুম
0: মায়ের ডাঙ্গা পিটাপিটি,
1: হুম হুম হুম
0: তখন তারা যখন বয়স্ক লোক থাকতো, আমি যখন অ্যাডজাস্ট থেকে সার নামলে পরে আমি তো বেঞ্চে ছিলাম
1: হুম
0: বেশিরভাগ সময়
1: হুম
0: কাজ করতাম, তখন আমি 12টার দিন দেখি যে কাঠগড়াতে দুইজন বয়স্ক লোক
1: দাঁড়িয়ে আছে।
0: আসামি
1: হুম
0: বসে নিছে।
1: হুম হুম
0: তখন আমি আমার পিওনকে বলতাম 4টা 5টা বাজ, 4টা 6টা চা করে আনো, এত চা তুমি আনো, লোকে বিস্কিট আনো। আনার পর আমি ওই ক্লাস ফোর দিয়ে আমি তার ওই বয়স্ক দুজন কাট করে থাকতো তাদেরকে আমি 2 কাপ চা দিতাম। তারা বলতো স্যার আপনি আমরা চা করতাম, আমি যখন 4টা দিছি আমার মনে চাইছে তোমরা মনে চা খাওয়ার একটা প্রিয় হয়েছে, তো আপনি কি করে বুঝলেন? আমার বিবেকে বলছি কি আমি তোমাদের জন্য আনছি, তোমাদের না দিয়ে করে আনছি, তো আপনি আমাদের মনের কথাটা কি করে বলবেন? না এটাই আমার ভাবনা, দিলাম তারা খাইলো খুব খুশি হইলো। তো আর তো কেউ কোনোদিন এরকম তা দেয়নি। তো আমি এইভাবে প্রায় লোকে, আর আমাদের অফিস গ্রুপ বি স্টাফ থাকবে অনেক সময় আমাদের কাছে, তাই তো আমি অনেক সাহায্য করছি যা যতটুকু সাহায্য আসলো আমি এই হেল্প গুলি। এমনকি আমার এই গ্রুপ বি স্টাফ ভাইরা অনেকে পরীক্ষা দিয়ে ক্লারিক্যাল চাকরি
1: চাকরি
0: পেয়ে গেছে,
1: পেয়েছে।
0: তাদেরকে আমি ম্যাথমেটিক্স এবং ইংরেজি গ্রামারটাও আমি পার্ট টাইম পড়াই, ফ্রি ভাবে পড়াইতাম, এবং অফিসে কাজের ফাঁকে অনেক সময় টেন্স নিয়ে আইতো, টেন্স টেন্স নিয়ে আইতো, এগুলি দাদা এইটা কোন টেন্স হয়েছে তখন আমি তার বলে দিতাম। এবং দুঃখের বিষয় ওই ছেলেটা ইউডি ক্লাব হওয়ার পর সে ক্যান্সার রোগে মারা গেছে।
1: আচ্ছা।
0: তার ছেলেরাও পরে পরবর্তীকালে অন্য ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। এরকম আমার অনেক
1: অসংখ্য স্মৃতি।
0: অনেক
1: এবারে যদি জিজ্ঞেস করি, এই যে আজকে আমাদের অনুষ্ঠান শ্রীমান এবং শ্রীমতী, এই যে দুজনের পথ চলা কিভাবে শুরু হয়েছিল?
0: দুজনের পথ চলা বলতে আমাদের তো
1: বলুক
0: সম্বন্ধে কি হয়েছে,
1: 1982-তে
0: আমাদের ম্যারেজ হয় 24 জুলাই। তখন আমার দাদা আর্মিতে কাজ করতেন, আর্মি থেকে ছুটিতে আসলো, মা বললো বিয়ে শাদীর ব্যাপার সেবা, তখন দাদা তারা একটা সম্বন্ধ পাইলো। পাওয়ার পর আমারে মেসেজ করলো ব্রাদার সিরিয়াস কাম সার কমলপুর। তখন আমার যাক টেলিফোন আবার দাদা মেজিস্ট্রের সঙ্গে কথা কইছে, আমি এরকম একটা মেসেজ পাঠিয়ে দিই স্যার, আপনি তার একটু ছুটি দিয়ে দিবেন, ওরে আর এই কথা বলবেন না যে মেয়ে দেখতে হবে। তা আমার তো মেসেজ আইসে অফিসে অ্যাড্রেসে, অফিসে সার ডাক্তার দিল আমার কালকে যেতে হইব, ভাই অসুস্থ, ভাই আর বাইরের থেকে আইসে, তুমি আজকে একটা স্টেশন লিভ দিয়ে দাও, লিভ দিও না, তুমি যে কদিন থাকো এই কদিন থাকি পরে এই লিভটা দিও, তুমি শুধু স্টেশন লিভ দিয়ে কালকে চলে যাও। সার দিয়ে মুসকু মুসি হাসতেছে,
1: মেজিস্ট্রেট জানে এসবটা।
0: তারপরে তো
1: আমার কাকু ওর বন্ধু ছিল, খুব বন্ধু ছিল, উনি বলছেন চোখ বুঝে দিয়ে দিন এই ছেলে কাছে, চোখ বুঝে দিয়ে দিন, আপনার বাতি দিকে তাকাতে হবে না, অন্যদিকে আর তাকাতে হবে না। এরপর তো আসলো, এসে দেখলো 5 দিন না 6 দিন পরে মঙ্গলে চরণ হয়ে গেল।
2: আচ্ছা,
1: ওরে সপ্তাহে আমাদের বিয়ে হয়ে গেল, মানে সব
2: মানে ওই ছট মাগনি পট বিহার।
1: ঠিক ঠিক এরকম এরকম অবস্থা।
2: তো এবারে যদি জিজ্ঞেস করি, এত দিনের কত বছরের দীর্ঘ জীবন একসঙ্গে পথ চলার,
1: এটি থেকে তো 24 চলছে,
0: প্রায়।
1: তবে একটা কথা কি ম্যাডাম, ও সবসময় বলে যে স্বামী স্ত্রী কি করে ঝগড়া করে, কি করে ওরা ঝগড়া, একজনের সঙ্গে একজন ওরা পরিবার বন্ধুর মতো, সবসময় সঙ্গী, ঘরে সবসময় একসঙ্গে দেখা হবে। ও তো অনেক সাবডিভিশনে ঘোরাফেরা করেছে, কৈলাসহর, কমলপুর, খোয়াই, 3 বছর পর পরি কোর্টে, না কোর্টের চাকরি তো 3 বছর পর পরি
2: ট্রান্সফারেবল জব।
1: আমি আমার মেয়েকে নিয়ে একা একাই থাকতাম, তো একা ঠিক না, কাকুই আমাকে নিয়ে চলে গেল আবার বাড়িতে। হ্যাঁ, বাচ্চা নিয়ে ও একা কি করে থাকবে, আমার কাকু আমাকে শেল্টার দিল, ও আসতো শনিবার আসতো, রবিবার থাকতো, মেয়ে হোলি ক্রসে পড়াশোনা করতো, সবসময় মেয়ের চিন্তা।

0: করতো
1: হ্যাঁ হ্যাঁ
0: মেয়ের পড়া জানে কি হচ্ছে না হচ্ছে। শনিবার এসে বইটি নিয়ে বসে যেত মেয়েকে নিয়ে,
1: হ্যাঁ
0: ও তার জগতে থাকতো পড়াশোনা নিয়ে।
2: এবারে যদি জিজ্ঞেস করি ট্রান্সফারেবল জব, আপনি ওই সময় মেয়েকে একা মানুষ করেছেন, তো এই যে সুখী দাম্পত্যের রসায়ন বা অ্যাডজাস্টমেন্ট, সেটা কেমন হওয়া উচিত একটা সফল দাম্পত্যের জন্য?
0: একজনকে একজন বিশ্বাস করতে হবে, এবং ভালোবাসতে হবে। দুইজনে যখন সংসার করেছি, সংসারটা মানে এমন ভাবে শক্ত ভাবে ধরতে হবে যে

0: দাম্পত্যের জন্য
1: একজনকে একজন বিশ্বাস করতে হবে, হ্যাঁ, এবং ভালোবাসতে হবে। দুইজনে যখন সংসার করেছি, সংসারটা মানে এমন ভাবে শক্ত ভাবে ধরতে হবে যে কাউকে কেউ অবিশ্বাস না করে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস, বিশ্বাসটা হারিয়ে গেলে কিন্তু সব শেষ। আর এখন তো যা চলছে দেখে তো নিজেরই অবাক হয়ে যাচ্ছি।
0: স্যার কি বলবেন?
2: আমি আমাকে তো হলো আমার যখন দুইজনের স্যালারি পাতাম, মানে একসঙ্গে আগরতলা ছিলাম, আমাদের দুইজনের স্যালারি একসঙ্গে
0: অ্যাড হতো।
2: অ্যাড হতো, অ্যাড হওয়ার পর মেইন খরচ গুলি কি কি এবং এইগুলি আর মেডিকেল ব্যাপারটা আমি আলাদা রাখতাম। তৎকালীন সময় অনুপাতে দরকার সবসময় প্রতি মাসে আলাদা থাকতো, রেকারিং থাকতো,
1: মানে প্রত্যেকটি পাট পাট করে ও বাজেট করে। এখনো এখনো সে এইভাবেই
2: বাকি ওর হাত খরচ দিয়ে দিতাম, সংসারের খরচ দিয়ে দিতাম, দেওয়ার পরে বাকি টাকাটা ওর কাছে রেখে দিতাম। এটা যা থাকবো যে নেক্সট মান্থে আবার ডিপোজিট হয়ে যাবে। ওইভাবে থাকাতে আমাদের সংসারটা কোনো কষ্ট হয় নাই, বা আমার এই জিনিসটা দরকার, যেটা দরকার পাশে অ্যাক্সিস কোনো ফালতু বা কারোর বিয়েতে হেল্প করতে হবে তো দিছি। আমাদের করে তো ভাইয়ের বিয়েতে অনেক কিছু দিতে
1: হচ্ছে, এগুলি করতে হয়, কারণ আমরা তো মানুষ, হ্যাঁ আমরা তো মানুষ নিয়ে বাজো না। ও আমি এটি বুঝি না মানুষ কি করে একটা মানুষকে কু কথা বলতে পারে বা ঝগড়া করতে পারে, এটা আমরা দুজনেই আমরা এটা মানতে পারি না, বিশ্বাস করতে পারি না। তার জন্য যদি কোনোদিন ভুলক্রান্ত যদি করে থাকি সেটা আলাদা কথা, কিন্তু আমরা এখন পর্যন্ত কারোর সঙ্গে, হ্যাঁ জ্ঞান তো কারোর সঙ্গে এখন পর্যন্ত কোনো, এখন যে আমি এবার এখানে নতুন বাড়ি করেছি প্রতিবাসী থেকে সবাই এক ডাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আমি মনে করি ওরা ভালো, ওরা ভালো বলেই আমাদেরকে ভালো বলে, নাহলে হওয়াটা সম্ভব ছিল না, ওরাই সত্যি ভালো।
0: জীবনের গল্প তো এই অল্প সময় ধরাটা সহজ না, তবু শুনলাম অনেক ভালো লাগলো। এভাবেই আরো অনেক অনেক বছর পথ চলুন আপনারা। আপনাদের জন্য ছোটদের তরফ থেকে রইল অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা। আপনাদের কথা শুনে যেন আজকের যারা শুনছেন আমাদের এই মুহূর্তে তারা অবশ্যই অনুপ্রাণিত হবেন। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন দুজনে।
3: নমস্কার। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী আকাশবাণী আগরতলা।
4: এখন লোন প্রসেসিং হতে এত দেরি, এসব না তোমার দ্বারা হবে না।
5: তাহলে তুমি করে দেখো।
4: দেখো চুপ করো, বলেছি না।
6: এদিকে এসো, কি ব্যাপার?
5: ফাইনান্সিয়াল অ্যাসেটস এর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
6: দেখো অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
5: বাবা এটা কত সোজা।
6: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন,
5: সতর্ক থাকুন।
7: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
8: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
7: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
8: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
7: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
9: To unlock happiness, please enter the password.
10: Not sure what it is.
9: Let me help you. It's Dream Series at 4.99.
10: Woo! That's right. Unlock happiness with the Dream Series that includes limited edition Celerio, Espresso and Alto K10 at just 4.99 lakhs. Hurry. Offer valid for a limited period. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.
9: To unlock happiness, please enter the password.
10: Not sure what it is.
9: Let me help you. It's Dream Series at 4.99.
10: Woo!
11: That's right. Unlock happiness with the Dream Series that includes limited

0: Edition Celerio, Espresso and Alto K10 at just 4.99 lakhs. Hurry! Offer valid for a limited period. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.
1: আকাশবাণী আগরতলা এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

0: হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এই মুহূর্তে শুনছেন আনন্দ ছবি থেকে গান।
1: মানে

গানখানি শুনলেন আনন্দ আশ্রম ছায়াছবি থেকে। শিল্পী ছিলেন কিশোর কুমার, আশা ভোঁসলে। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন নিশান ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গানখানি গেয়েছেন শিল্পী কিশোর কুমার এবং চন্দ্রাণী মুখোপাধ্যায়।

গানখানি শুনলেন শঙ্খবেলা ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এবারে শুনবেন অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবির একখানি গান। গানখানি গিয়েছেন শিল্পী মান্না দে।

ছায়াছবি থেকে শিল্পী ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। অনুষ্ঠানে এবারের গানখানি শুনবেন কুহক ছায়াছবি থেকে। গানখানি গেয়েছেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

গানখানি শুনলেন চিরদিনের ছায়াছবি থেকে, শিল্পীরা ছিলেন মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন তিন ভুবনের পারে ছায়াছবি থেকে। গানখানি গেয়েছেন শিল্পী মান্না দে।

গানখানি শুনলেন শঙ্খবেলা ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন মান্না দে এবং লতা মঙ্গেশকর। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন অনুরাগের ছোঁয়া ছায়াছবি থেকে। গানখানি গেয়েছেন শিল্পী লতা মঙ্গেশকর।

গানখানি শুনলেন জীবন মরণ ছায়াছবি থেকে শিল্পী ছিলেন কিশোর কুমার। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন ভালোবাসা ভালোবাসা ছায়াছবি থেকে। গানখানি গেয়েছেন শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

গানখানি শুনলেন ছদ্মবেশী ছায়াছবি থেকে। শিল্পী ছিলেন আশা ভোঁসলে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা যতন ফাশিং দীপর জরানি হামজাক মাতাই খাকা হামিয়া ফুরি চিংজাগো চিনি তিনি দীপর জরিন ককবরক চক্রং পান্দা তিনি খানাবাইনে লুকুর খনাতক জয় কব খরমানি চক্রং পান্দাব জুদা জুদানি খরঙরে চাপুং তিনি চক্রং পান্দাব বুলেনে খানাবাদি বিমল দেব বর্মানি খরঙরে চাপুং বিনি রেচাপুনি ককথাইঙ্কা মকলনি মুক্তিও বিনি অরচাপুনা খাতক যোগী কবখনে রুঙ্কা ঋষা দেব বর্মা খুমতিয়া দেব বর্মা তাই পহর দেব বর্মা শিহরকা মারে হাদুক খোয়াইনি

মকল মুখ তুইয়া আশুক জোড়া বিমল দেববর্মান খরাঙ্গর চাপুং খান্নার চাখা সখন পান্ধব তাবক বিনি ইয়াগ লক্ষণ বাদি মনোদেবী জমাতেনে খরাঙ্গর চাপুং বিনি রুচাপুনি কক্থাংখা ইমাংনি সানজাব বিনি অর চাপুন খাতক জগে কব খনেরঙ্খা বিথিকা জমাতিয়া সালকা জমাতিয়া তাই সারা জমাতিয়া শিওরকা খুম্পুইলং কিলা বাজার উদয়পুরনী

আসুকজারা চাকরাম পান্দাব ইমাং নিশান যাব অকক থাইয় মনে দিবি জমাতেন খরঙ্গর চাপং খনার চাকা চাকরাম পান্দাব তাবুক বিনিয়াগুলো খনাবাদি অরুণ দেববর্মানি খরঙ্গর চাপং বিনি রচাপুন কক থাইক সালচালে সালচা বিনি অর চাপুন খনাতব যোগে কব খনে রংখা সোয়ারি দেববর্মা তাই জুমুই দেববর্মা শিহরকা আম্বাসা দলে হাঙ্করণী

আশুকজরা চাকরং পান্দেবু অরুণ দেববর্মণি খোরেঙু সালচালে সালসা কক্ষাই অর চাপং খানার চাকা তাকবুকর অপান্দা খাই তঙ আকাশ পানাগো তেলে কক বরক চাকরং পান্দেবু নিরা থামচি দো পয়েন্ট ব্রী মিটার এবার সাসাই নিরা দক্ষি চুকু কিলি হারসু চাকরং পান্দাবু তাব বিনি আগল খানাবাদি সাবিত্রী জমাতে খরং অর চাপং বিনি রেচাপুনি কক থাই অতক সাতেসা বিনি অর চাপুন খাতক যোগে কবাখনে রংখা বিনারানি জমাতিয়া তাই সায়ারানি জমাতিয়া শিহরকা কুঞ্জুমুরা তেলেমুরানী

আসিফজারা চক্রম পান্ডাব রেসাম খালাকিয়া সাবিত্রী জামাতিনে খরাঙ্গর চাপুং বিনি আগলো তাবে খানাবাদী স্বর্ণমানিক মলসামী খরাঙ্গর চাপুং বিনি রচাপুন খাত কব খনে রংখা রতনমণি মলসম তাই বিদ্যা দন মলসম শ্রীহরকা দন লেখা অম্পিনী।

আছে যারা চক্রান্ত বান্ধব স্বর্ণ মানিক মৌসুমী খরাঙ্গর চাকমুং খানার জাখা চক্রান্ত বান্ধব তাব বিনিয়ার লক্ষণ বাদে পদ্মনি দেবরমানি খরাঙ্গর চাপুং বিনিয়ের চাপুনি কক্তাই খা খুব পাইথাং সামানি বিনি অর চাপুন খাত যোগাই কবাকনে রংখা সিয়ারি দেববর্মা সংকি দেববর্মা তাই শালকা দেববর্মা শিহরকা দুকমালে হাতি খুমলং সালথাংতি প্রাণী।

আশোক জেলার চাকরুং পান্দানি পাইথক গৌতম দেবর মনে খরং রচাপ খনার জাখা বিন অরচাপ মনে খাত জয় কব খনে রংখা রিস দেববর্মা খুমটিয়া দেববর্মা তৈ বাইথং দেববর্মা শ্রীহরকা দুকমালি হাতি খুমলং সালথং তুই প্রাণী আকাশ পানা গতলা তাবুক জরা তুই দীপর জরানি কক বরক চাকরং পান্দা অরণ পাখ্যা যতন হামবাই।

চাষের কথা। আজকের প্রসঙ্গ মিষ্টি কুমড়ো চাষ। অতি সুপরিচিত একটি সবজি হলো মিষ্টি কুমড়ো। এর ফল, পাতা, এমনকি ডালপালাও সবজি হিসেবে খাওয়া চলে। গাছের গোড়ায় উপযুক্ত সার, জলের যোগান বহাল থাকলে মাটির পরিমাণটা অনেক কম হলেও চলে। দরকার কেবল লতাপাতা ছড়ানোর মতো যথেষ্ট জায়গা, কারণ পাতাগুলোই সূর্যের আলোকে ধরে তার শক্তির সাহায্যে তৈরি করে গাছের খাদ্য। পাতায় যত বেশি খাদ্য তৈরি হবে, ফলন তত বেশি হবে। মিষ্টি কুমড়োর গাছকে ভালোভাবে লক্ষ্য করলে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। সবচেয়ে বেশি ফল ধরে ওই প্রধান লতায়। শাখা প্রশাখায় ফলের সংখ্যা শুধু যে কম তা নয়, ফলের চেহারাও ছোট। অর্থাৎ মিষ্টি কুমড়োর ফলনে প্রধান লতার অবদানই সবচাইতে বেশি। প্রয়োজনে শাখা প্রশাখাগুলি কমিয়ে দেওয়া যেতে পারে। মিষ্টি কুমড়োর লতা ছড়িয়ে যায় প্রায় 6 মিটার বা তারও বেশি। সুতরাং নতুন পদ্ধতিতে জমির এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত 6 মিটার দূরে দূরে একটি করে 2 মিটার চওড়া কেয়ারি তৈরি করতে হবে, মাটি চষে এবং জল নিরোধী আল দিয়ে। কেয়ারির ঢাল এমন হওয়া চাই যেন একদিকে জল দিলে অন্য মাথা পর্যন্ত সে জল বয়ে যায়। ফলন লাগানোর আগে এবং জমি তৈরির সময় যে সার দেওয়া হয় তাকে বলে মূল সার। মিষ্টি কুমড়ো চাষে মূল সার হিসেবে প্রতি বিঘা 2 টন গোবর সার এবং 1 কুইন্টাল নিম খৈল দরকার। এই সার পুরো জমিতে না ছড়িয়ে কেবলমাত্র কেয়ারির ভিতর দিয়ে দিতে হবে। কোদাল দিয়ে গভীরভাবে কুপিয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বীজ লাগানোর 4 থেকে 5 দিন আগে রাসায়নিক সার হিসেবে কেয়ারির মধ্যে দিতে হবে 12 কেজি ফসফেট,

2 কেজি সিঙ্গল সুপার ফসফেট এবং 3 কেজি পটাশ অথবা 5 কেজি মিউরেট অফ পটাশ। নাইট্রোজেন লাগবে না, রাসায়নিক সারগুলি হালকাভাবে মেশাতে হবে যেন 15 সেন্টিমিটারেরও বেশি মাটির গভীরে না যায়। বীজ বুনতে হবে কেয়ারির মাঝ বরাবর সরল রেখায় 50 সেন্টিমিটার দূরে দূরে। অঙ্কুরিত বীজ বুনলে চারা গজানো সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়। এজন্য বীজগুলিকে রাতভর জলে ভিজিয়ে রাখতে হবে। সেজন্য প্রতি লিটার জলে মিশিয়ে দিতে হবে 2.5 গ্রাম হিসেবে সাফ ওষুধ। পরের দিন ভেসে থাকা বীজগুলিকে ফেলে দিয়ে

বীজ বুনতে হবে মাঘ মাসে, আর বর্ষার ফলনের বীজ বুনতে হবে আষাঢ় মাসে, এবং শীতের ফসলের জন্য কার্তিক মাসে। চাপানো সার হিসেবে দিতে হবে বিঘা প্রতি 2 কেজি নাইট্রোজেন, 16 কেজি পটাশ, 50 কেজি নিম খই। সারগুলিকে একসঙ্গে মিশিয়ে 3 দিন পরে ব্যবহার করলে কাজ ভালো হয়। এক্ষেত্রেও সার দেওয়া হবে কেবল কেয়ারির মধ্যে, মাঝে মাঝে কেয়ারির আল মেরামত করে দিতে হবে যেন ভেতরের জল বাসার বাইরে চলে না আসে। নিয়মিত নিড়ানি দিয়ে আগাছা মুক্ত রাখতে হবে, সেচ দিতে হবে, বাকি জমি থাকবে শুকনো, ফলে জলের সাশ্রয় হবে এবং কেয়ারির বাইরে জলের অভাবে আগাছা ভালোভাবে বাড়তে পারবে না। মিষ্টি কুমড়োর লতার নিচে চাপা পড়েও অনেক আগাছা মরে যায়। এভাবে করলে সাধারণ পদ্ধতিতে চাষের তুলনায় সেচ ও নিড়ানি বাবদ খরচও কম হয়। বাজারে চাহিদা অনুযায়ী কাঁচা অথবা পাকা অবস্থায় ফল তোলা হয়। কাঁচা ফল তুললে সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে, ঘরে রাখলে এ ফল পচে যায়। পাকা কুমড়ো তোলা হয় গাছ শুকিয়ে গেলে, সে সময় ফলে অনেকটা কমলা রং ধরে আসে। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল মিষ্টি কুমড়ো চাষ।

0: আর একটু ভেবে দেখা
1: ভেবে
0: উচিত।
1: দেখা উচিত, এবং এটা যে আইনত অপরাধ শিশুকে শ্রম করানো, সেটা যেন আরেকবার সবাইকে মনে করে দেওয়ার জন্যই এই বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস।
2: শিশু শ্রম বলতে ঠিক কি বোঝায়, যদি বলি বাড়িতে মাকে একটু সাহায্য করা নাকি দোকানে কাজ করা, দুটোই কি শিশু
1: না? এবারে আমাদের আগে বুঝতে হবে যে শিশু বলতে আমরা কাদেরকে বুঝি, মানে যারা এখনো 14 বছর, হু হ্যাজ নট অ্যাটেইন দ্য 14 ইয়ার্স অফ এজ, যারা 14 বছর যাদের হয়নি ওরাই হচ্ছে শিশু। সুতরাং এই শিশুদের জন্য আইনে বলা আছে যে ওদের শিশু শ্রম একেবারেই নিষিদ্ধ। কিন্তু এখানে একটা কথা আছে যে প্রথমে যে আইনটা হয়েছিল যে 1986-এ দ্য চাইল্ড অ্যান্ড অ্যাডোলোসেন্ট লেবার প্রোহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট, সেখানে অ্যাডোলোসেন্ট, এটাকে বোধ হয় বাংলায় বয়সন্ধিকাল বলা হয়, সেটাতে কিন্তু ওইটাও ইনক্লুড করা ছিল। এখানে বলা হয়েছে যে যারা 14 বছর অ্যাটেন করেনি তারা হচ্ছে শিশু, আর অ্যাডোলোসেন্ট বলতে আমরা বুঝ হু হ্যাজ অ্যাটেন্ড 14 বাট নট অ্যাটেন্ড 18, এই মাঝামাঝি 14 থেকে 18-র যে মাঝামাঝি যে সময়টা সেটা হচ্ছে সে আমরা বলবো বয়সন্ধিকাল যাদের বলা হয়। ওদের কিন্তু আবার শ্রম, যেহেতু আমাদের ভারতবর্ষে অনেক রকম অসুবিধা রয়েছে, মানে অর্থনৈতিক কাঠামো তো এখনো আমরা সেরকম স্টেবল নই, তো সেই জন্য ওদের জন্য একটা প্রভিশন রাখা আছে যে যারা এই অ্যাডোলেসেন্ট যারা, ওদের জন্য একটা প্রভিশন রাখা আছে ওরা কাজ করতে পারবে, কিন্তু মানে সেটাও কিন্তু ইন সার্টেন লিমিটস। এবার কারা কাজ করতে পারবে এবং ওদের জন্য কি কি
2: বা কি ধরনের
1: রেস্ট্রিকশন রাখা আছে সেগুলো একদম পরিষ্কার করে সেই আইনে বলা ছিল, 1986-এর যে আইনটা সেটাতে বলা ছিল। আচ্ছা, বলা সেইখানে বলা যেটা আছে স্পেশালি সেটা হচ্ছে ওরা 6 ঘন্টা এক নাগারে কাজ করতে পারবে, তারপরে আর ওদের কোনো কাজ আর করা হবে না, ওরা আর কাজ করতে পারবে না, এবং স্কুল টাইমে ওদের দিয়ে কোনো কাজ করানো চলবে না। কারণ ধরে নেওয়া হয়েছে যে স্কুল টাইমে যদি ওরা কাজ করে তাহলে ওরা ওদের পড়াশোনা করতে পারলো না,
2: ভবিষ্যৎটা অন্ধকারে
1: অন্ধকার হয়ে গেল, তো সেইভাবে ওরা ওই টাইমটা কাজ করতে পারবে না। আর এক না ওই একদিন ওদেরকে সবেতন ছুটি, সারা দিন ওদেরকে ছুটি দিতে হবে, সারাদিন ছুটি দিতে হবে, আর শুধু একটা না 6 ঘন্টা ওরা কাজ করতে পারে। তার মধ্যেও কথা আছে যেই পরিবেশে ওরা কাজ করবে সেই পরিবেশে যেন কোনো হেজার্ডাস জব যেন না হয়, যেটা ওর শরীরের পক্ষে ক্ষতিকর, তারপরে কোনো খনিতে কাজ, তারপর এমন একটা পরিবেশ যেখানে মানে সে হয়তো আগুন নিয়ে বিপদে ঝুঁকি রয়েছে, সে ধরনের পরিবেশে ওদেরকে দিয়ে কাজ করানো চলবে না।
2: মানে খুব মানে সাধারণ হালকা
1: হালকা কাজ,
2: যেগুলো যেমন চায়ের দোকানে কাজ করা
1: সেগুলো
2: বা কোনো হোটেল রেস্তোরাঁতে কাজ করতে পারে, কিন্তু অবশ্যই সেই আগুন নিয়ে কাজ বা বড় দায়িত্ব বা কঠিন কোনো শ্রম কিন্তু তাদের দিয়ে করানো যাবে না,
1: হবে না, এবং 6 ঘন্টার বেশি একটু সময়ও ওদেরকে দিয়ে
2: কাজ
1: এক নাগারে কাজ।
2: এই আইন কিন্তু রয়েছে অবশ্যই, এই মানে এই দিবসটি পালনের তাৎপর্য এটাই যে এই সমস্ত আইন সম্পর্কে বা শিশু শ্রমের কি কি বিষয় রয়েছে বা কত বছর বয়স পর্যন্ত তাদেরকে কাজে রাখা যাবে না, সেই সমস্ত কিছুই কিন্তু সচেতন করার
1: একদম
2: অবশ্যই এই দিনটি কিন্তু অবশ্যই দেশ জুড়ে পালন করা হয়, বিশ্ব জুড়ে পালিত হয়, এর কিন্তু একটা গভীর তাৎপর্য
1: রয়েছে। এবং যে কথা বলছিলাম যে আমাদের কিন্তু তারপর ওই যে 1986-এর আইনটার কথা বললাম, তারপরে সেটা আবার অ্যামেন্ড করা হয়েছে, সেটা হচ্ছে চাইল্ড লেবার প্রোটেকশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016-তে সেটাকে আবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সেটা থেকে ওই কথাটা তো সেখান থেকে তুলে দেওয়া হয়েছে যে ওই অ্যাডোলেসেন্ট যে কথাটা সেখান থেকে আইনের যে টাইটেলটা সেখান থেকে কথাটাকে তুলে দেওয়া হয়েছে, এইটাকে করা হয়েছে শুধু চাইল্ড লেবার প্রোহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 2016।
2: সেটাতে কি বলা,
1: সেটাতে বলা হয়েছে ওই আইনগুলো তো বাকি যে প্রোভিশন সেগুলো সব প্রায় একই রয়েছে, কিন্তু ওই চাইল্ড লেবারের ক্ষেত্রে আরেকটু কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যেন কোনোভাবেই যেন শিশু শ্রম করানো না যায়, সেই জন্য এটাকে আর কি বলবো একটু স্ট্রিক করা হয়েছে ওইটাকে আর কি।
2: যেমন আমাদের দেশে শিশু শ্রম কিন্তু মানে বন্ধ করার আইন রয়েছে তুমি বললে শুরু থেকে, কিন্তু কিন্তু সেটা কিন্তু একেবারে নির্মূল করা কিছুতেই সম্ভব হচ্ছে না,
1: কিছুতেই হচ্ছে
2: না, তার পেছনে কারণ।
1: আচ্ছা, এবার গরিবী অশিক্ষিত রয়েছে, আর আমাদের যে অর্থনৈতিক কাঠামো, আসলে যখন ছেলেরা বড় হয় তখন কতক্ষণে, ছেলে হোক মেয়ে হোক, কতক্ষণে আমার ফ্যামিলি আরেকটু বেশি আয় করতে পারবে, এমনও রয়েছে যে যে আর্নিং মেম্বার ছিল সে হয়তো এক্সপায়ার করে গেছে, তো সেই ক্ষেত্রে কিভাবে পরিবারটা চলবে, তখন মার পক্ষে কোনো অল্টারনেট আর কোনো ওয়ে থাকে না, যতক্ষণ ওই বাচ্চাটাকে আবার সেই কাজে দিয়ে দেওয়া ছাড়া মানে আর কোনো
2: উপায়
1: উপায় থাকে
2: না, অবশ্যই তাকে কাজে
1: নেমে পড়তে হয়। কিন্তু আমরা

0: দেখি যে আসলে এই ধরনের মানসিকতাও সবার নেই যে একটা শিশুকে দিয়ে কিভাবে কাজ করাতে হয়। আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমাদের যেমন চাট দোকান হোক বা অন্য কোনো দোকানেও আমরা অনেক সময় দেখি কিন্তু যে মালিক ভীষণভাবেই খারাপ ব্যবহার করে বাচ্চাগুলোর সঙ্গে, পাশাপাশি নিজের ঘরে কিন্তু বাচ্চাগুলোকে কি সুন্দর আদরে ওরা বড় করে।
1: সেটাই শুরুতেই যে কথাগুলো বলছিলাম যে মানে আমরা কিভাবে আমাদের শিশুটিকে মানে একেবারে আগলে রেখে বড় করি, অথচ পাশাপাশি একটা সেই শিশুদের মধ্যে তো কোনো ভেদাভেদ নেই, বলা যায় সমস্ত শিশুই ফুলের মতো, আর শিশুরাই তো আমাদের আগামীর ভবিষ্যৎ। কার মধ্যে যে মানে কতটা প্রতিভার বীজ লুকিয়ে আছে আমরা কিন্তু বলতে পারি না। আমাদের কিন্তু মানে একেবারে সচেতন নাগরিক হিসেবে আমাদের সবারই কিন্তু দায়িত্ব বর্তায়
0: একদম
1: একটি শিশুকে
0: এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু পরিবর্তে আমরা তো এমনও দেখি যে একটা হয়তো ভুল কাজ করেছে বা একটা কাপ ভেঙে ফেললো বা একটা প্লেট ভেঙে ফেললো, অনেকেই কিন্তু বহু অত্যাচার কিন্তু সহ্য করতে হয়। আমরা শহরে থাকি, শহরের পরিবেশটাই শুধু আমরা আমাদের চোখে পড়ে, কিন্তু শহরের বাইরে কিন্তু বহু শিশুরা বহুভাবে নিগৃহীত হচ্ছে, সেটা কিন্তু প্রতিদিন, সেই হিসেব কিন্তু আমরা কেউ রাখি না।
1: অবশ্যই, এই তুমি যেটা বললে দিদি মানে আমাদের চোখে কিন্তু পড়ে মাঝে মাঝেই এরকম ছবি, তো সেই ক্ষেত্রে রাস্তায় চায়ের দোকানে বা বাড়িতে কাজ করা শিশু দেখলে মানে যদি যেটা বললাম মানে একেবারে 14 বছর বয়সের নিচে কাজ করানো হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর চাপ দেওয়া হচ্ছে বা এরকম ধরনের অত্যাচারিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব? যদি আমাদের যদি প্রতিবাদ করতে হয় সেক্ষেত্রে আমরা কোথায় যাব, কিভাবে সেটা করব?
0: আমাদের এখানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে, আমাদের স্টেটে আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। কিন্তু এখন কথা হচ্ছে ডিএমকে সর্বাঙ্গীন ক্ষমতা দেওয়া আছে, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত পাওয়ার দেওয়া আছে, উনি ওনার কাছেও যদি আমরা আবেদন করি যে এরকম হচ্ছে উনি সুমোটো সেখানে ইয়ে করতে পারেন। চাইল্ড হেল্পলাইন তো দেওয়াই আছে,
1: 108
0: 1089
1: এখানে কিন্তু আমরা ফোন করতে
0: পারি, অবশ্যই
1: ফোন করে
0: অভিযোগটা জানাতে। এখন কথা হচ্ছে যে আসলে আইনের বিভিন্ন ইয়ে তো রয়েইছে, কিন্তু আমরা কতটা সেই সুবিধা নিচ্ছি বা আমরা কতটা সচেতন, যে আরেকজনকে রক্ষা করার জন্য আমরা কতটা আগ্রহী সেটাও আমাদের দেখতে হবে। তো এই বিষয়ে এখানে 5টা স্লোগান দেওয়া আছে, টু হেল্প যে স্টপ চাইল্ড লেবার, এখানে যেমন খুব সুন্দর করে স্লোগানগুলো বানানো হয়েছে সে কারণে যেন এগুলো খুব সহজ বোধ্য হয় এবং মানুষের কাছে যেন এটা হৃদয়গ্রাহী হয়। যেমন 1 নম্বর, চাইল্ডহুড ইজ দ্য ফেজ অফ লাইফ হোয়ার চিলড্রেন আর মিন টু লার্ন, মানে সেখানে আর্ন করার জন্য বলা হয়নি, শুধু শিখবে শিশুরা। তারপরে চিলড্রেন লুক গুড উইথ এ হ্যান্ডফুল অফ টয়েজ নট ব্রিক্স, তারপরে এ চাইল্ড হ্যান্ড লুকস গুড হোল্ডিং এ পেন্সিল নট ওয়াশিং প্লেটস, তারপর নো চাইল্ড এক্সপ্লয়টেশন ফর এ হেলদি নেশন, এগুলো চাইল্ড লেবার ইজ এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি লেট আস স্টপ ইট নাও, এগুলো এই স্লোগানগুলো
1: একেবারে সহজ ভাষায়
0: মানানো হয়েছে। কারণ এগুলো যদি এই যে আমরা যে দিবস নিয়ে আজ আলোচনা করতে বসেছি বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস, সেই যদি এই প্লে কার্ড গুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, অন্তত 10 জন গার্ডিয়ান অন্তত সেটা দেখবে যারা এইভাবে কাজ করাচ্ছে এবং যারা শিশুদেরকে দিয়ে কাজ করাচ্ছে অথচ আবার অত্যাচারও করছে, সেই জিনিসটা ওদের অন্তত চোখে পড়বে, এটাই কিন্তু মেইন অবজেক্ট হচ্ছে।
1: কিছুটা হলেও কয়েকজনের হলেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে দাগ কাটবে
0: এবং আমাদের কিন্তু প্রত্যেকটা ব্যাপারের জন্য এরকম আলাদা আলাদা ডে কিন্তু সিলেক্ট করা আছে, অন্য ডে গুলো যেমন তেমন, কিন্তু এই যে বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস এটা নিয়ে কিন্তু কেউ কোনোদিন ভাবে না। যে আজকের যে অনুষ্ঠান সেটাও যারা শুনবেন আমি আশা করি ওনাদেরও অন্তত মেন্টালি ওনারা সেভাবে প্রস্তুত হবেন, কারণ আমরা যখন রাস্তা দিয়ে চলি আশেপাশে বহু শিশুদেরকে আমরা দেখতে পাই যে ভিকের জন্য হয়তো লাগিয়ে দিয়েছে, অথবা ওর যখন পড়ার সময়, যখন খেলার সময়, যখন হাতে খেলনা নিয়ে ঘোরার সময় তখন ওকে ভাবতে হচ্ছে যে সংসারের কাজ কিভাবে করব। আবার কখনো কখনো এটাও হয় যে ইচ্ছে করলেই কিন্তু গার্ডিয়ান সেটা থেকে ওকে মুক্তি দিতে পারে, কিন্তু কোনো কোনো গার্ডিয়ান হয়তো স্টেপ মাদার রয়েছে ঘরে, তার সেই জন্য ভাবে যে ওকে কেন বসিয়ে খাওয়াবো, ও যেহেতু কথা বলতে পারে, কাজ করতে পারে, মানে দৌড়াদৌড়ি করতে পারে, ছুটতে পারে, তাহলে কাজও নিশ্চয়ই করতে পারবে। আমাদের দেশে এই ধরনের মানে গার্ডিয়ানের কোনো অভাব নেই,
1: সত্যি মানে আমরা বলি যে আমরা অনেকটা মানে উন্নতির শিখরে পৌঁছে গেছি, কিন্তু সত্যিকারের ভাবলে যে মানে আমরা এখনো অবশ্যই কিন্তু আমাদের শিশুদের মধ্যেও আমার মনে হয় চেতনাটা পৌঁছে দেওয়া
0: উচিত।

0: এবং
1: একদম ঠিক।
0: যদি এই আইনগুলোকে যারা, যেমন আমি অ্যাডোলেসেন্ট যাদের বললাম 18 পর্যন্ত আর কি, 14 থেকে 18 এই সময়টা, আসলে ওদেরও কিন্তু যদি এগুলো দেখে বা শোনে, ওরাও কিন্তু যথেষ্ট সচেতন হবে।
1: একদম
0: কেন বলছি, ওরা যখন কাজ করবে, যদি ওদেরকে যেমন 6 ঘন্টার বেশি কাজ করানো
1: হুম
0: যাবে না,
1: হুম হুম
0: ওরাও কিন্তু নিজেরা নিজেদের প্রোটেক্ট করতে
1: ঠিক
0: পারবে, বলতে পারবে যে মানে আমি তো এটা করা আমাকে
1: ঠিক,
0: দিয়ে,
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: অবশ্যই এটা আইনের
0: হ্যাঁ
1: বাইরে,
0: আইনের
1: এটা
0: বাইরে
1: আমাকে দিয়ে জোর করে
0: জোর
1: করা
0: করে
1: হচ্ছে,
0: করানো হচ্ছে,
1: অধিকার ছিনিয়ে নিতে হয়। আমরা সেটা বলেই
0: ছিনিয়ে
1: থাকি,
0: সেটা
1: অধিকার তো সহসা কেউ কাউকে দিতে চায় না, তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু সজাগ এবং সচেতন করা আমাদের কর্তব্য অবশ্যই। ইট ভাটা বা বাজি কারখানায়, চামড়ার কারখানায় এই কাজগুলো যে শিশুদের শরীরের
0: ক্ষতিকর।
1: প্রচণ্ড ভয়ঙ্কর, মানে প্রচণ্ড ক্ষতি, ভয়ঙ্কর
0: হ্যাঁ
1: ক্ষতি হয় অনেক সময়, তো সেই ক্ষেত্রে কি কি ধরনের ক্ষতি হতে পারে, বা তাদের জন্য যে যে আইনগুলো রয়েছে সেগুলো এই দিবসকে কেন্দ্র করে আমরা কিভাবে সচেতন করতে
0: হ্যাঁ
1: পারি?
0: সেই যে সচেতন বলতে কি, আসলে প্রত্যেকটা আইনের মধ্যেই মানুষকে অ্যাওয়্যার করার জন্য কিন্তু একটা প্রভিশন দেওয়া থাকে। আমাদের এখানেও যেমন মানে প্রত্যেকটা আইন কিভাবে ওদেরকে অ্যাওয়্যার করা হবে সেই জন্য দেওয়া থাকে। তো আইনের যে প্রভিশন আছে, যেমন অনেক সময় যে ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লিগাল ক্যাম্পগুলো করা হয়, কেমন আমাদের এখানে আইন সেবা কর্তৃপক্ষ আছে, ওই কোর্টের চত্বরই আছে ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ, সেখানে একটা সেলই আছে যারা বিভিন্ন আইন সম্পর্কে বিভিন্ন জায়গায় গিয়ে সবাইকে অ্যাওয়্যার করে। তো আমি বলবো যে আজকের যে আলোচনা সেটা ভীষণই এফেক্টিভ আলোচনা এবং ভীষণ সুন্দর একটা আলোচনা। আজ 11ই জুন, কাল হচ্ছে 12ই জুন, এবং প্রত্যেকটা আইন যখন হয় সেটার পাশাপাশি কিন্তু আমাদের যে সংবিধান, সংবিধানে কিন্তু একটা প্রভিশন থাকে, সেই অনুযায়ী কিন্তু আইনগুলো করার একটা রাস্তা থাকে। যেমন আর্টিকেল 24 আমাদেরকে টোটালি প্রোহিবিশন দিয়ে দিয়েছে যে চিলড্রেনদের কোনো রকম কোনো এমপ্লয়মেন্ট কিন্তু আমাদের দেশে চলবে না, এটা আর্টিকেল 24 কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। এবং অ্যাডোলেসেন্টদের জন্য ওই যে ফ্যাক্টরি মাইন তুমি বলছিলে, যে ফ্যাক্টরি মাইন, তারপরে কোন হেজার্ডাস অকুপেশন, হ্যাঁ যেমন বাজির কারখানা, হ্যাঁ সেই ধরনের জায়গা তো একেবারেই চলবে না, একেবারেই হবে না। আমরা এত আইন রয়েছে দেশে, আমরা কিন্তু সেভাবে সচেতনও হই না। আর শহরের শুধু, এখন তো ধরো আমাদের এখানে মানে যথেষ্ট ফ্ল্যাট কালচার যথেষ্ট চালু হয়েছে যথেষ্ট ভাবেই, সেই জন্য কারোর খবর তেমন একটা অন্য কেউ একটা রাখে না। কিন্তু আমরা যদি শহরের বাইরে যাই, তখন তুমি শিশুশ্রম তো অবশ্যই দেখতে পাবে। আমার তো মনে হয় না যে প্রত্যেকটা দোকানে দোকানেই কিন্তু এইভাবে শিশুশ্রম করা হয়, এবং এমন কি রাত 10টা অনেক সময় আমি অনেকের সঙ্গে যখন সুযোগ হয়, যারা কাজ করে ওদের সঙ্গে একটু কথাও বলি যে তোমাদের ছুটি কখন হয়, ওরা বলে যে মানে রাত 10টা সাড়ে 10টা যতক্ষণ পর্যন্ত দোকান বন্ধ না
1: অবশ্যই হোটেল বা রেস্তোরাঁগুলোতে দেখা যায়।
0: মানে আমরা নিজের ঘরের শিশুরা যখন একটু ভুল করে, আমরা কিন্তু ওদেরকে অনেক ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখি যে ওরা করতে পারেনি, কিন্তু ঠিক পাশাপাশি একই বয়সের বাচ্চা যখন আমাদের কাছে কিছু কাজের জন্য কিছু একটা ভুল করলো, আমরা কিন্তু ওকে একদম কোনো জায়গায় ছেড়ে দিই না।
1: কি হচ্ছে মানে বড় জোর আমাদের আমাদের দেশকে আমরা পিছিয়ে নিয়ে যাচ্ছি, আমরা বলতে পারি মানে একেবারেই সুনাগরিকের ভূমিকা থেকে অনেক অনেক গুণ আমরা পিছিয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে যেমন শৈশব এর লেখাপড়া না শিখলে বড় হয়ে কি হয়, শিশুশ্রম গরিবীকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কিন্তু এই যে শিশুশ্রম করছে, এরাও আবার এদের পরবর্তী অল্প বয়সে কিন্তু তাদের বিয়ে থা হয়ে যাচ্ছে, তারপর আবার তার যে সন্তানটি হচ্ছে সেটাও কিন্তু বাধ্য হয়ে আবার।
0: আসলে দেখা যায় যে
1: কাজ করছে
0: ছোটবেলা থেকেই যখন একটা অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়, যেটা তুমি বলছিলে, দেখো যারা শিশুশ্রম করছে ওরা কি করছে, ওরা শিশুশ্রম করে কোনোভাবেই একটু বড় হচ্ছে, বড় হয়ে যেখানে হয়তো আরেকটা মেয়ের সঙ্গে কোনো অ্যাফেয়ারে জড়িয়ে পড়লো, বা কোনো একটা অপরাধ করতে গিয়ে এমন একটা সিচুয়েশন হলো যে ওকে বিয়ে করতে বাধ্য হলো, এবার বিয়ে করলো, বিয়ের পর তো যা হয় তাই হলো, মানে হয়তো সন্তান হলো, তারপরে বউ চলে গেল, সেই আবার মেনটেন্যান্স কেস হলো, আবার ডিভোর্স হলো, অথবা এই যে ডিভোর্স কেস বা মেনটেন্যান্স কেস আমরা গিয়ে দেখি যে মানে স্বামীদের কি অসহায় অবস্থা, ওর না পারে কোনো ইনকাম করতে, কিন্তু বিয়ে যেহেতু করেছে, আইন আইন যেহেতু আছে, আইনের প্রভিশন অনুযায়ী ওকে টাকা না দিয়েও কোনোভাবেই ও থাকতে পারবে না। তো সেই জন্য দেখা যায় যে ওর ভীষণ, কখনো কখনো আমরা কোনো কোনো স্বামীদের দেখে আমাদেরও ভীষণ মানে অসুবিধা হয় যে আহারে এই ছোট অল্প বয়সের ছেলে নিজেই চলতে পারে না, ও কোথা থেকে ওর বাচ্চাকে খাওয়া দেবে, কোথা থেকে মিসেসকে ভরণ পোষণ দেবে,
1: কিন্তু অন্যায়ের পথ বেছে নিতে অনেক সময় বাধ্য
0: একদম।
1: হয়।
0: তো সেই এই যে দেখি আমরা যে ছোটবেলা থেকেই যে একটা অপরাধ যদি হয়ে যায়, একটা যদি ভুল কাজ করে, ওই দাবা খেলার মতো প্রত্যেকটা কাজ কিন্তু তারপরে ভুল হতে হতে জীবনটা কিন্তু ভুলে ভর্তি হয়ে যায়। তাই তাই জন্য এই যে শিশুশ্রম আমরা দেখি, সেই কিন্তু শুরু, সেই শুরু, তারপরে থেকেই ওর এই সেই সংগ্রাম কোথায় গিয়ে থামবে তার কোনো ঠিক থাকে না।
1: আর পাশাপাশি অনেক মেয়ে শিশু বাড়িতে কাজে যায়, আয়ার কাজে লাগে, বা সেই ক্ষেত্রে

0: কি হয়, তাদের পড়াশোনা, নিরাপত্তা, বাল্যবিবাহ সবই কিন্তু এর সাথেই জড়িয়ে আছে।
1: এর সাথে তারপরে আমরা এই যে শিশু বিভিন্ন মানুষের বাড়িতে কাজে থাকে, কত রকমের কত অপরাধ ওরা নিজের চোখে কেউ দেখে, কেউ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে, আবার কেউ এমন ভাবে যে মানে এই মানে এইটুকু যদি করলে তাও আমি তো অনেক টাকা পাচ্ছি। তো সুতরাং বয়সের আগেই দেখা যায় মানুষ এই অপরাধ প্রবণতাটা মানুষের বাড়তে থাকে। সুতরাং শিশুশ্রম সত্যি মানে স্ট্রিক্টলি এটাকে আমাদের সোচ্চার হওয়া উচিত এবং শিশুশ্রম সত্যি বন্ধ যদি আমরা আমাদের দেশের কথা ভাবি।
0: অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু মানে যে সরকার কি পদক্ষেপ নেবে, আইন রয়েছে, সবই রয়েছে, কিন্তু আমাদের প্রত্যেকটা নাগরিককে মনে হয় সচেতন হতে হবে, আমাদের সবাইকে কিন্তু বিষয়টা নিয়ে আরো বেশি করে ভাবতে হবে।
1: আসলে আইন তো আইনের মতো চলে, কিন্তু এখন কথা হচ্ছে আইনকে যদি আমি কাজে লাগাতে চাই তাহলে কিন্তু নাগরিককেই সেবে সুনাগরিক হতে হবে এবং হ্যাঁ সোচ্চার হতে হবে, এবং সরকারের পক্ষে সেটা সম্ভব নয় যে কোথায় কাকে কত শিশুকে কাজ করাচ্ছে, নিজে থেকে গিয়ে তো আর কেউ করবে না। হ্যাঁ এখন কথা হচ্ছে যদি কেউ আমি যদি দেখি আমি গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় যদি গিয়ে বলি তাহলে নিশ্চয়ই সরকার ব্যবস্থা নেবেন। এমন লোক রয়েছে যখন বাচ্চাটাকে গ্রাম থেকে দিয়ে যায় একদম ছোট বাচ্চাটাকে, তখন কিন্তু বলে যায় যে বলে ওর আপনার একটা অ্যাকাউন্ট করে তাহলে রেখে দেবেন। আর শহরের মেয়েরা তো আর শহরের বাড়িতে থাকবে না, সেই গ্রাম থেকেই আসে। বিশেষ করে অনেক সময় দেখা যায় যারা চা বাগানে কাজ করে ওদের শ্রমিকদের মেয়ে টেয়েরা এরকম শহরে কারো বাড়িতে কাজে টাজে আসে, এই যে বললো যে তোমার না মেয়ের নামে একটা অ্যাকাউন্ট করে আমরা মাসে মাসে টাকা দেবো, এমনও দেখা গেছে যে যখন মেয়েটা বড় হয়ে গেছে বিয়ের সময় হয়ে গেছে তখন নিতে এসছে কিন্তু অ্যাকাউন্টে তখন আর টাকাই
0: ঢুকছে। আমাদের এই ধরনের অপরাধগুলো করতে কিন্তু পিছপা হচ্ছেন না অনেকেই, সেটা একেবারে মানে বিবেকহীনতার একটা পরিচয়।
1: ভীষণ ভীষণ
0: দোকান থেকে আমরা জিনিস কিনি, হোটেলে খাই, সেখানে বাচ্চা কাজ করলে আমাদের কি করা উচিত, যে আমরা কি করব? আর অনেক সময় অজুহাত দেখায় যে ও তো গরিব, কাজ না করলেও খাবে কি, তাই জন্য ওকে এখানে রাখতে হচ্ছে, তাতে করে ওর সংসারটা বাড়ছে। সেক্ষেত্রে আমরা পরামর্শ দেব সুনাগরিক হিসেবে,
1: একটাই পরামর্শ দেব আসলে যে চাইল্ড লেবার তো বেসিক্যালি একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড, এবার 14 পর্যন্ত তো কাজেই না আসা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা তো আর এই কথা বলতে পারবো না যে তুমি কাজ করো, সেটা আমরা যদি আইনের চোখে দেখতে যাই সেটা আমরা কোনোভাবেই বলতে পারবো না। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যে মালিক যার কাছে কাজ করছে, যে এমপ্লয়ার যে কাজ দিয়েছে, তাকে বরং বলতে পারি যে আপনি যে শ্রমটা করাচ্ছেন সেটা তো আসলে বেআইনি, তো সুতরাং সেইভাবে আপনাকে
0: হয়তো আমরা এগিয়ে আসতে পারি, বা আমাদের আমরা যারা সামাজিক সংগঠন বা সাংস্কৃতিক সংগঠন আছে, আমরা যারা শিল্পী সাহিত্যিকরা আছি, আমরাও কিন্তু একটা এই দিবসকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেই পারি।
1: অবশ্যই অবশ্যই,
0: তাতে করে কিছুটা হলেও কিন্তু মানে মানবিকতার দিকটা জেগে উঠবে এবং করাচ্ছেন তাদের, তারাও কিন্তু কিছুটা হলেও সচেতন হবে আমার মনে হয়।
1: নিশ্চয়ই হবে, আর তাই জন্যেই সেই উদ্দেশ্যেই কিন্তু বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস 12 জুন রাখা হয়েছে। কারণ দেখা গেছে যে এই বিভিন্নভাবে চেষ্টা করেও কিছুতেই শিশুশ্রমকে কিন্তু বন্ধ করা যাচ্ছে না, তাই জন্য এই একটা দিনকে রাখা হয়েছে। তারপরেও যদি আরও একবার মানুষকে সচেতন করা যায় যে আপনার শিশুটাকে আপনি একটু আগলে রাখুন, তাকে তার শিক্ষার অধিকার আছে, কথা বলার অধিকার আছে, 14 বছর পর্যন্ত এমন একটা বয়স যে তার তখন নিজেকে বুঝে ওঠার তখনও
0: একদম
1: সময় হয়নি।
0: একদম একদম, মানে তাকে নিয়েই আমাদের কত চিন্তা ভাবনা, আমরা যারা শিশু মেয়ে বা ছেলেকে বড় করছি, অথচ মানে এই বয়সের একটা শিশু যখন কাজে যেতে হচ্ছে, মানে সত্যি মানে সেটা যে কতটাই
1: সেই। অনেক সময় দেখা যায় যে বাড়ির শিশুরা কিন্তু ঘুমিয়ে থাকে বেলা পর্যন্ত, কিন্তু ওরা যদি ঠিক টাইমে উঠে কাজগুলো না সেরে রাখে তাতে কিন্তু অনেক অত্যাচার ওদেরকে করা হয়।
0: ঠিক, সরকার মিড ডে মিল বা সর্বশিক্ষা অভিযান চালাচ্ছে, তাও কিন্তু এই শিশুশ্রম বন্ধ হচ্ছে না। এই বিষয়ে কিন্তু আমাদের আরেকটু সোচ্চার হতে হবে, অভিভাবকদের মনে হয় যদি আরেকটু বোঝানো যায়, বা আমরা যদি এগিয়ে আসি,
1: একদম আমাদেরকে এগিয়ে আসতে হবে,
0: তাদের শৈশবকে ফিরিয়ে দিতে গেলে আমাদের যদি কিছু করণীয় থাকে সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। আর এই দিনটি শুধুমাত্র উদযাপনের নয়, সেই দিনটিকে কিন্তু অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন। আমরা
1: আইন তো সব বিষয়ে রয়েছে, কিন্তু আইনকে কার্যকর করার জন্য, এক্সিকিউট করার জন্য আমাদের নিজেকে এগিয়ে আসতে হবে। এবং আমরা যখন রাস্তার পাশে কোনো শিশুকে দেখি শ্রম করতে, তখন ওর সঙ্গে একটু কথা বলা যে মানে ওকে এই যে দিয়েছে ওর বাড়িতে এমন কি পরিস্থিতি যে ওকে কাজ করতেই হবে, আর যদি তা না হয় তাহলে এই শিশুটাকে মানে যদি কাজ না করে ওর বাড়িতে যদি সেরকম অল্টারনেট ব্যবস্থা থাকে তাহলে আর
0: কি অভিভাবকদের
1: সঙ্গে একটু আলোচনা করা, এবং সেই সঙ্গে মানে ওদেরকে যাদের যারা ওর এমপ্লয়ার যারা কাজ দিয়েছেন যাদের এখানে কাজ করছে

0: তাদেরকেও বলা যে অন্তত শিশুটাকে একটু যত্ন করে নিজের বাড়ির শিশুর মতো যদি রাখা যায়, তাহলে ওকে এমন কিন্তু নয়, ও কিন্তু এই কাজের পাশাপাশি ও পড়াশুনোও করতে পারে। কিন্তু যারা কাজ করাচ্ছে ওদের কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে যে আমি যেই কাজটা করাচ্ছি সেটা কিন্তু অপরাধ। সুতরাং ওকে আমার নিজের বাচ্চার মতো, নিজের শিশুর মতো যদি আমি যত্ন করতে পারি, এমন লোক কিন্তু রয়েছে,
1: চাইলেই কিন্তু হ্যাঁ
0: সেটা অবশ্যই করা যায়।
1: একদম একদম, আমাদের কিন্তু এই শুভ বুদ্ধি আমাদের মনে আবারও গেঁথে নিতে হবে। অবশ্যই কিন্তু আমরা এই শিশুশ্রম বন্ধ করার জন্য আমরা এগিয়ে আসব অবশ্যই। আর এই দিনটি শুধুমাত্র উদযাপন নয়, আমরা সবাই মিলে কিন্তু অবশ্যই একেবারে কার্যকর ভূমিকা নেব আজকের দিনে দাঁড়িয়ে। আমরা সবার এটাই শপথ হোক, আমাদের দ্বারা আমার চোখের সামনে কোনো শিশুর শৈশব আমরা চুরি হতে দেব না, শিশুকে কাজে নয় স্কুলে পাঠাবো। এই বার্তার মধ্যে দিয়ে তাহলে শেষ করি আজকের মতো আসর। দিদি, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম। অবশ্যই যে সমস্ত শ্রোতা বন্ধুরা মন দিয়ে শুনেছেন, এবং আমরা সবাই মিলে কিন্তু এই শপথ নেব, আমরা শিশুশ্রম বন্ধের জন্য আমরা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো করব। অবশ্যই আমরা এই দিনটিকে বিশ্বজুড়ে পালন করব এবং আমাদের রাজ্যেও, আমাদের সমাজেও কিন্তু এই বার্তাটুকু ছড়িয়ে দেব।
0: অবশ্যই
1: অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। শ্রোতা বন্ধুরা, আজকের মতো মহিলা মহলের আসরে পর্যন্তই। কথা হচ্ছিল বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসের তাৎপর্য এবং এর অঙ্গীকার নিয়ে আমরা কথা বলছিলাম। স্টুডিওতে আমার সঙ্গে আজ আমন্ত্রিত হয়ে এসেছিলেন বিশিষ্ট আইনজীবী পুষ্পিতা চক্রবর্তী। দিদিকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আসর থেকে। নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম বৈঠকে সভাপতিত্ব করছেন। সরকার চার ধরনের ইথানল মিশ্রিত পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে। জবাবে ইরানের ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এবং মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার খবর। পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেল্লোতে হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকই প্রাণ হারিয়েছেন। শোক প্রকাশ কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টাদিও অ্যাজটেকায় আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম বৈঠকে সভাপতিত্ব করছেন। এই বৈঠকে দেশজুড়ে উদ্যোক্তা সংস্কৃতিকে উৎসাহিত করা, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা। এছাড়া সুশাসন, ডিজিটাল পরিকাঠামো এবং অংশীদারিত্বের মতো মূল বিষয়গুলিকে কাজে লাগিয়ে একটি কার্যকর রূপায়ণ পরিকল্পনা বা রোডম্যাপ তৈরির বিষয়ে আলোচনা হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় কেন্দ্র ও রাজ্যগুলি ভারতের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে যৌথভাবে কাজ করছে। এবারের বৈঠকের মূল ভাবনা বিকশিত ভারত অ্যাট 2047-এর লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। এই বৈঠকে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকদের কল্যাণ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার এবং তাদের জীবনযাত্রাকে যথাসম্ভব সহজ করে তুলতে সরকার সর্বতোভাবে চেষ্টা করছে। সমাজ মাধ্যমে একাধিক বার্তায় তিনি বলেন, কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও সমৃদ্ধির ভিত্তি। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখন এই চারটি গ্রেডের জ্বালানির উপর আবগারি শুল্কের হার শূন্য হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা।

0: আইনি প্রক্রিয়া সহজ করা, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা এবং একটি আধুনিক ও স্বচ্ছ শ্রম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভারত 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে 4টি শ্রমবিধিতে একত্রিত করে ব্যাপক শ্রম আইন সংস্কার করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে গতকাল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে একথা জানান। তিনি আরও উল্লেখ করেন, 2017 থেকে 2025 সালের মধ্যে বেকারত্বের হার 6% থেকে কমে 3.1% নেমে এসেছে এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার 22% থেকে বেড়ে 38.8% হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বুলগেরিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরে একটি ধারাবাহিক সম্পর্ক রয়েছে। এখন উভয় দেশের কাজ হলো এই সম্পর্ককে আরও গতিশীল এবং ভবিষ্যৎমুখী রূপ দেওয়া। বুলগেরিয়ায় সে দেশের বিদেশমন্ত্রী ভেলিস্ট্রাভা পেত্রোভা চামোজার সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর জানান, তাদের আলোচনায় তিনটি মূল বিষয় উঠে এসছে। প্রথমত, ভারত ও বুলগেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা। দ্বিতীয়ত, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এবং শেষত বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও অগ্রগতির লক্ষ্যে শক্তিশালী দেশগুলি কিভাবে যৌথভাবে কাজ করতে পারে সেই বিষয়টিও উঠে এসেছে তাদের আলোচনায়।
1: The bilateral cooperation between India and the region. Second, the partnership between India and the European Union. And third, what our two countries can do together in the world for the world.
0: অন্ধ্রপ্রদেশের রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে বিস্ফোরণের ফলে 8 জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ভারতীয় মানবাধিকার কমিশন অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে কমিশন এই বিষয়ে 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সাইবার জালিয়াতি মামলার সঙ্গে যুক্ত গণেশ বালাসোকালেকে সফলভাবে থাইল্যান্ড থেকে ভারতে প্রত্যর্পণ করেছে। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক এবং থাইল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই প্রত্যর্পণ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। সিবিআই জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সাধারণ মানুষদের এই প্রতারণা চক্রে যুক্ত করে একটি সাইবার জালিয়াতি নেটওয়ার্ক চালাত। রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রাজস্থানের জয়সালমীর জেলার রামগড়ে 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেছেন। জয়পুরের আকাশবাণী প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজিত হয়। জয়পুরের সাংসদ মঞ্জু শর্মা, প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন সহ অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন, সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজির হতে হবে। তদন্তে সহযোগিতা করলে আগামী 3 সপ্তাহের জন্য অভিষেককে গ্রেপ্তার করা যাবে না বলেও জানানো হয়। 2 সপ্তাহ পর সিআইডি মামলার রিপোর্ট আদালতে জমা দেবে, ওই দিনই মামলার পরবর্তী শুনানি। এই সময়কালে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক আজ ইস্তফা দিয়েছেন। তিনি রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। পাশাপাশি প্রকাশ চিক বড়াইক তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। জবাবে ইরানও ফের হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা করেছে এবং বাহরিন, কুয়েত ও জর্ডানে মার্কিন সেনা ঘাঁটিতে পাল্টা হামলা করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের ক্রমাগত আগ্রাসনের জবাবে তারা এই নিয়ে টানা দ্বিতীয় দিন আত্মরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেয়। এই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, র্যাডার ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা এবং নজরদারি সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের গণমাধ্যমগুলি বন্দর আব্বাস, কেসামদ্বীপ, মিনাব এবং সিরিক সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। হরমুজ প্রণালীর কাছাকাছি নৌসংঘর্ষেরও খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর এই ধারাবাহিক হামলা ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেল্লোতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর প্রাথমিকভাবে নিখোঁজ হওয়া 3 ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওমান উপকূলের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছেন, মৃতদের মধ্যে দুজনের দেহ উদ্ধার করা হয়েছে এবং তিনি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী সোনোয়াল জানিয়েছেন, এই কঠিন সময়ে সরকার মৃতদের পরিবারের সঙ্গে রয়েছে। উল্লেখ্য, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ সেত্তেবেল্লোর ওপর হামলার ঘটনায় গতকাল ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করেছে। মন্ত্রক এক বিবৃতি

0: এই বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাহাজে থাকা 24 জন ভারতীয় নাবিকের মধ্যে 21 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওমানের সিনাস বন্দরের কাছে আজ একটি জাহাজের বিষয়ে এ ধরনের খবর পাওয়ার কথা জানিয়েছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস। সমাজ মাধ্যমের এক বার্তায় দূতাবাস জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও দূতাবাস উল্লেখ করেছে। ভারতের আবহাওয়া বিভাগ IMD আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা ও মাহে, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং সিকিমের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কোঙ্কণ ও গোয়া, তামিলনাড়ু এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান ধ্বংস হয়েছে এমন দাবি করা একটি ভিডিও সরকার ভুয়ো বলে জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই দাবিটি মিথ্যা এবং ভিডিওটি পাকিস্তানের অপপ্রচারমূলক কিছু অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে। এছাড়া জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণ অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার জন্য PIB নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকায় আজ রাতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপের লড়াইয়ে আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। উল্লেখ্য, 2010 সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। এবারের বিশ্বকাপেই সবথেকে বেশি 48টি দেশ অংশগ্রহণ করছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল 19 জুলাই। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম বৈঠকে সভাপতিত্ব করছেন। সরকার 4 ধরনের ইথানল মিশ্রিত পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন লোকগীতি, অনুষ্ঠানে শিল্পী সজল সাহা।

এতক্ষণ লোকগীতি শুনলেন, অনুষ্ঠানে শিল্পী ছিলেন সজল সাহা। আকাশবাণী আগরতলা এখন শুনবেন আধুনিক গান, অনুষ্ঠানে শিল্পী ইন্দ্রনীল সেন।

আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,269 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন হামজোলি ছায়া ছবি থেকে, মোহাম্মদ রফি এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন ইন্তেকাম ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন দো রাস্তে ছায়াছবি থেকে, শিল্পী মোহাম্মদ রফি।

লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি শুনলেন মেরে হামদম মেরে দোস্ত ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন ধরতি কাহে পুকারকে ছায়াছবি থেকে, মুকেশ এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

আনমিলু সজনা ছায়াছবি থেকে গানটি শুনলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে সর্বশেষ গানটি শুনুন, আয়া সাবান ঝুমকে, ছায়াছবি থেকে মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

চিত্রগীতে অনুষ্ঠানে শুনছিলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী বাবুল সুপ্রিয়।

শুনছিলেন লোকগীতি বাবুল সুপ্রিয়র কণ্ঠে। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লিকে।

0: পাওয়া যায় যাবে। আর সেই চ্যাপ্টারটি হলো গ্যাপ ফিলিং। তোমরা ক্লাস নাইনে পাবে গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং উইথ হোয়াট, কী দিয়ে গ্যাপ ফিলিং করবে? আর্টিকেল, প্রিপোজিশন, কারেক্ট টেন্স অফ ভার্বস। আর্টিকেল প্রিপোজিশন তোমরা অনেকবার করেছো এখন থেকে 6, 7, 8 করে কিছুটা পারবে, পরবর্তী সময়ে আমরা আলোচনা করব, রিভিশন দিয়ে দেব। কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের শেখা দরকার, কারেক্ট ইউজ অফ ভার্ব, যেটা দিয়ে গ্যাপ ফিলিং করতে হবে, ওটা চলো আমরা শিখে নিই। ঠিক আছে শ্রেয়াশ্রিতা?
1: হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। আমি এই চ্যাপ্টারটা তোমাদের আগেই বলছি, এটা তোমাদের গ্যাপ ফিলিং আছে তোমাদের সিলেবাসে, 4 মার্কস থাকবে। কিন্তু 4 মার্কসটা ইম্পর্টেন্ট নয়, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হলো এটা দিয়েই ইংরেজি শিখতে হবে, এটা না জানলে ইংরেজি পারবে না। আর সেটা হলো গ্যাপ ফিলিং উইথ ভার্বস। তোমরা জানো ভার্বের কটা আছে, ভার্বের টেন্স বলো তো।
1: ভার্বের টেন্স মূলত 3 প্রকার।
0: হ্যাঁ, আর চন্দ্রমা বলো তো সেগুলি কি কি? মূলত কয় প্রকার?
1: 3 প্রকার,
0: হ্যাঁ সেগুলি কি কি?
1: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স।
0: ভেরি গুড, এই হলো মূলত 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তারপর এগুলিকে ডিভিশন করলে প্রত্যেকটিকে, যেমন প্রেজেন্ট টেন্স, সেটার কটা ডিভিশন হয় শ্রেয়াশ্রিতা?
1: 4টি।
0: হ্যাঁ, 4টি ডিভিশন হয়। সে 4টি ডিভিশন নাম বলতে পারো?
1: হ্যাঁ হ্যাঁ,
0: বলো।
1: প্রেজেন্ট পারফেক্ট টেন্স,
0: হ্যাঁ
1: প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স,
0: হ্যাঁ
1: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
0: হ্যাঁ ভেরি গুড, কিন্তু একটু উলট পালট হয়ে গেলে তুমি সিকোয়েন্সিয়ালি বললে। প্রথমে আমরা বলতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেটাকে আমরা সাধারণ বর্তমান কাল বলি। তারপর ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের আইডিয়াটা যদি একবার হয়ে যায়, গ্যাপ ফিলিংয়ে তো আটকাবেই না, ইংরেজিতেও কোনো দিনও আটকাবে না। আজকে আমরা প্রেজেন্ট টেন্সটা নিয়ে আলোচনা করছি, অন্যদিন আমরা পাস্ট, আরেকদিন ফিউচার, এরকম আলোচনা করা যাবে। হ্যাঁ, সময়ের কিছুটা সীমানা আছে, তার জন্য আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি। আমরা মূল টার্গেট হলো টেন্সটা শেখা, আর একটা টার্গেট হলো আমাদের সিলেবাসে যে গ্যাপ ফিলিং আছে, সে 4-এ 4 মার্কস যেন আমরা তুলে আনতে পারি। তাহলে গ্যাপ ফিলিংসে তোমাদের আর্টিকেল প্রিপোজিশনের পাশাপাশি দেওয়া হবে একটা ভার্ব, সাপ্লাই করা হবে ব্র্যাকেটে, সেই ভার্বটা কারেক্ট ফর্ম কি হবে সেটা তোমাকে লিখতে হবে। তোমরা এই জিনিসটা আগে করোনি, তোমরা আর্টিকেল প্রিপোজিশন দিয়ে অবশ্যই করেছো, সেটা হয়তো একটু রিভিশন দিলে তোমরা পেরে নেবে, কিন্তু এই জিনিসটা করোনি। তবে তোমরা যেহেতু জানো টেন্স কত প্রকার, কি কি, এই সমস্ত টেন্সের আইডিয়াটা যেহেতু কিছুটা আছে, এগুলি আশা করি তোমাদের সহজ লাগবে, তবে একটু প্র্যাকটিস করিয়ে নিই। ঠিক আছে, আমি সেন্টেন্স বলছি, তোমরা লিখো। কোশ্চেন নাম্বার 1, I-স্কুল yesterday, ব্র্যাকেটে লিখো গো। কোশ্চেন নাম্বার 2, She-just now, ব্র্যাকেটে কাম, COME, কাম। নাম্বার 3, I-for last 2 hours, আওয়ার স্পেলিংটা কিভাবে লিখেছো চন্দ্রমা?
1: HOURS,
0: ভেরি গুড, এটা ব্র্যাকেটে দাও, রিট, READ। নাম্বার 4, I-every morning, ব্র্যাকেটে লিখো ওয়াক, WALK। ঠিক আছে, তাহলে আমরা 4টা সেন্টেন্স লিখলাম। শ্রেয়াশ্রিতা সেন্টেন্সগুলি পরে শোনাও তো।
1: I-school yesterday,
0: I-school yesterday, হ্যাঁ, ব্র্যাকেটে কি আছে?
1: গো। 2 নম্বর, She-just now, ব্র্যাকেটে আছে কাম।
0: হ্যাঁ, 3 নম্বর 4 নম্বর চন্দ্রমা বলো তো।
1: I-for last 2 hours, ব্র্যাকেটে আছে রিড।
0: হ্যাঁ, ড্যাশ বলবে না, ড্যাশ, DASH। হ্যাঁ,
1: 4 নম্বর, I-every morning, ব্র্যাকেটে আছে ওয়াক।
0: ভেরি গুড, তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবে, এগুলা যখন আমরা গ্যাপ ফিলিং এক্ষুনি করতে যাব, আমাদের টেন্সের আইডিয়া আছে কি না সেটা কিন্তু আমরা বুঝে নেব। ঠিক আছে, কারণ তারা দেখো, লক্ষ্য করে দেখো, ব্র্যাকেটে কিছু ভার্ব সাপ্লাই করেছে, এই ভার্বগুলা যে ব্র্যাকেটে দিয়েছে সেগুলাকে যদি আমরা গ্যাপে নিয়ে বসিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে
1: না?
0: গ্যাপ ফিলিং
1: না,
0: হবে না, কারণ ওই ভার্বগুলা বসানো মেন কাজ নয়। হয়তো বা ওগুলো বসানোও হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে, কারণ টেন্স অনুযায়ী আমাদের বসাতে হবে। সে টেন্স অনুযায়ী বসালে পরেই সেন্টেন্সটা কারেক্ট হবে। তাহলে এটা শিখে নেওয়া মানে আমাদের যে নতুন ক্লাস নাইনের সিলেবাসে গ্যাপ ফিলিং আসছে 4 মার্কের, শুধু ওটা শেখা নয়, এটা শিখে নিলে ইংরেজি আসল জিনিসটাই শিখে নেব। তোমরা একটা কথা মনে রাখবে, এই প্রসঙ্গে বলে রাখি, সবসময় এই কথাটা মনে রাখবে যে ABCD না শিখে আপেল বানান লেখা যায় না। ঠিক এরকম এই টেন্স না শিখে ইংরেজি

0: দেখা যায় না বা বলা যায় না। এবিসিডি না শিখে অ্যাপেল বানান লেখা যায় না, এই কথাটার একটা মজা আছে। কিন্তু আমি যদি শ্রেয়াশ্রিতাকে বলি এবিসিডি না শিখে অ্যাপেল বানান লেখা যায়, তোমার কি উত্তর হবে?
1: না
0: চন্দ্রমার কি উত্তর হবে?
1: না,
0: এবিসিডি না শিখে অ্যাপেল বানান লেখা যায় না। এবার আমার যদি উত্তর বলি হ্যাঁ এবিসিডি না শিখেও অ্যাপেল বানান লেখা যায়, তোমরা অবাক হয়ে গেলো তো, এবিসিডি না শিখেও অ্যাপেল বানান লেখা যায় কিভাবে? কোনো একটা ছাত্রকে, অনেক ছাত্র এত দুর্বল যে পাশ করবেই না, তাকে বলে দেওয়া হলো যে এই অ্যাপেল বানানটা তুই শিখে নিস, পরীক্ষা হলে অ্যাপেল বানানটা আসবে পরীক্ষার খাতা, তুই এটা লিখলেই পাস করে যাবি। সে এবিসিডি ইএফজিএচ আইজে কেএল এমএন ওপি এরকম জ্যাড অবধি কিছুই পারে না, কিন্তু যেহেতু খবরটা সে পেলো অ্যাপেল বানান শিখলে এটাই পরীক্ষায় আসবে, এটাই লিখবে, তাহলে সে কি করলো, আঁকাবুকি করে কোনো ক্রমে এটার নাম যে এ, এটার নাম যে পি, এটার নাম যে এল, এত কিছু তার জানার দরকার নেই, বাস সে অ্যাপেল মানে আঁকা যেরকম শিখে সেরকমভাবে অ্যাপেল শিখে নিল, এবং পরীক্ষা হলে গিয়ে দেখলো অ্যাপেল বানানটা লিখতে বলেছে, সে লিখে দিল, বাস পাস করে গেল। এইবার যদি অন্যটা হয়, পরীক্ষা হলে গিয়ে দেখলো সে শিখে গেছে অ্যাপেল আর লিখতে বলল ব্যানানা, সে কি লিখতে পারবে?
1: একদম না,
0: পারবে না। তাহলে তার এই বিদ্যাটা কি? মুখস্থ বিদ্যা, এটা দিয়ে ওই অ্যাপেল পর্যন্তই পারবে, আর কিচ্ছু পারবে না পৃথিবীতে। ঠিক এরকমই টেন্স, টেন্স না জানলে ইংরেজিতে কিছুই পারবে না। যেমন খাবার ছাড়া আমরা বাঁচতে পারি না, পেট্রোল ডিজেল গ্যাস ছাড়া গাড়ি বাইক চলতে পারে না, টেন্স ছাড়াও ইংরেজি সেন্টেন্স হয় না। মনে থাকবে কথাটা?
1: একদম।
0: তাহলে আমরা দেখো, লক্ষ্য করে দেখো, আমি যে চারটা সেন্টেন্স দিয়েছি, এই চারটা সেন্টেন্স আমি ইচ্ছে করেই চার ধরনের টেন্স দিয়েছি। যেমন প্রথম সেন্টেন্সটা আমি দিয়েছি কি বলো তো আবার শ্রেয়াশ্রিতা?
1: আই ড্যাশ স্কুল ইয়েস্টারডে, ব্র্যাকেটে গো
0: গো, ব্র্যাকেটে গো। এবার তাহলে তুমি উত্তরে বলো তো দেখি, এই যে আই ড্যাশ স্কুল ইয়েস্টারডে, ব্র্যাকেটে গো দিলাম, তুমি এই ড্যাশটা একটা কারেক্ট ফর্ম, গোর কারেক্ট ফর্ম দিয়ে ফিল আপ করো তো, কি হবে? গোটাই লেখা যাবে না অন্য কিছু লিখতে হবে?
1: অন্য কিছু লিখতে হবে।
0: হ্যাঁ, কি সেটা বলো তো? শ্রেয়াশ্রিতার কনফিউশন হচ্ছে, চন্দ্রমা বলো তো, ব্র্যাকেটে গো দিয়েছি তাহলে কি হবে?
1: ওয়েন।
0: ভেরি গুড, তাহলে ব্র্যাকেটে আমরা লিখতে হবে ওয়েন্ট, তাহলে ওয়েন্ট লিখো। এবার সেন্টেন্সটা কি দাঁড়ালো সবটা পড়ো।
1: আই ওয়েন্ট স্কুল ইয়েস্টারডে,
0: কারেক্ট। কেন আমি গোটাকে ওয়েন্ট করলাম শ্রেয়াশ্রীতে, এবার বলো তো, এবার বুঝে গেছো আশা করি?
1: কারণ এটা পাস্ট টেন্স।
0: কোনটা দেখে বুঝলে এটা যে পাস্ট টেন্স?
1: ওয়েন্ট ভার্বটাকে দেখে।
0: না, এটা তো তুমি নিজেই বসালে। কোন ওয়ার্ডটা দেখে বুঝলে যে ঘটনাটা এক্ষণের নয়, কালকে, তুমি যে কারণে
1: গোটাকে?
0: ভেরি গুড, ইয়েস্টারডে টা দেখে বুঝে গেলে তুমি যে ঘটনাটা আজকের নয়, গতকালের। কাজে এখানে গো লিখলে হবে না, গতকালকে গিয়েছিলাম এবং সেটা ওয়েন্ট হলো। তাহলে গো এর কারেক্ট ফর্ম আমরা কি লিখলাম?
1: ওয়েন্ট।
0: এর পরেরটায় আমরা যাচ্ছি, পরেরটা কি পড়ো চন্দ্রমা?
1: শি ড্যাশ জাস্ট নাও, ব্র্যাকেটে কাম।
0: কাম, জাস্ট নাওটা দেখে কি বোঝা যাচ্ছে? এই মাত্র হয়েছে কাজটা। তাহলে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, এই মাত্র কোনো একটা কাজ হলে সেটাকে কি বলে, কোন টেন্স? আমরা প্রেজেন্ট টেন্স আলোচনা করছি আজকে, অন্যদিন অন্যগুলো আলোচনা করা যাবে। প্রেজেন্ট টেন্সের কোনটা পড়ে এটা? শি ড্যাশ জাস্ট নাও, এই এক্ষুনি, এই এক্ষুনি হয়েছে, এতটুকু বুঝতে পারছি আমরা, যদিও ভাবটা নেই, ভাবটা ব্র্যাকেটে আছে। তাহলে এই মাত্র যে কাজটা শেষ হলো সেটাকে ইংরেজিতে কি বলে?
1: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
0: ভুল বললে, এই মাত্র যে কাজটা শেষ হয়েছে সেটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স জাস্ট নাও ওটা দেখে আমরা বুঝে যাচ্ছি যে কাজটা এই মাত্র শেষ হয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে গেলে আমরা কি শিখেছি ছোটোবেলায়? ছোটোবেলায় মানে তোমরা 7-8 শিখেছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে গেলে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বুঝে গেছি, এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করব, কোন ভার্বটাকে দিয়ে করব? ব্র্যাকেটে যে ভার্বটা তারা সাপ্লাই করেছে, কাম, তাহলে কামটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট করব। প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে আমরা কি করি, অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব হিসেবে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ বসাই, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করি। এইখানে হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো সাবজেক্টটা দেখে ডিসাইড করতে হবে। শি কথাটা কি ফার্স্ট পার্সন, না সেকেন্ড পার্সন, না থার্ড পার্সন?
1: থার্ড পার্সন।
0: ভেরি গুড, থার্ড পার্সন। তাহলে যদি থার্ড পার্সন হয়, সেই থার্ড পার্সনটা কি এখানে সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে? শিটা
1: সিঙ্গুলার,
0: থার্ড পার্সন সিঙ্গুলার। তো থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো?
1: হ্যাজ বসাবো।
0: হ্যাজ বসাবো, ভেরি গুড। তাহলে শি হ্যাজ

0: আর আরেকটা কি কাজ বললাম আমরা, প্রেজেন্ট পারফেক্ট গঠন করার, মেন ভার্বের পাস্ট
1: পাস্ট
0: পার্টিসিপল।
1: পার্টিসিপাল,
0: কামের পাস্ট পার্টিসিপল কি হয় বলো তো?
1: কাম,
0: হ্যাঁ, সবটা ফর্ম বলো তো, কাম,
1: কাম, কেম, কাম।
0: ভেরি গুড, কাম, কেম, কাম, কেম পাস্ট, কাম পাস্ট পার্টিসিপল, কাম প্রেজেন্ট, কেম পাস্ট, আবার কাম পাস্ট পার্টিসিপল। তাহলে শি হ্যাজ কাম জাস্ট নাও। দেখো ওরা ব্র্যাকেটের সাপ্লাই করেছিল কাম, আর আমাদের এটা কি হয়ে গেল?
1: কাম।
0: তারা ব্র্যাকেটে সাপ্লাই করেছিল কাম, আর আমরা গ্যাপ ফিল আপ করতে গিয়ে কি করলাম সেটাকে?
1: পাস্ট পার্টিসিপল
0: আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল আর একটা হ্যাজ বসালাম। তাহলে সেন্টেন্সটা আবার কি দাঁড়ালো চন্দ্রমা বলো তো?
1: শি হ্যাজ কাম জাস্ট নাও।
0: নাও তাহলে ব্র্যাকেটে ওরা দিয়েছিল কাম, আমরা এটাকে বললাম হ্যাজ কাম। কেন করলাম? কারণ এটা আমরা বুঝে গেছি এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইভাবে তোমরা গ্যাপ ফিলিং করবে। নাম্বার থ্রিটা এইভাবে আমরা করি। তাহলে নাম্বার থ্রিটা কি আছে শ্রেয়াশ্রিতা বলো?
1: আই ড্যাশ ফর লাস্ট টু হাওয়ার্স।
0: কেন হাওয়ার্স, আওয়ার্স বলবে, আওয়ার্স, ঠিক আছে? আবার বলো।
1: আই ড্যাশ ফর লাস্ট টু আওয়ার্স।
0: হ্যাঁ, ব্র্যাকেটে কি আছে?
1: রিড,
0: রিড। এইখানে দেখি তোমাদের মনে আছে, 2 ঘন্টা ধরে পড়ছে, পড়ছে যেটা ব্র্যাকেটের রিডটা দেখে আমরা বুঝে গেছি কোনো একটা কাজ আগে শুরু হয়েছিল, আগে শুরু হয়েছিল এখনো চলছে। এই রকম যখন হয় তখন এটাকে কি বলে?
1: প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
0: প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো ওটা যেটা এইমাত্র শুরু হয়েছে, এইমাত্র চলছে, আর আগে শুরু হয়েছে এখনো চলছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তখন সময়ের উল্লেখটা থাকে, 2 ঘন্টা ধরে, গতকাল থেকে, 10 বছর ধরে, ফর অথবা সিন্স দেখে তোমরা বুঝে নেবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন তোমাদের বসাতে হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন আর মেন ভার্বের সঙ্গে আইএনজি, এইভাবে গঠন করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তোমাদের দুজনের মধ্যে হাত তুলে বলো তো কে বলতে পারবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটাকে বলবো, কাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স?
1: যে কাজ আগে শুরু হয়েছে এবং এখনো চলছে।
0: হ্যাঁ, ভেরি গুড, আগে শুরু হয়েছে এখনো চলছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এইটা আমরা সময়ের উল্লেখ থাকবে একটা, 2 ঘন্টা ধরে, 10 মিনিট ধরে, গতকাল থেকে। এখানে তোমরা একটু নোট করে নাও, ধরে আর থেকে। আমি যদি বলি 2 ঘন্টা ধরে, তখন তোমরা ইউজ করবে ধরেটাই, করবে ফর, ধরে লিখে ড্যাশ দিয়ে লেখো ফর, আর থেকে, থেকে লিখে ড্যাশ দিয়ে লেখো সিন্স, SINCE। তাহলে ধরে, ফর, থেকে, সিন্স। তাহলে আমি যদি বলি গতকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে, গতকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে, তাহলে থেকে এসে গেল, আমরা কি ফর ইউজ করব না সিন্স ইউজ করব?
1: সিন্স,
0: সিন্স। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে। আর আমি 1 ঘন্টা ধরে পড়ছি, এখানে ফর হবে না সিন্স হবে?
1: ফর,
0: ফর। তাহলে আমি 1 ঘন্টা ধরে পড়ছি ইংরেজি কী হবে শ্রেয়াশ্রিতা একটু আইডিয়া করো তো? আমি 1 ঘন্টা ধরে পড়ছি, 1 ঘন্টা ধরে।
1: আই হ্যাভ বিন রিডিং ফর লাস্ট 1 আওয়ার।
0: ভেরি গুড, 1 আওয়ার্স অ্যাজ দিতে হবে ওয়ানের সঙ্গে,
1: 1 আওয়ার।
0: ভেরি গুড। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ আমরা শিখে গেলাম, যেটা নাকি অনেক সময় আমরা ভুল করি, অনেকেই ভুল করে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল বলো তো, তখন তোমরা কি বলবে, একটা এক্সাম্পল দিতে পারবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল দাও। এই কথাটা যদি আমি, তো কি হবে?
1: শি হ্যাজ বিন রাইটিং হিয়ার ফর দেয়ার 2 আওয়ার্স।
0: ভেরি গুড। তাহলে আবার বলো তো।
1: শি হ্যাজ বিন রাইটিং হিয়ার ফর 2 আওয়ার্স।
0: হ্যাঁ, ভেরি গুড। ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল চন্দ্রমা বলো তো, দেখে আইডিয়া করতে পারবে, এ ধরনের আরেকটা সেন্টেন্স বলো তো, কাছাকাছি আসে এরকম একটা সেন্টেন্স বললেই হবে।
1: শি হ্যাজ বিন ইটিং হিয়ার ফর 2 আওয়ার্স।
0: হ্যাঁ, সে এখানে 2 ঘন্টা ধরে খাচ্ছে, খাচ্ছে যে খাচ্ছি, পেট আর ভরছে না, সেজন্য 2 ঘন্টা ধরে খাচ্ছে না? ঠিক আছে, হয়ে গেল, গ্রামাটিক্যালি হয়ে গেল, 2 ঘন্টা ধরে খাচ্ছে। তাহলে আমরা শিখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ, ঠিক আছে? এরপরে সেন্টেন্সটা কি দিয়েছি চন্দ্রমা বলো তো।

0: আই ড্যাশ এভরি মর্নিং ব্র্যাকেটে ওয়াক।
1: ওয়াক, এইটা একটা বুদ্ধির খেলা, দেখি পারো কি না। আই ড্যাশ এভরি মর্নিং ব্র্যাকেটে ওয়াক, এই ওয়াকটা কি হবে? ওয়াকটা কি ওয়াকই রাখা যাবে, না ওয়াকটাকে এতক্ষণ ধরে যেরকম করেছি হ্যাজ বিন ওয়াকিং, ওয়াক এরকম কিছু করতে হবে? প্রতিদিনই তো সে হাঁটে, এইখানে তোমরা ওয়াকটা ওয়াকই রাখতে হবে, প্রতিদিনই হাঁটে, ঠিক আছে? এখানে আর ওয়াকিং ফকিং কিছু করা যাবে না। তাহলে লেখো আই ওয়াক এভরি মর্নিং, দেখো ওয়াকটা ওয়াকই রাখতে হলো এখানে। হ্যাঁ, এখানে আমরা যেটা মিস করেছি সেটা হলো প্রথমটা আমরা পাস্টে চলে গিয়েছিলাম তোমাদেরকে টেন্সটা বোঝানোর জন্য, টেন্সের ফারাকটা বোঝানোর জন্য প্রেজেন্ট আর পাস্টের। আমরা যেহেতু আজকে প্রেজেন্টেই আছি সেজন্য আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা এক্সাম্পল করে নিই। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখো তো, আই ড্যাশ রিডিং নাও ব্র্যাকেটে এম অব্লিক ইজ অব্লিক আর, এম ইজ আর। আরেকটা উদাহরণ লেখো, আই ড্যাশ হিয়ার এইচ ইআর হিয়ার নাও, এটা ব্র্যাকেটে লেখো প্লে পিএলএ ওয়াই। এই দুটো আমরা করছি, দেখো আই ড্যাশ রিডিং কি লিখবো আমরা, এম আই এর সঙ্গে এম, আই এম রিডিং নাও। শ্রেয়াসিতা বলো তো, আই এম রিডিং নাও কোন টেন্স?
2: প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
1: ভেরি গুড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি কাজ করলাম আমরা? ভার্বের সঙ্গে আইএনজি বসালাম, রিড আইএনজি, আর এর আগে একটা এম বসালাম মানে বি ভার্ব বসালাম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার নিয়ম হলো একটা বি ভার্ব বসানো অক্সিলারি ভার্ব হিসেবে আর মেন ভার্বের সঙ্গে আইএনজি বসানো, ঠিক আছে? যেমন আই ইটিং রাইস হবে না আই এম ইটিং রাইস হবে?
2: আই এম ইটিং রাইস।
1: হ্যাঁ, তাহলে ইটিং বলার আগে একটা এম বলতে হবে বি ভার্ব। ঠিক একইভাবে পরেরটা আমি তোমাদের দিয়েছি, দেখো আমি দিয়েছিলাম আই ড্যাশ হিয়ার নাও ব্র্যাকেটে প্লে, কি করেছো অ্যান্সারটা?
2: আই এম প্লেইং হিয়ার নাও।
1: ভেরি গুড, তাহলে প্লেটা কি হয়ে গেল? প্লেইং, আর তার আগে কি দিলে? এম, আই এম। তাহলে এভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করলাম। তাহলে আমরা আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম, প্রেজেন্ট টেন্স আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি তোমরা বলেছো চারটা ডিভিশন আছে প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের সঙ্গে পাস্টের ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি প্রথমটা তোমাদের সাপ্লাই করেছিলাম আই ড্যাশ স্কুল ইয়েস্টারডে, ইয়েস্টারডের দেখে আমরা বুঝে গেছি এটা পাস্ট, তাই গোটাকে ওয়েন্ট করে দিয়েছো আমরা পাস্টে, যেটা আমরা পরবর্তী সময় আলোচনা করবো। আর বাকি চারটা আমরা করেছি প্রেজেন্টের মধ্যে থেকেই। প্রথমটা আমরা দেখলাম শি হ্যাজ কাম জাস্ট না, মানে এই মাত্র কাজটা শেষ হলো, প্রেজেন্ট পারফেক্ট। এরপরে আমরা করেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আগে শুরু হয়েছে এখনো চলছে, হ্যাভ বিন রিডিং। এরপরে আমরা দেখলাম একটা সাধারণ ইনডেফিনিট আই ওয়াক, ওয়াকটাকে ওয়াক, এটা হলো বুদ্ধির খেলা, ওয়াক কিন্তু ওয়াকই থাকবে, এটা চেঞ্জ করতে যাবে না। আর সবশেষে আমরা করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই এম রিডিং নাও। তাহলে প্রেজেন্ট টেন্সের চারটা ডিভিশন, চারটা ডিভিশনই আমরা করলাম, পরবর্তী সময় আমরা অন্য টেন্স নিয়ে আলোচনা করব।
3: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে তখন নবম শ্রেণীর ইংরেজি গ্রামার থেকে গ্যাপ ফিলিং সম্পর্কে পাঠ দিলেন মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক প্রণব আচার্য। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। ঘর গৃহস্থের আসো সন্ধ্যে 6:30 এরপরে শুনবেন লোকগীতি শিল্পী সজল সাহা, সমীক্ষা রাত 8:05, ছায়াগীত রাত 8:10 বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 8:30 শুনবেন ভক্তিগীতি শিল্পী পারভিন সুলতানা, মান্নাদের কণ্ঠে শুনবেন আধুনিক গান রাত 9:00।

কথায় কথায় অনুষ্ঠান রাত 9:30, কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10, নতুন আলোর দিশারি রাত 10:15। ককবরক অনুষ্ঠানে থাকছে সন্ধ্যে 7টায় হাবানি কক পান্ডা। শুনলেন আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ তাপমাত্রা 33.5°C, সর্বনিম্ন তাপমাত্রা 24.4°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 68%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33°C এবং 25°C-এর মধ্যে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরার সবগুলো জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে ত্রিপুরার সবগুলো জেলায়। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা।

0: এই কাস্টমার কেয়ার কোথায় গেল?
1: ম্যাডাম
2: বলুন,
0: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
2: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
0: সেটা কিভাবে হবে?
2: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
0: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
2: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
0: ব্যাস
2: ব্যাস,
0: বুঝে গেছি।
2: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর।

0: সবার সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থী আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকে ঘর গৃহস্থী আসরে আমরা আলোচনা করব টাইফয়েড ও সতর্কতা, এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন ত্রিপুরা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর প্রদীপ কুমার দাস। নমস্কার ডক্টর দাস।
1: নমস্কার
0: প্রদীপবাবু। টাইফয়েড রোগটা সে ছোট থেকে বড় সবার কাছেই কিন্তু পরিচিত। একটা সময় ছিল জ্বর হলে একটা টাইফয়েডের আতঙ্ক কিন্তু সবার মধ্যে থাকতো। দীর্ঘদিন জ্বর কমছে না, সবার মনে একটা আতঙ্ক বিরাজ করতো, এই না টাইফয়েড হয়ে গেল। তাহলে এই যে টাইফয়েড, এটা প্রতিনিয়ত সবার কাছে শোনা যায় এবং খুব পরিচিত নাম, এই যে টাইফয়েড রোগটা, এটা প্রকৃত রোগটা কি?
1: টাইফয়েড, দেখুন, টাইফয়েডটাকে আরেকটা ভাবে যদি আমরা বিশ্লেষণ করি, এটাকে মেডিকেলের পরিভাষায় বলা হয় এন্টেরিক ফিভার, মানে অন্ত্রজনিত একটা রোগ, তার থেকে জ্বর আসে বা লিভার বড় হয়ে যায়, স্প্লিন বড় হয়ে যায়, তো তখন আমরা বিভিন্ন রকম রোগের
0: উপসর্গগুলো
1: আমরা দেখতে পাই। যেমন যেটা বললেন যে সাধারণত বাচ্চা থেকে শুরু করে বড় অবধি সবাই কিন্তু এই রোগের শিকার, এবং এটা আমাদের সামাজিক জীবনে, প্রাত্যহিক জীবনে এটা একটা কমন ডিজিজ,
0: আমরা সবাই জানি।
1: এবং এইটা ধারণাও আছে, টাইফয়েড হলে মেমোরি লস হয়ে যায়, সেই হয়ে যায়, এরকম একটা আমাদের একটা ধারণাও আমাদের মধ্যে কাজ করে। এবার সেটাকে তো আমাদের জানতে হবে না যে টাইফয়েডটা কি। টাইফয়েডটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ।
0: এটা কেন হয়?
1: সালমোনেলা টাইফি নামে একটা ব্যাকটেরিয়া এবং সালমোনেলা প্যারাটাইফি, তার বিভিন্ন রকম প্রজাতি যেটা রয়েছে, এ বি সি, বিভিন্ন রকম স্পিসিস বিশেষ, তো এরা এই রোগটা করার জন্য দায়ী।
0: সেটা কিভাবে হয়?
1: সেটা এই রোগ, এই যে জীবাণুটা, এই জীবাণুটা যেটা একটু আগে আমরা আগে আলোচনা করেছি যে জলবাহিত খাদ্যবাহিত যে রোগগুলো হচ্ছে, যেমন দেখুন আমরা বাড়ি থেকে বাজারে গিয়ে বা রাস্তায় যে খোলা খাবার বা খোলা কাটা ফল, কিংবা দেখা গেল আমি ফুড পার্লারে গেলাম, সেখানে অজস্র মাছি, তারপরে সেটাকে একটু ধুয়ে আমি খেলাম, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আপনার খাদ্য, আপনি যেটা খাবেন, যেটা পান করবেন, সেটা কন্টামিনেটেড হচ্ছে কে, এই সালমোনেলা টাইফি নামক এক ধরনের জীবাণু। তারও একটা মাপকাঠি রয়েছে, এটা হচ্ছে 10^6 to 10^9, এই ভলিউমে যদি ব্যাকটেরিয়াটা উপস্থিত থাকে তবেই আপনার টাইফয়েড করতে পারে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই জীবাণুটা যখন আমাদের স্টমাক দিয়ে ভেতরে যায়, তখন এটা স্টমাকে যে ন্যূনতম যে এসিডিটি হয় সেখানেও এটা মরে যায় না, কারণ কি ওর মধ্যে একটা জিন আছে যেটা নাকি ওই এসিড থেকে ও
0: রক্ষা করে
1: নিজেকে সরিয়ে নিয়ে যায়,
0: মানে সেটা নিজের সেফগার্ড
1: দিয়ে
0: সেটা নিজেকে নিজের মানে উপরে খোলসের মতো তৈরি করে নিচ্ছে।
1: সেই এখন ধরুন এই যে টাইফয়েড যারা করে, এটাকে আমরা টাইফয়েডাল অর্গানিজম বলবো, যারা টাইফয়েড করবে না কিন্তু অন্যান্য গ্যাস্ট্রো অন্ত্রজনিত রোগ করবে,
0: সৃষ্টি করবে,
1: সেটাকে আমরা নন টাইফয়েডাল বলবো। এবার টাইফয়েডটা হচ্ছে এটা হচ্ছে ক্লিনিক্যাল কন্ডিশন, যেখানে নাকি পেশেন্টের দিনের পর উত্তরোত্তর জ্বরটা বৃদ্ধি পাবে, স্টেপ লেডার প্যাটার্ন, মানে সিঁড়ির মতো বেড়ে যাবে, আস্তে আস্তে করে জ্বরটা বেড়ে যাবে।
0: আরেকটা হচ্ছে তাহলে এই যে রোগটা, টাইফয়েড রোগটা, প্রথমে আমরা এখন দেখব আপনার কাছ থেকে যে এটা পূর্ব লক্ষণগুলো কি কি, লক্ষণ দেখলে আমরা অনুমান করতে পারবো ক্লিনিক্যাল টেস্ট ছাড়াও যে হয়তো বা টাইফয়েড হয়েছে,
1: সেই প্রসঙ্গে আসছি। কারণ পেশেন্ট প্রথম মনে হবে আমার একটা গা দুমা জ্বর, একটা সবসময় জ্বর থাকছে, জ্বরটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তারপর দেখা গেল পাজরের তলায় লিভার একটু বেড়ে গেছে, হ্যাঁ একটু অস্বস্তি হচ্ছে, এই সমস্তগুলো কিন্তু এটার পূর্ব লক্ষণ। খাওয়া হবে না, দেখা যায় একটা বমির ভাব হবে, কিংবা দুটোই থাকবে, বমিও থাকবে, আবার কনস্টিপেশনও থাকবে, আবার ডায়রিয়াও থাকবে, এগুলো সব থাকবে। এটা অ্যাকচুয়ালি সংমিশ্রণ, সবগুলো জিনিসের সংমিশ্রণ। আর এই টাইফয়েড রোগটা যখন একটু গাঢ় হয়ে যাবে, এবার পেশেন্ট তখন থাকবে

0: টাং কোটেড হয়ে যাবে, রোজ স্পট দেখা যাবে, ছোপছোপ দাগ, রোজ স্পট দেখা যাবে। তো সবচেয়ে আমরা যখন পূর্ব লক্ষণ স্বাভাবিকভাবে যেটা পেশেন্ট নিয়ে আসে জ্বর, এবার জ্বরটা কতদিনের জ্বর সেটা একটা ইম্পর্টেন্ট।
1: হ্যাঁ, দীর্ঘদিন ধরে জ্বর,
0: দীর্ঘদিন, আজকে ধরুন এক সপ্তাহ দু সপ্তাহ ধরে জ্বর, উপসর্গ বা বিভিন্ন রকম লক্ষণ আমরা দেখি এবং এগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে।
1: তাহলে দেখুন প্রদীপ বাবু, যদি দীর্ঘদিন আমরা এগুলোকে ফলো আপ করতে থাকি তাহলে তো পেশেন্টকে আমরা মৃত্যুর মুখে ফেলে দেবো। তাহলে ঠিক আর্লিয়ার কোন কোন লক্ষণগুলো দেখলেই আমরা সতর্ক হয়ে ডাক্তারি পরামর্শ,
0: যেমন ধরুন হঠাৎ করে তার মাথা ব্যথা, ম্যালেজ কিংবা তার একটা বমি ভাব, গাদুমা জ্বর, খাওয়া হচ্ছে না, লস অফ অ্যাপিটাইট, এগুলো হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, টাইফয়েড ফিভারটা এটা হচ্ছে যেহেতু কন্টামিনেশন অফ দি ফুড বলতাম, এটা একটা উল্লেখযোগ্য কারণ। এবং তার ইতিহাস যদি আপনি দেখেন, মেরি মেলন বলে একজন কুক ছিল যে নাকি তার জীবনে 10,000 লোকের রোগের জন্ম দিয়েছে, টাইফয়েড রোগের জন্ম দিয়েছে খাদ্য পরিবেশন করে। আপনি এটাকে অনেক দিন অবধি বয়ে যেতে পারেন, আপনি ইচ্ছে করলে 100 জন কি আপনি
1: সংক্রমিত
0: করতে পারেন। এই জন্য বলছি এই রোগটার সম্বন্ধে আপনাদের জানা এই জন্য দরকার, কারণ রোগ হয়েছে, ভালো হয়েছে, তারপরে আমাকে আমাদের যেটা স্বভাব সুলভ, জ্বর আসছে না, ওষুধ বন্ধ হয়ে গেছে, সেটা ডাক্তারবাবু যেভাবে বলবেন যে নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড আছে, ওই পিরিয়ড অবধি আপনাকে ওষুধটা কন্টিনিউ করে যেতে হবে। না হলে কি হবে, আপনি ক্যারিয়ার হয়ে গেলেন, আর ক্যারিয়ার হওয়া মানে
1: আমার শরীরের জীবনটা সুপ্ত অবস্থায় রয়ে গেল,
0: রয়ে গেল,
1: যে কোনো সময় কিন্তু আবার সেই প্রকট আকার ধারণ করতে পারে,
0: আপনার কোনো লক্ষণ হচ্ছে না কিন্তু আপনি ছড়িয়ে যাচ্ছেন, এটা হচ্ছে এটার একটা ভয়ঙ্কর দিক। এবার প্রশ্ন আসতে পারে যে এটা কি নির্ণয় সম্ভব, অবশ্যই নির্ণয় সম্ভব। একটা হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন রয়েছে, ল্যাবরেটরি প্রেজেন্টেশন রয়েছে, তবে কোনোটাই কিন্তু ব্যয়বহুল নয়, আমাদের ব্যয় সাধ্য ব্যাপার। এবার ধরুন আমাদের সচেতনতা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কি হচ্ছে, আমার প্রথম দিন থেকে যদি আমি ডাক্তারের সংস্পর্শে এসে যাই তাহলে এটার দিকটা আমরা নির্ণয় করতে পারব। যেমন ধরুন প্রথম সপ্তাহে যদি আপনার জ্বরটা ধরা পড়ে,
1: আচ্ছা,
0: ব্লাড কালচার করে আপনি নির্ণয় করতে পারেন,
1: দ্বিতীয় সপ্তাহে যদি আপনি কোন রকম টাইফয়েডের
0: জীবাণু রয়েছে কিনা, ব্লাড কালচার একটা টেস্ট সেটা করে, কিংবা আজকালকে অনেক বাজারজাত কমার্শিয়ালাইজড কতগুলো টেস্ট বেরিয়ে গেছে, হ্যাঁ, সেগুলো করেও আপনি বলতে পারেন,
1: স্বচ্ছ ধারণা আমি নিতে পারি যে আমার শরীরে টাইফয়েড জীবাণু,
0: তার মানে আপনি শুরু থেকে একেবারে 4 সপ্তাহ অবধি আপনার সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের টেস্ট করে করে আপনি বলে দিতে পারেন যে আপনার সেই রোগটা হয়েছে কিনা।
1: আচ্ছা,
0: এবার রোগটা নির্ণয় হল কিন্তু
1: আমার চিকিৎসা হলো না,
0: চিকিৎসা হলো না, সেটা একটা খারাপ দিক বটে। তাহলে কি হবে, চিকিৎসা যদি না হয় তাহলে লোকটা আস্তে আস্তে তার কঠিনতম পরিস্থিতিতে সম্মুখীন হবে।
1: পাশাপাশি আপনি বলেছেন এটা আরেকটা মারাত্মক হতে পারে, সে কিন্তু অন্য লোককেও সংক্রামিত
0: করতে পারে,
1: মানে সেটা জ্ঞানত অজ্ঞানত, মানে জেনে শুনেও করতে পারে, না জেনেও করতে পারে।
0: হ্যাঁ, তার জন্য বলা হয় আর্লি ডিটেকশন আর্লি ট্রিটমেন্ট ইজ দ্য মেইন মানে স্লোগান ফর কন্ট্রোল অফ দিস ডিজিজ। এটাকে আমি নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে আর্লি ডিটেকশন করতে হবে, আর্লি নির্ণয় করতে হবে, আর্লি চিকিৎসা করতে হবে।
1: প্রদীপবাবু, আমরা তো বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করছি, আমরা একটা মারাত্মক দিক যেটা ক্যারিয়ার হিসেবে, যাতে অন্যকে সংক্রমিত না করতে পারি, সেদিক থেকে যিনি ক্যারিয়ার উনি কি সতর্কতা অবলম্বন করবেন?
0: হ্যাঁ, এটা একটা মূল্যবান প্রশ্ন আপনি করেছেন। আমাদের যেটা, যেমন উনি ওনার ক্যারিয়ার পিরিয়ডে একটা নির্ণয় আছে, যেমন ধরুন ভিআই অ্যান্টিজেন আমরা ডিটেক্ট করি ক্যারিয়ার পিরিয়ডে, ভিআইটা হচ্ছে মার্কার সে ক্যারিয়ার কিনা দেখার জন্য।
1: আচ্ছা,
0: সেই টেস্টটা করিয়ে আমাকে বুঝতে হবে যে আদৌ তার মধ্যে সেই রোগটা আছে কিনা,
1: জীবাণুটা রয়েছে,
0: যদি থাকে তাকে চিকিৎসা করতে হবে, তাকে হয়তো বেশ কয়েকদিন তাকে একটা নির্ধারিত অ্যান্টিবায়োটিক তাকে দিয়ে যেতে হবে।
1: তাহলে কি যিনি ক্যারিয়ার তার শরীরে জীবাণু রয়েছে
0: নির্মূল হয়ে যাবে,
1: সেগুলো নির্মূল হয়ে যাবে।
0: এই জন্য তো বলছি রোগ ভোগের পরপরটাতে যে আপনার যে চিকিৎসা

0: বন্ধ হতে পারবে না, এটা চলবে আরো কয়েকদিন, ক্রমান্বয়ে চলে যাবে। এটার মানেটা হচ্ছে এই, এটার মধ্যে সমস্ত জীবাণুগুলো তার যেদিন ঘোষণা হবে সমস্ত সৈন্য পরাস্ত, তার মানে আপনি রোগ থেকে মুক্তি লাভ করলেন। মানে একটা ব্যাকটেরিয়া মানে আপনার জীবিত থাকা মানেই আপনাকে পরবর্তী সময়ের জন্যে আপনাকে সংক্রমিত করার জন্য আরো 10 জনকে সেটা উপযোগী লোক হিসাবেও আপনি চিহ্নি হতে পারেন। সুতরাং এটাকে বন্ধ করতে গেলে চিকিৎসা কখনোই অসম্পূর্ণ রাখতে পারবেন না, এটাকে করতে হবে।
1: যেহেতু টাইফয়েডটা একটা জীবাণুবাহিত রোগ,
0: জীবাণুবাহিত রোগ,
1: ব্যাকটেরিয়াবাহিত রোগ,
0: ব্যাকটেরিয়াবাহিত এবং এটা জলবাহিত হতে পারে,
1: জলবাহিত
0: হতে পারে,
1: এবং সেদিক থেকে যদি কারো শরীরে থেকেই থাকে সেটা এতটা মারাত্মক হতে পারে। আবার এটাকে খুব সহজে কিন্তু আবার নির্মূল করা যায় যদি আমি প্রতিনিয়ত ওষুধটাকে নিয়ে থাকি।
0: শুধু ওষুধ নিলে চলবে না, দেখুন ওষুধ তো নেবই, পাশাপাশি কতগুলো সার্বিক সতর্কতা আমাদের থাকতে হবে।
1: আচ্ছা,
0: যেমন ধরুন আমাদের বাড়ি ঘরে আরশোলার একটা উপদ্রব আছে, আরশোলা কিন্তু এই জীবাণুটাকে বহন করে খাদ্যের মধ্যে নিয়ে যেতে পারে।
1: আচ্ছা,
0: সুতরাং সাবধান হতে হবে, খাবারটাকে ঢেকে রাখতে হবে। মাছি, মাছি কত জায়গায় বসে, সুতরাং মাছের পা পায়ের মধ্যে জীবাণুটা চলে আসতে পারে খাবারের মধ্যে, তাহলে খাবারটাকে আমার ঢেকে রাখতে হবে। খাবারটাকে আমাদের একটা ক্লোজ কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে, বা যখনই আমি খাবারটা পরিবেশন করব তার আগে একটু গরম করে নিতে হবে। তাহলে আমি যদি ফুড স্যানিটেশনটাকে নির্ধারিত করি, আপনাকে বলছি একটা কথা, আমাদের ধারণা ঠান্ডা পেলে বোধ হয় সবাই মরে যায়।
1: আচ্ছা,
0: বরফের মধ্যে সালমোনেলা টাইফি 100 দিন বেঁচে থাকে,
1: শুধু বরফ,
0: তার জন্য
1: ঠান্ডাবদ্ধ।
0: হ্যাঁ, আইসক্রিম খেলেও কিন্তু আপনার টাইফয়েড হতে পারে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: সুতরাং এটার থেকে আপনার মানে শুধু সচেতনতা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার সেভাবে। আমি একটা পার্লারে গেলাম, সেখানে ওরা ফুড হাইজিন ঠিক মতো মেনটেন করছে না, আইসক্রিম খেয়ে বেরিয়ে গেলাম, পরের দিন আমার জ্বর।
1: আচ্ছা,
0: হতে পারে,
1: এটা সম্ভব।
0: জ্বরের মধ্যেও আপনার 1 মাস সমানে জীবাণুটা থাকতে পারে। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। জল ফুটিয়ে খাওয়া, বাজার থেকে শাকসবজি ধুয়ে এনে সেগুলো ভালো করে ধুয়ে দেওয়া। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যে পেস্টিসাইড ইউজ করি, যে শাকসবজির মধ্যে পেস্টিসাইড ইউজ করি,
1: কীটনাশক যেগুলো,
0: সেই কীটনাশক জিনিসগুলোকে আপনি যদি কেটে ভিজিয়ে রাখেন অনেকটা প্রশমিত হয়ে যায়।
1: সেই ফসলটা মানে যে সবজিটা,
0: হ্যাঁ,
1: সেটা কেটে যদি আমরা খাদ্য তৈরি করার আগে যদি
0: ভালো করে
1: জলে ভিজিয়ে রাখি,
0: জলে ভিজিয়ে রাখি বা ভালো করে ধুয়ে আপনি যদি সেটা খান,
1: তাহলে অনেকটাই সেখানে
0: আপনি সেখানে অনেকটা ইয়ে করতে পারেন,
1: কীটনাশক মুক্ত থাকতে পারি।
0: কখনোই হাফ বয়েল জিনিস, আগে একটা ধারণা ছিল হাফ বয়েল মানে শক্তিকারক, বল বৃদ্ধিকারক, কিন্তু আজকালকে হাফ বয়েল ডিম খাওয়া মানে আপনি কিন্তু রোগের শিকার। সেখানে বলা হচ্ছে, আমি বলছি, কারণ টাইফয়েড জীবাণুটা এটা কিন্তু মুরগির ডিমের মধ্যে দিয়েও যেতে পারে আপনার শরীরে, সেটার নাম হচ্ছে সালমোনেলা টাইফিমিউরিয়াম বা এন্টেরাইটিস। আমেরিকাতে এরকম ঘটনা ঘটেছিল, তাদের ট্যাঙ্কারের মধ্যে ডিম গুলে ওরা বেকারি প্রোডাক্ট বানাতো, সেখানে এন্টেরাইটিস ওরা বের করেছে, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল।
1: আচ্ছা,
0: তো সেখান থেকে চিন্তা করলে আমাদেরকে ফুড স্যানিটেশনটার উপরে বেশি জোর দিতে হবে,
1: সব দিকটা মিলিয়ে।
0: হ্যাঁ, ফুড স্যানিটেশন দেবেন। আজকালকে ভ্যাকসিনেশন বেরিয়ে গেছে, প্রতিষেধক বেরিয়ে গেছে, আপনাকে প্রতিষেধক নিয়ে নিতে হবে।
1: অতএব আমরা যদি টাইফয়েডের প্রতিষেধক নিই তাহলে কিন্তু আমরা
0: অনেকটা আমরা নিশ্চিন্ত থাকতে পারি।
1: সেটা কখন নেব, কোন বয়স থেকে নেব,
0: এটা হচ্ছে কি, একটা শিডিউল আছে আমাদের টাইফয়েডের। যেমন ধরুন কতগুলো ব্যাপার রয়েছে, আমরা কখন প্রতিষেধক নেব।
1: আচ্ছা,
0: এবার কোন এলাকাতে টাইফয়েডটা প্রিভেলেন্ট হয়েছে আমরা সেই ক্ষেত্রে ইনস্ট্যান্টলি কিছু নিতে পারি। আবার আমাদের ছোট বয়স থেকে আমাদের যে ইউআইপি শিডিউলে যে ভ্যাকসিনগুলো রয়েছে এগুলোর পাশাপাশি, এগুলো যদিও ইউআইপি শিডিউলের মধ্যে ঢোকানো হয়নি,
1: 6 বছর পর্যন্ত শিশুদের জন্মের পরে ওই
0: শিডিউলগুলোর মধ্যে
1: নেওয়া যেতে পারে,
0: টাইফয়েড নেওয়া যেতে পারে, নিলে পরে হয়তো আপনার ওখান থেকে কিছুটা প্রোটেকশন হয়তো দেওয়া সম্ভব হতে পারে।
1: আচ্ছা,
0: তো এই সমস্তগুলো সার্বিক ব্যাপারগুলোকে আপনার আমাদের মাথায় রাখতে হবে।
1: প্রদীপবাবু, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আপনি আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছে, আমাদের এই ঘর গৃহস্থী অনুষ্ঠানটা বিশেষ করে গ্রামীণ শ্রোতাদের জন্য, আপনি গ্রামাঞ্চলে যারা বসবাস করছে তাদেরকে একটু সতর্ক করে বলবেন যে কোন কোন বিষয়টা তারা যদি সতর্ক থাকেন তাহলে এই টাইফয়েডের মতো মারাত্মক রোগটা

0: হাত থেকে নিজেদেরকে অনেকটা নিরাপদ রাখতে পারেন?
1: প্রথম হচ্ছে দেখুন, গ্রামাঞ্চলে আমি বিশ্বাস করি শহরাঞ্চলে জ্বালানির খুব অভাব। আমাদের কৃত্রিম উপায়ে গ্যাস দিয়ে আমরা সেটা করছি, কিন্তু গ্রামাঞ্চলে অফুরন্ত পাতা, গাছের পাতা, পুরনো পাতা, শুকনো পাতা, এগুলো রয়েছে, ডালপালা রয়েছে, অনায়াসেই আমরা জলটাকে ফুটিয়ে খেতে পারি। তাহলে
0: আপনি বলতে চাইছেন গ্রামাঞ্চলে যারা পানীয় জল খাচ্ছেন, পরিশুদ্ধ পানীয় জল যদি এমনিতে না পাওয়া যায় অবশ্যই জলটাকে ফুটিয়ে নিয়ে তারপর পানীয়
1: ফুটিয়ে খেতে
0: জল হিসেবে গ্রহণ করা ঠিক।
1: এবার ধরুন খাবার দাবার যা কিছুই আমি খাচ্ছি সেটা ভালো করে সিদ্ধ করে খেতে হবে।
0: আচ্ছা,
1: সেটা আমি নুন দিয়েই সিদ্ধ করি আর যা কিছুই করি আমাকে ভালো করে সেটাকে সিদ্ধ করে নিতে।
0: তাহলে অতিমাত্রায় যে যখন টেম্পারেচার মানে হিট উঠবে, যখন গরম হবে, তখন জীবাণুটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা
1: আছে,
0: যদিও সেখানে যদি থেকে থাকে।
1: হ্যাঁ, আপনি দেখুন না, এটা জীবনশৈলী যদি আমরা দেখি, টেম্পারেচার 60 ডিগ্রি কি 70 ডিগ্রি যদি হয়ে যায় তারপর কিন্তু ব্যাকটেরিয়া মরে যাবে। সুতরাং আপনাকে 100 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার তোলার কোনো দরকারই নেই,
0: কোনো কিছুকে ফাটাতে গেলেই তো 70-80 উপরে চলে যায়
1: বাস। মানে জল ফুটানো মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার নিচ অব্দি তো আপনি যে কোনো জীবাণু মরে যেতে পারে। তো সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা যেটা আমরা বলবো, আজকে এই অনুষ্ঠান যারা শুনছেন তাদের প্রতি আমি বলবো যে খাদ্য পরিবেশন বা স্যানিটেশন কিংবা খাওয়ারটাকে ঢেকে রাখা, যে উৎসব হোক আর যা কিছু হোক সঠিকভাবে সেটাকে ঢেকে রাখা, মাছি কিংবা আরশোলার যদি উপদ্রব সেখানে খাবারটাকে নষ্ট না করে দেয় সেদিকে সচেষ্ট হওয়া, তারপরে সুনির্দিষ্ট জায়গায় মল ত্যাগ করা, সেটাও একটা কারণ হতে পারে। কারণ আমরা জানি না কে কেরিয়ার, কে পেশেন্ট, আমরা জানি না। সুতরাং তার যে সুনির্দিষ্ট জায়গা রয়েছে মল ত্যাগ করার, সেখানেই করতে হবে,
0: নির্দিষ্ট শৌচালয়ে মল ত্যাগ করা উচিত।
1: এবং প্রতিনিয়ত বাড়ি ঘরে আমাদের এই যে জীবাণু মুক্ত যেই এগুলো আমাদের প্রতিনিয়ত সেগুলো ব্যবহার করতে হবে। অযথা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে
0: না দিয়ে নিজেকে,
1: আমি কেন বলছি,
0: বাঁচিয়ে তোলার চেষ্টা করা প্রয়োজন।
1: গ্রামাঞ্চলে এটা একটা
0: খুব চলে,
1: খুব চলে, এবং এটা খুব প্রকট একটা দৃশ্য যে দেখা গেল দীর্ঘদিন আপনি 3 সপ্তাহ ধরে কেউ জ্বরে ভুগছে, তো ওকে এবার অনেক কিছু হয়েছে, এবার ঝাড় ফুঁক উজাবদ্ধ করতে করতে দেখা গেল শেষ পর্যন্ত অন্তিম শয়নে সে চলে গেল। কিন্তু সেটা আমাদের করা উচিত নয়। যেটা অবৈজ্ঞানিক সেটাকে আমাদের পরিত্যাগ করা উচিত, যেটা বৈজ্ঞানিক সম্মত। যেমন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, স্বাস্থ্য কর্মী রয়েছেন, এবং আমাদের গ্রামে গঞ্জে ডাক্তার রয়েছেন, চিকিৎসক রয়েছেন। সুতরাং সেদিক থেকে চিন্তা করে অন্যান্য কুসংস্কারগুলো পরিত্যাগ করে এবং সতর্কতাগুলি সঠিক অবলম্বন করে নিলে আমার মনে হয় এই রোগ থেকে পরিত্রাণ সম্ভব।
0: প্রদীপবাবু, আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা টাইফয়েড ও সতর্কতা এই বিষয়ে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম টাইফয়েড ও সতর্কতা, এই প্রসঙ্গ নিয়ে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন ত্রিপুরা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর প্রদীপ কুমার দাস।

শুনছিলেন লোকগীতি সজল সাহার কণ্ঠে, সেই সাথে আজকে ঘর গৃহস্থের আসরের এখানেই সমাপ্তি। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককব্রক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যতীন ভাইজিং খাকা হামিয়া ফারি তাবুক জেংজাগ তিনি নি সানজা জোরানি ক বরক পান্দা পৈলানো খনার জাগানো হাবানি কক তিনি নি হাবানি কক পান্দাও খনার জাকনাই পাম কাইমানো দিয়ে ককলাম
1: কক পান্দাও যত্ন লাম সগ যিনি খনালাইনে পাম

ই বফাংন বাইকে গাইনাই তাই বাইকে নাইকানি খাইনাই অবংখা তাবুকনি অমল বেলাইখেন কতাল কাইসা ফাংসারা তাই অ ফাংসারানো সঙ্গে উজিরনানি অবন রগৈন সবাই শুক্র বই সাবই খনারনাই তিনি অপান্ডাও চং লামসগৈ তবুখা যিনি বরাম গনা যিনি সার তাকে প্রশান্ত দেববর্মানও হাইকে পুইলানো চং লামসগো যিনি তিনি হাবানিক অপান্ডাও

0: তবুখা, যিনি বরাম গুণা যিনি স্যার তা খুব প্রশান্ত দেববর্মানও হাইকে পুইলেন যেন লামসগ চিনি তিনি হাবানি গ পান্দ
1: নি লামসমাবন আংব খাবাই খুবই নাহার যাও
0: তিনি সিং পুইলেন শিলাইন ই পামুয়েল বুফাং আবো বাহাই গবাং মানো চিনি কামিয়াম চাইন বড় রক্তাবো গুছিনি আপনকে কিসা সাউই খানা দে তাও পামুয়েল বুফাং বাহাই
1: নাইদি বরং মনুষ্য থাঙি তং না হাই চানা নাং চানা নাংখাই আ চামা সিমি নিয়া আমি লগি ঠক বান ঠক করি খাই চিনি চাথাই রক ঠগিয়া হাই চিনি হা কতর ভারতবর্ষ গবাং বরক দোক দেড়শো কোটি হাই বরক ও বড় রংন ঠক ইয়াফারি চার না হাই ফাদারনি ঠক যেন তুবনা নাং ও ঠক রক মালয়েশিয়া ইন্দোনেশিয়া তাই থাইল্যান্ড রং যেন পাই তুবনা নাং ও জায়গাও গবাং রং চিনি হাস্তে ভারত সরকারনি খরচং আবন কমিরিনা বাকই মথাগ্রিনা বাকই চিনি ভারত হাকতনি সরকার ও ঠক রিনাই ফাংন কাইনানি বাকই সাক্তারখা দুই হাজার বাইশ তেইশ সালও চিনিয়র সুরুংখা চিন ত্রিপুরা হাস্তেও তামাকাই চিং আ জরাও খ্লাইমালিয়া তামিনি হিনবা চিনি থানি ফাংচারা গ্রুই হাই ও ফাংচারা ন পুইলা সামনে নামায় আবনি বাকি ন ত্রিপুরা হাস্তে সরকারনি হুকবার ডিপার্টমেন্ট দুইটা কোম্পানি বাইখাই চুক্তি খাইলেখা কাইনি কোম্পানি কোম্পানি কাইসানি মুখাই গোদরেজ এগ্রুবেট লিমিটেড তে কাইসা হাকাই পতঞ্জলি ফুডস লিমিটেড হাই ও কাইনি কোম্পানি ন ডিস্ট্রিক্ট আটটা ন বাকখারি জাখা কাইচার যে ডিস্ট্রিক্ট তঙ্গানি জেলা ও জেলা ন বাকখারি জাখা উনকোটি উত্তর ত্রিপুরা তাই ধলাই ত্রিপুরা খাই রিজাক্ষা গোদরেজ এগ্রুবেট লিমিটেড নিথানি হাই তাই যে তঙ্গমানি কাইবা আবখাই খুয়াই ডিস্ট্রিক্ট ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট সিপাহীজলা গুমতি তাই সাউথ ত্রিপুরা অমনকে ইয়াফার জাক্ষা পতঞ্জলি ফুডস লিমিটেড ও এগ্রিমেন্ট গোজাক দঙ্গ বড়কর ঠকনি মিল বোম আচরুনাই হাই ইয়ার মার্ক খাইজে দঙ্গ যে চার বছরনি বিচিং হবো যত্ন নাই হিংকে গুদরেজ এগ্রুবেট লিমিটেড নালকাটাও বংনি নার্সারি সামকা নার্সারি সামানমা লগি লগি বরক আরো ফ্যাক্টরি সামনে বাকি ব জাগা চিনি ত্রিপুরা সরকারনি হুক বার বেদিংনি থানি নাহরকা অম লিজ ডিড এগ্রিমেন্ট খা লিজ ডিড এগ্রিমেন্ট হাই নার্সারি নিবাগী বরক ছয় বছর নিবাগী আট লাখ রাং রিও হাই উনকনি খাই দুইটা কোম্পানি না বরক আহাইকে মারু হাই যে মিল খাইনানি বাকি হাই আবো খাই মিল হাই ইন্ডাস্ট্রি প্যাটার্ন কলাইও ত্রিপুরানি যে উনক তংমানি ল্যান্ড লিজ ডিড পলিসি আ পলিসি বিশিংটি খাই 3% অফ টোটাল ভ্যালু মানে ও জাগানি সরকার বাই সাকলাই যাক যে দাম তংমানি আবনি 3% বরক কমারে আমি খাই অবং নাই পতঞ্জলি অবখাই নাই খুমুলং গানাও গুরুপদ কলোনি অর্চার্ড যে তংমানি বরক চাবুক সামুং তাং তঙ্গ ও সামুংনি বিশিংটি বরমিয়া সামুং পাইখেনকাই বং মিল সেট আপ থানায় হাই চিনি অর অপারেশনাল নাই উইদিন ফিউ ডেজ মানে সাল কিসারি বিচিন্ন অবরক অপারেশনাল মিল তারপর ইনকাই বরক অর চিনি অর বাগান চেংখা 2023-24 বিচিব অম পুইলা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট নি হিঙ্গাকাই অ খুমুলুঙ্গারানি খরকচা রোশন দেব বর্মা হানি তঙ্গ ব এমটেক ইঞ্জিনিয়ার এমটেক ইঞ্জিনিয়ার খাইমাইয়া গুলো ব মাল্টিনেশনাল কোম্পানি নি চাকরি ইয়াকারি ফাই বড় বিনি উঙ্গো খাইকা ওয়েল পাম্প বাগান খাইকা অ বাগান বিনি তাবুকুঙ্খা 33.5 হেক্টার মানে যেন সানা থাকাকাই 200 কানিনি বিশি বিনি বাগান দো তাবুক হাই অ গানাও বিনি আ গুরুপদ

0: कलोनी मोती हाय कबांग विलेज कमिटी एरिया नि चीम बरोरक कबांग मा जागाव न उनको खायखा कुमुंद फानी बरोरक बतंग माने त्रिपुरा नि जे तंगमानी जत बरोनी जे नि जागा तं बरोक जतन अपन काइमानो जे बुनी जदि खातं खाखाय ताम खाय अर काइसा नायथक जे तंगमानी हिंगा काय आम खाय करि गनांग खाइल्याउय जतन मानो बाक्सा बाक्सा सैमानो जे प्रकल्प रक उनको बीपीएल के माननाय एपीएल के माइया आमदि अरखै हाव अरखै चाकरी गनांग माननाय चाकरी करी बो माननाय बिनि जागा सिमि से तंगना नांगै बो 200 कानि फ काइमानो 400 कानि फ 1000 कानि फ बिनि जागा से तंगना नांगै
1: ফাংসারাঙ্কা আম গভর্নমেন্ট নরনাই ফাংসারা গভর্নমেন্ট রেচংখাঙ্কা তাবো আ ফাংসারা ন নাইকানি খাইনেনি বনা গভর্নমেন্ট চুমা
0: অবাং তাবু সাবন গভর্নমেন্ট ও জাগাও ফাংসারা ফ্রি রনাই মানে মাগনা রনাই আমনি লগে হাগর খুন্ডানি রান বরনাই হাগর খুন্ডানি ইংকাই এক হেক্টর 143টা কাইমানো 143 নাম্বারস অফ প্ল্যান্ট হেঙ্কে ও 143টা হাকর খুন্ডানি বাগৈ বন রাং রিজাং নাই 4000 হেঙ্কা কাই বলং হং না বাগি রিজাং নাই 3000 হেঙ্কা কাই তাবুনি ইয়াগুল হঙ্গা কাই তে কাইসা তঙ্গ ফেন্সিং মানে বেড়ার নানি বন মালমাতার ক্ষতি চায়েতই আমনি বাগৈ বন 4000 মন রিজাং নাই বেড়ার নানি অমখাই কাইনানি ফাইসিং সরকারনি চুবাম আপনি ইয়াগুলো তঙ্গ মাল মাতা রিউই নাই নিজি নি রাং পয়সা নাই বা আসুদা খাইনা বাকে আপনি বাকি তঙ্গ 10000 এক হেক্টর যদি খাই খাই ব 10000 রাং নি চুবা চমান নাই মাল মাতানি বিসিং ব ওয়াক নাই মান পুন নাই মান মুসুক নাই মান ও 10000 নি বিসিং ব যে মুসুমান নাই মান
1: আং তেকে সহন কাই হেক্টর খাইছে আমার বলে না হেক্টর কা আনি রম দি আনি জায়গা আছে হেক্টর থাংলিয়া আনি জায়গা রম দি চার কানি গাং আরো বুদা আছে রাম মানে
0: আরো খাই উঙ্কু বাই খাই 6.25 হেক্টর কাই আবো বাই বাঘ খাই জেং মানে নঙা আছে মান নাই তাম কাই চিং যতন ন কবগো এক হেক্টর নি তলা খাই তা খাই দি গাই বিনি উল মকল বাই নুগু লাগতা বিনি লাভ ন
1: এক হেক্টর গাম কই কানি ও
0: কলাই সোয়া ছয় কানি
1: সোয়া ছয় কানি
0: মানে ছয় কানি কিসা বিশেষ ছয় কানি এক পাওয়া আসুক জায়গা গে আপনি ইয়াগুলো তে পতঙ্গ উঙ্কুনি ও তামজি কেমন বন সোলার পাম্প সোলার পাম্প ইরনানি প্রভিশন তঙ্গ আপনি বাকে 1.6 লাখ রাং রমজাক তঙ্গ সাবসিডি হঙ্কা কাই আপনি পরে তঙ্গ পুখুরি খুন্ডানি বাকে আবো হঙ্কাই 1,80,000 কাইসে পুখুরি তাম খাই ও বরক নি মিনিমাম এক হেক্টর জায়গাও ব অয়েল পাম্প ন কাইনা নাংনাই অম্বু তঙ্গুতা
1: অয়েল পাম্প কাইনা নিনগাকে হাকর রগ তামু বিথি রগ বুড়াই রগ আমতে বতাম তামর মার
0: হাকর বিথি রিনানি বাগে ও যে ফার্টিলাইজার কেমিক্যাল ফার্টিলাইজার আকু রগ যতন তাবু সরকার নি থেকে রমজাক তঙ্গু আমনি বাগে পার হেক্টর 6,250 টাকা খাই রমজাক তঙ্গু যতন ফুরঙ্গি আকুরে চিনি বড় রঙ তাপসক জোড়া ত্রিপুরা রাজ্য ব চিনি অর চিং 6,000 নিবিশি হেক্টর জায়গা ও চিং অপন কাইমান অমনি বিশিং খানাত কংকায় যে আগিনি উঙ্ক জরা ও যেরকম উঙ্ক তংমানি যে রাবার রাবার নি ফাইনাই চিনি ভিলেজ কমিটি এরিয়া বিশেষ কে টিটি এডি সি এরিয়া আগো উইথাঙ্কা রাং পয়সানি দিক দিয়া ওকে অম বহমতি হাই না কাইসা ফসল যে ফসল নি বিশিং তৈ চি বড় রক বিয়াল ন সকম মানান ওকে চিনি তাবুক সক জর যে নুক মানে চুং অর ফার্টিলাইজার যেটা রুব গভর্নমেন্ট হইতে ও পুইলা 4 বছর তো চুং রিথা নাই আপনি ইয়াগুলো খাই প্রোডাকশন শুরু ঘরব কাই প্রোডাকশন না আরম্ভ খাকাই আপুর কাই গভর্নমেন্ট তাই রিলিয়া সও যে কৃষক ব নিজে না মান নাই হুক বার খাই নাই তাকুক তাই বহুক সংবর নিজে নিজে না মাংক নাই আপনি বাকি সেন্টার তঙ্গ ও যে চুবাচু সেন্টার।

0: अब गोदरेज एग्रोबेट ब नालगाटाव खाइतंगो अंकाय पतंजलि रोग ब खमलंगानानि गुरुपद कलोनी ओ खाइतंगो आ जागा थांगाकाय जत रकमनि उनको साक्लाइमु बिनि जे नाकुमानि तामो साइमानना मुचु तामो खलाइके चानो तामो आकुनो जत किछु बार थांगि साइमान मानमाय ফার্টিলাইজার যেটা নাঙ্গু হুনি সামানি তাজিং অঙ্ক পুইলা বছর অঙ্কাই চিং 400 গ্রাম খাই অর তাম চিংগু ইউরিয়া সুপার ফসফেট পটাশ নি আলকা আলকা সার চিং রিকমেন্ড খাইয়া চিং বংর দিনই সাইতা চিং তাম খাই যেন সাও যে 15 ফার্টিলাইজার নিত মানে 15 15 15 মানে এন নাইট্রোজেন মানে ইউরিয়া হঙ্গা পি মানে ফসফরাস অব হঙ্গাকাই উ কই উ যে এসএসপি মানে হঙ্গাই তেকেছে কে এন পি কে কে হঙ্গাকাই পটাস মিউরেটা পটাস অ পটাস নিঙ্গাকাই চিং উঙ্ক উ বুফাং রকম কোডান বাগিতা হঙ্গাই অমন 400 গ্রাম খাই রেদিনি চাওছ ফার্টিলাইজার পাইথাক হা কতর ভারতবর্ষনি জায়গা তংবা আপনি বাকি চিনি অরকে চিংামন রিমাইয়া চিংগু পটাশ আলকা সুপার ফসফেট আলকা ওকে ইউরিয়া আলকা ফার্টিলাইজার চিংবং কৃষক রং রহর তো চিনি হোক বার খালাই তাকু বুক সং বরক আমন বংনি ফাংচারা কাইথিন বঙ্গি তো
1: ৪ বছর
0: মানে বিশিকব্রী প্রডাকশন মানছে মাস কাইসা বুটাং মান নাই মিনিমাম
1: বুটাং
0: অব খেজুরি বুফাং খাই খেজুরি বুফাং খাই বুটাং কাইসা কাহামকাই কাহামকাই নাইকানি খাই মাংখাই বুটাং কাইসা 80 কেজি বুংমানো 25 কেজি বুংমানো 30 কেজি বুংমানো তামকাই চিং এভারেজ গড়ে চিং রম না খা যে 30 কেজি 25 থেকে 30 কেজি ফানো চিনি খুব বার খানে তাকুকটাই বুক চং গবাং বেনিফিট মান মানো রাং পয়সা আজি তিনি বংনি গবাং মা সেফ
1: সাপেন গবাং সোভা সোভ মানে রাং থং রাখছি আহাই বুতাং ফাইকা গামন তাম তাম খাই না আবো কিসা
0: অ বুতাং ফাইকে রাউই সিমি রুনানি নাই রাউই নাই ও যে কোম্পানি বড় রং থাঙি নাই নাই মানে ও চিনি যে চুক্তি
1: সামান্য পতঞ্জলি
0: গোদরেজ গ্রুপ এটা বর তো যত নিন্নক থাকমাইয়া কে বর কালেকশন সেন্টার সাম নাই রম দি তাবু খুমুলুং কাইসা জায়গা খুমুলুং নি জায়গাও কাইসা বর কালেকশন সেন্টার সাম নাই ও জায়গাও গানাগিনি জন্মেজয় নগর হিন্দি বেলবাড়ি হিন্দি বা তাইব গানাগিনি ও সেবানন্দ ও দশরাম গবাং যে পারারক তঙ্গই মানে আ পারারক নি বড় রক ফাইনে আরো ফাইরে ফাইনাই ওকে বরক ন আবো তুলাং থাকমাই ওকে বং রাং রিনাই অনলাইন বংনি একাউন্ট রাং হাবিনাই আবনি দাম বুসুক বুথাই ফালমানি দাম বুসুক আমাকাই চিনি হর্টিকালচার নি ডাইরেক্টর তংনাই ব আম সাকলাই রেনাই বিসি পুইলাওন সাকলাই রেনাই তাকলাইনি রেট হিংকাই আসুক হিংকে আবনি ইয়াগুলো কৃষক রক বা হুক বার খাই না কাইনাই তাকুক তাই বুকুক সং রেট কম মাংখাই তামুং নাই রেট কম মাখাই ব কোনো ওয়ালা না করে কোম্পানি তাবুক রেট সাকলাই যাক্ষা ১৬ টাকা পার কেজি ওকে ব মানিখা ১৪ টাকা কেজি কোম্পানি হইতে আপুরু ওকে তামুং নাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভিসা পাইমাইয়া গুলো

0: বুসুক কেজির খা রম দিব বিশ হাজার কেজির খা বিশ হাজার কেজি ও খকনি খংনিকে ব কম মাখা ওকে খকনি গুণ বিশ হাজার ওকে চল্লিশ হাজার ও চল্লিশ হাজার রাং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিনি অ্যাকাউন্ট ও চল্লিশ হাজার রাং ডাইরি রহনাই অব যতন অনলাইন সিস্টেম মাং কোন কুকুরি কে বৈঠক ইচ্ছাংলানি করে কুচু বুকরে খাবাইনি কুচু পাকরে খালি ওখাই একশো উনত্রিশ হেক্টর হাই জায়গা নিয়ে উঠাই অঙ্কনাই
1: মানে
0: গবাং জায়গাও বুবার ফাইকা তামখাই টেকনোলজি সাও যে তাবুক অব বুথাই নারংমাংলা আমি বংন সুবাই বন হন এব্লেশন মনে অপারেশন নি টার্ম টার্মিনোলজি ইংকাকাই এব্লেশন খাই মারু যে তাকুক তাই বুকুক সঙ্গ যেমন বেলবারি ও গবাং মাচিন তাকুক তাই বুকুক সঙ্গে খেত ফাইপিকা আবর বড় যতন সুবাই রেবাইকা সুবাই
1: একাই
0: চিনি ত্রিপুরা ওংকাকাই কাইসা গতঙ্গ কেবেং নাই তো ও কেবেং নাই হিংকাই সিঞ্জ সিঞ্জ কতও বন বেম্বু রেট হন ইংরেজি বাইকে বন বেম্বু রেট হচ্ছে বড় রক আ এরিয়া বড় রক যতন সাইমান উত্তর ত্রিপুরা নি সিমি ও আইছে না দক্ষিণ ত্রিপুরা জোড়া যতন সাইমান হিংকাই তেকাইছে তঙ্গ উঙ্ক হাই মাসান্দি হাই
1: সিঞ্জ
0: মাসান্দি সিঞ্জ ইয়া মাসান্দি ন আম উঙ্ক বন উঙ্ক খাইতে কেবেং তা বনি যে বুতুই চাইখিউ অবতো উঙ্ক কুয়াই হাইবলে বুথাই বিশিং নি আুথাই বিশিং আব নরমুই কটই দো আবার থকজকটা আঙ্ব খুরিনে চাকিউ যমতি কেস মাংখা উঙ্ক দামসরা হিংকাই খুয়াই খুয়াইনি কল্যাণপুর খুয়াই কল্যাণপুর নি উ যে গিলাতলি ফাইসিংকাই আর কাই মাইং বকাইছে সমস্যা মাইং হাই ও তাবো বুফাং তো চিকন খো বিন বলাই না বেলে থাক আবার সাপ চাই কিবে হাই আব চিনি দপ্তর চাকরি খাইনে ন খরচা বিনি খেত নিচে প্রায় বিশটা হাই বুফাং চাই কিকা মাইং হাই আপনি বাকি ওয়ান আনা ক গিয়া বড় গ্যাপ ফিলিং খাইনে বাকি চারা মাননাই ফাং চারা মাননাই তাঙি হিমবা অম ব রমজাক দো প্রতি হেক্টর হেক্টর কাইসেও সাতটা এডিশনাল চারা রমজাক দো হাই তাঙি হিমবা যত জায়গা তো নাইয়া আমি কোম্পানি সাইরে জাকা যে নাইয়া জায়গাকে চারা তার দি যে জায়গা নাঙ্গো আ জায়গার দি চিনি সিপাহীজল ডিস্ট্রিক্ট নি খরকচা হুকবার খেলানি তাকুকনি খেতনি দুইশো আশিটা বুফং তানিকা সাবজনী হরফাই হরফাই তানিকাই বিনি আবন চিং যতন তাইসা উঙ্ক রিপ্লান্ট খাইনা বাকি বন দুইশো আশি নু বুফং তাইসা রিজার্ভ খা বতা কাই কট কট
1: অব
0: অনলাইন এপ্লিকেশন সিস্টেম দো উঙ্কি ওয়েল পাম ত্রিপুরা
1: শিখে
0: অফলাইন বো ও যে তাবুক তো মোবাইল মানুষ ব্যবহার খাইবা যতন বন মানুষ তি তঙ্গাই হ্যাঁ আ জায়গাও থাঙিনি ওয়েল পাম ত্রিপুরা শিখেনে ফাইফাইনে আর থাঙিনে এপ্লিকেশন রানি বাইকে সেভ সাবসানাই আবু যতন থাক দো অনলাইন ইমান হ্যাঁ অনলাইন কাকায় আপনি ইয়াগুলো হাকাই ও যে পঞ্চায়েত বডি পঞ্চায়েত বডি নি এপ্রুভাল নানানি বাকি আ জাগানো সিস্টেম দো আবো অনলাইন মানুষের যত কোনো উঙ্ক জঞ্জাল করে তাকুক বুকুক রক নরক মোবাইল ব্যবহার খাইকাই মোবাইল নি ইয়াকতেই এপ্লিকেশন বরিমান ওলো নাম মোবাইল নাইমান নি নাম এপ্রুভাল দাঙ্কা যত কিছু নি ফিঙ্গার টিপস
1: মানে ইয়া শিব না
0: আবো অনলাইন মাং যত্ন বঙ্ক খাইনাই উঙ্ক অ্যাক্সেস খাইনাই অ্যাক্সেস খাইকে উঙ্ক জাগনা বিনার উঙ্ক ছগিনাই নোটিফিকেশন
1: বড় খরচ ফাংসারা
0: অব আনলিমিটেড মানে বিনি
1: কোন
0: বিনি যে জায়গা এক হাজার কানিকে এক হাজার কানি ফর্ম মানে অমন কাইসা স্কিম আং থাকে পুইলা

0: kun saka je kurui gunangke bu kurui BPL APL kun nangya jodor man nai bin jaga simi je tolna rangne amono condition kaicha short to kaicha
1: mele kaham ko hatine habani ko go mo je pamoel omon bel ketal kaicha tai o je bhaike kainai bhaike bhaike man nai amono to sung jodor khana lagya angke tabuk te paitha gote kaicha Romdi tabuk mono mane tamne uri rokhan sakha angka abono jotno khaine ni bhai ke amte roto to
0: tongo tam gring na cha uri cha khai to bono bithi mar na aro to tai kunu ko krikha alai da khai bini byabosthapana tai krikha bono aro khaine angka ke bono uri bithi mar na amo kai chloropyrifos 20% abono rikhenungo Mishroom Pike Bow Uja Shinjo Money, Ashinjan Motana Bagibson, Chloropyri Postrudin in Chow. Tamkai Amo Baipano Bahish Bishi Balguitonga, Amuni Bagichin Tamsa, Ungordin Chow, Iron Net Mesh. Abokai Unko Nogro Miskis Snamida. Ab Miskis Ni Saka Drobo Nadikasha Zali Haito Abono U Kaipuru Bono. Honey দিনি ছাতা চঙ্গু যে বিনিয়া যে মাট বল ও যে কটমা খাই যে হারক আগু জগ ইয়ারং রক নাং তং মানে আ জাগা ও খাই বুলি রে দিনি ছা কাই আবো তো রাং পুইছা নাঙ্গো হঙ্গা কাই রাং পুইছা নাং মানে বগি যে এফর্ট খাই মানে যারা বনো সামঙ্গ থে পাই মানে বরক সুতে পাতু হঙ্গাই আমনি ইয়াগুলো লোকাল যে চিনি সুবর্ণন এগ্রিকালচার সুবর্ণন হর্টিকালচার Ungkai deputy director horticulture rok bai district level juga juk kai kengkai bong ni thegi bo coba coba man man.
1: Apa kai mana bai thang ni pun nang liat ta. Rang pusha nang liat ta. Ane dok thapanan purong kai. Aw, mas belai kung sing tini kaham kok khana lagi tini ni hok bani panda wo. Tapi palm oil bai ke khai nai tam kai khana kai ni khai nai bai ke mani man boros sepsam nahar man. Aborok sung tini belai keno ketal kok ni mana sung wajah panu kena ya kau murak kena kamen bagai belai keno pipeline ya hambai maru sung ni orang tini jora rupai mana bagai gay hai no hai tay ni pandaro go kapan kok pandowo kupuni ceng bu pangwa pang tu ye salaya ne tay bai ke ceng hubuan ni kaye hubuan ni bising tu si ni rang thong rong no rakman aborok no tu ye tebo রগিস জং ছালাইন গাই তিনি নি পান্দা জং অরন মুথাং লাইন বাইথাগো বেলেখেন হামবাই তে খুমকা
0: খুমকা
2: আসুক জরা হাবানি কক পান্দাও খনার চাখা পাম অয়েল কাইমানতি ককিশা তাবো খনা বাইদি জয়ন্তী কলাইনি খরাঙ্গো জাদুনি চাপমু

啊不是，同头妈那嘞，我让上你是来不，我带不那头，我是你的仆人啊，我哈不，我是你来出来西藏啊，拉着你。对不

엄마 어학석된 녀석살 오라자 오 그러니 박의 동나시 고소르릉 오타블라시니라자 티프라라이자와 석바이크

어차피 박사 엉엉 어차피 박사 엉엉 어신이 날 많다 있는

আশোক জরা জয়ন্তী কলৈনী খরাঙ্গ রেচাপ মুখানা রেজাক্ষা আকাশবাণী আগরতলা অবনলগিন পাইখা চিনি তিনি সানজা জরানী কবরক পান্দা

0: শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।
1: এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। মালদ্বীপ সরকারের জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করতে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করায় ভারতের UPI এবং নেপালের NPI

0: মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালির কাজ হিসেবে নির্ধারণ করলেই চলবে না, তাদের ভূমিকা জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভীর শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্চ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক।
1: We attach high importance to the welfare and well-being of our seafarers community. Yesterday we condemned the attack on a ship off the coast of Oman in which unfortunately we lost three Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end, and we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region.
0: বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরও জানান যে আজ ওমানের সিনাস বন্দরের কাছে গিনি বিসাওয়ের পতাকাবাহী বিটুমিন ট্যাঙ্কার এমটি জেলভির নিরাপত্তা সংক্রান্ত ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে 20 জন ভারতীয় নাবিক ছিলেন, তারা সবাই নিরাপদ বলে জানা গেছে এবং বর্তমানে তাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনাচিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম সভায় অংশ নেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন, নীতি আয়োগ হল ভারতকে শক্তিশালী করার জন্য একটি প্রধান সংস্থা। তিনি আরও বলেন, ভারত কেবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তা নয়, বিশ্বের প্রধান অর্থনীতিগুলির সঙ্গে একই স্থানে উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। উল্লেখ্য, ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং ভিশান মহাসাগর এর ক্ষেত্রে মালদ্বীপ একটি বিশেষ স্থান অধিকার করে আছে। সংকটকালে দ্রুত সাড়া প্রদানকারী এক বিশ্বস্ত সহযোগী হিসেবে এবং দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ রক্ষা ও অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলি এগিয়ে নিয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারত ও নেপাল একটি আন্তঃ সীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সদ্য চালু হওয়া এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেসের NPI এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। এই সমন্বয়ের ফলে উভয় দেশের নাগরিকরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরাসরি ও তাৎক্ষণিকভাবে নিরাপদে ও নির্বিঘ্নে অর্থ আদান প্রদান করতে পারবেন। UPI ও NPI এর এই সংযোগ আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি এবং এটি উভয় দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও ডিজিটাল সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। মন্ত্রক জানিয়েছে, সহজলভ্য, নিরাপদ ও সাশ্রয়ী আন্তঃসীমান্ত লেনদেনের লক্ষ্যের সঙ্গে এই উদ্যোগটি সামঞ্জস্যপূর্ণ। এটি দুই দেশের দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এই ডিজিটাল পেমেন্ট করিডোরটি দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পদ্ধতিতে একটি বড় পরিবর্তনের সূচনা করবে। এই উদ্যোগটি পর্যটকদের সুবিধা বাড়াবে, স্থানীয় ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে সহায়তা করবে এবং সামগ্রিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করবে। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থ

0: মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখন এই 4টি গ্রেডের জ্বালানির ওপর আবগারি শুল্কের হার শূন্য হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা। এই কর্মসূচির ফলে আমদানিকৃত অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমবে, কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং দেশে উৎপাদিত ইথানলের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায়ে বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালের কাজ হিসাবে নির্ধারণ করলেই চলবে না, তাদের ভূমিকা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং এন কটিশ্বর সিং বলেছেন, সংসার সামলে রাখা মহিলাদের গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ উল্লেখিত শব্দটি সংসারে তাদের ভূমিকাকে অনেকটাই খর্ব করে। উল্লেখ্য, 2001 সালে পাঞ্জাবে পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মামলা প্রসঙ্গে বিচারপতিদের এই অভিমত। তথ্য সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কাশ্মীর থেকে কাছ পর্যন্ত দেশের সীমান্ত এলাকায় আকাশবাণী এবং দূরদর্শনের সম্প্রচার বাড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজস্থানের জয়পুর আকাশবাণী ভবনে আজ এক বিশেষ অনুষ্ঠানে জয়সলমীরের রামগড়ে একটি 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব বলেন, প্রযুক্তির এই যুগে রেডিওর প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য ডিজিটাল ফার্স্ট চিন্তাভাবনার ওপর জোর দিতে হবে।
1: हम एक नए तरीके से सोचे आकाशवाणी के बारे में। हम आज के समय के हिसाब से आकाशवाणी को डिजिटल फर्स्ट और हाइपर लोकल, इन दो सूत्रों में बांधे। जो भी डिजिटल प्लेटफॉर्म हमारे पास आज अवेलेबल है, अपना खुद का वेब्स OTT है, उस प्लेटफॉर्म को यूज करें। लोकल आर्ट, लोकल संस्कृति, लोकल खान पान को आगे लाने का एक बहुत बड़ा प्लेटफॉर्म बनाए। अगले 1000 दिनों में एक मास्टर प्लान बना के आकाशवाणी और दूरदर्शन का पूरा ट्रांसफॉर्मेशन करे। आपको पूरा फ्रीडम है, जो आप कहोगे वो पॉलिसी बनेगी। पॉलिसी बनाने वाले आप, इम्प्लीमेंट करने वाले आप।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14-18 জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। এই সফরে তিনি 15-17 জুন হতে চলা 51তম G7 সামিটে অংশ নেবেন। আমন্ত্রিত অংশীদার দেশ হিসেবে এটি হবে G7 শীর্ষ সম্মেলনে ভারতের 3রতম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী মোদীর 7ম অংশগ্রহণ। বিদেশ মন্ত্রকের সচিব CB জর্জ জানিয়েছেন, অধিবেশনগুলিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা, সুষম বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। সইজালকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে CID ডাকে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরা দিতে হাইকোর্ট নির্দেশ দেয়। যদিও আগামী 21 দিন তার বিরুদ্ধে CID কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না বলেও আদালত জানিয়েছে। এই সময়কালে তদন্তে সহযোগিতা করলে অভিষেককে গ্রেপ্তারও করতে পারবে না CID। 2 সপ্তাহ পর হাইকোর্টে মামলার রিপোর্ট দেবে তারা, সেদিনই মামলার পরবর্তী শুনানি। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের PV সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ইশারানী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালভিকা বানসৌদকে 21-13, 21-15 পরাজিত করেন। পুরুষদের ডাবলসে AMR অর্জুন ও হরিহরন আমসা কারুনান এই জুটি নিউজিল্যান্ডের মিখাইল আওয়েন ও ডাইলান সোয়েদ জাসা জুটিকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকোর সিটির ঐতিহাসিক এস্তাদিও আস্তেকায় আজ রাতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপের লড়াই, আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককতমা পরিও কল্পনা দেববর্মা তিন ককতমা বুবাগ্রংখা হায়ঙ্গ হামিয়া তং হালগব ভারত গরাক না হারমুনতে হামক্রানি লাম বুসকাঙ্গি তঙ্গহনি সাকা মন্ত্রী পখরাও নরেন্দ্র মোদি বাইথং চুকজাক বদল রগ্ন রাংথংতে চুকজাক খেলায় তিসানা নাহারি হাস্তে হাপাং সামুং তাঙ্গি তঙ্গহনি সাকা হাস্তে পা ইন্দ্রসেনা রেড্ডি নালো ফিফা হায়ঙ্কা

0: 불벌통 길리심이 전자가나 하용과 하며 동 하록니 미신거버 바로 카 탕사작 대 그락 나할 문어들이 함께라니 라마 부스강의 동고 흔히 사가 먼트리 버크로 나렌드로 무디 디니 딜리 끄달라 라스트로부티 버버나 니티 아육니 거버닝 카운실니 필지사 꽉 살아이마노 뜨이둘리 먼트리 버크로 사가 함사작 스남티사나 나할 문어 수풍나워 깨안으로 대 하스티니 바자 대버 난국마 응기 바자카 Sikla dophani bagi kahamkuk rungmung bangrana tai tang samuni se bangrana saka fan boksin ka montri bokhrak. Abuni logi buriti dulzak naikol mungne hamkraino hamzajak barotni rangthong honibo bokhurchakha. Pando hakotur gunange hamkrai darak bangrana nitai tongsuknai samu manthokrana akorongno tei koglam salaijakha. Taklai bisini pandani kok bothamangka biksit barot bisini sai brichi sinini bagi Boro Kurumpu Hamkrai, Alida Kalai, Hakotoni, Bagui Hamkrai Nishaka, Pandajaka. Kendruni Berekiri Koksong Lenok, Hakotur de Pater Hakotoni Berenerokni Bagui, Bardni Bishin Kaisa Kurak de Chubamung, Bekrep, Snamti Sanabagi, Shaktarka, Obonorugi, Jol Klajaka, Damnichi Brini, Bagui, Kubankuk Bai, Toll Free Helpline Number 1363. Juda juda hamkrai kanang tang butang ni se pai bai thang chukjak bodolokno rang thong tui chukjak khlai ti sanano nahari haste hapang samung tang ei tong hni saka haste pai indra senare dinalo bai thang chukjak bodolno ta khumtai poultry rinawo kha basarna nahari tini lokpa bona sangjaja panda kaisawo bo akongno saka bo saka ta khumtai poultry rimawo kami amchani nokhungni bagi hamkrai tai tong suknai ajimuni lam phyok jagana tini ne pando haste pa bodol Dolba, Baitan Zugzak Bodoni Yago Takumtai, Doksa Busaya Farika, Aro Manjaka, Sipahijola Hankoni, Kaskuzuk, Supriya Das Dotto, Saltang Tripura Hankor, Nikol Fang, Doctor Bishal Kumar. Akashbani Agutula Kendron, Okokuma Kanaiton Bayu. Akashbani Koktumani update mana bagi login khlaidi www.newsonair.com news on air app tai twitter by facebook platform air news alerts youtube naiti news on air official apuno kariba akashbani agotla kendrone koktuma update mana ke twitter eba x handle akashbani news agotla facebook air news agotla tai youtube akashbani news agotla wo nanya nangana Shakami sep sap rutani, tani bisi chinio, kursa zagnai slimuni, mari ungi, donka, barot, Montri Bokro Narendra Mudin Osama Bai, Jolungza Aishman, barot, jona arugio, jozona, hayuni kotor, hapangni, shakam naimutang, tang putang roni bisin kaisa, kanadi obunati kaisa koktum.
1: Prodhan Montri Ayushman Bharat Jana Arogya Yojana Nishay Bai Rizag Rizag Lukurakni Nukhung Thugui Khokbara Shai Rangjora Cashless Sakham Nishay Mani Tongo Rangthong Tui Kebel Nukhung Nibagui Kahamkuk Sakham Nishay Tabuk Belaino Laitesha Ankha Hakotor Gnangui Sakham Kendro Songshay Tishama Nishay Bai Puila Sakham Shep Teibo Krak Lai Jakha Digital Sakham Mission Tikani Samungbutang Phuarnano Khobui Sakhamni Tangbekrep Hamkraiyo Kaham Lampiyok Jakha Susto Bharat Sakham Bharat Songshay Tishana Wo Ayushman ভারত হাকতর গনাঙ্গই তাবুক শাখাম নিছেব নাংমনি বারজা ইয়াসাগই টংগো ককতমা খতল নিশমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: গুমতি হাঙ্কনি কিলা গুণপদ জমাতিয়া মেমোরিয়াল হল তিনে মাধ্যমিক কুচুক মাধ্যমিক আমজকমঙ্গ পাসংজা খরক সিনিরা নৈজি শ্রেণাইতাই শ্রেণাই জগ রগ্ন বরমিয়া ফারজাখা বাগমা মন্ডল সিকলা মোর্চানি চেতন ভাই সংসাজা পাণ্ডব মানজাখা বিধানসভানি খোকপাং রামপদ জমাতিয়া ট্যাপানিয়া পঞ্চায়েত সমিতিনি ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ আকর্ষ প্রদেশ সিকলা কংগ্রেস মুংবার সানমুং সানে অতালনি চিবা শালমারি আগরতলাও খরাং তিসামা সামুংবুতাং সংসাওয়ানো তিনি আগরতলা কংগ্রেস ভবন সংসাজাক ককতমা থমদারুনি ঠুম ও সামুংবুতাংনি কগ্ন সাকলাইখ্যা প্রদেশ সিকলা কংগ্রেস নি কাসকু নীলকমল সাহা ককতমা থমদারুনি ঠুম মানজাখা প্রদেশ সিকলা কংগ্রেস নি কাসকু ইয়াকসু রাকেশ দাস খুয়াই বকাশে হাবা নগো তিনি হাঙ্কর বেরেমনি খেত বাঁচাও অভিযান সামুংবুতাং সংসাজাখা আরও মানজাখা খুয়াই জেলা পরিষদ নি কাসকুজক অপর্ণা সিংহ রায় হাঙ্কর হুক বা দাগিফাং ইয়াকচু জীবন দেববর্মা দিবোদয় হুক বা শৈসিমুখ কেন্দ্রনি শৈ

0: ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তোলার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে প্রবৃদ্ধির পথে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় পর্যটক মন্ত্রক দেশ বিদেশের উভয় পর্যটকদের জন্য ভারতের অভ্যন্তরে একটি শক্তিশালী ও সহায়ক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ থেকে শুরু হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তোলার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে হাঁস ও পোলট্রি পালনে উৎসাহিত করতে আজ লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, হাঁস ও পোলট্রি পালন গ্রামীণ পরিবারের জন্য একটি লাভজনক ও সুস্থায়ী জীবিকা নির্ভর কর্মসংস্থানের ক্ষেত্র। আজকের অনুষ্ঠানে রাজ্যপাল মোট 5টি স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস ও মুরগি ছানা তুলে দেন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সভাধিনেত্রী সুপ্রিয়া দাশদত্ত, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। খোয়াই মহকুমার কৃষি কার্যালয়ে আজ জেলাভিত্তিক ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, জেলা কৃষি উপ অধিকর্তা জীবন দেব বর্মা, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী মনোজ সিং সাঁচান, ICAR এর বিজ্ঞানী এইচ ভারতী। এই কর্মসূচিতে খোয়াই জেলার 70 জন কৃষক অংশগ্রহণ করেন। কৃষি বিজ্ঞানীরা কৃষিকাজে মাটির পরীক্ষা, প্রাকৃতিক সারের প্রয়োগ, উন্নত মানের বীজ বপন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে প্রবৃদ্ধির পথে এগিয়ে চলছে। আজ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11 গভর্নিং কাউন্সিল সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, ভারত এখন বিকশিত ভারতের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময়ে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত দায়িত্ব আরও বেড়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক সহযোগিতা সংলাপ এবং মতবিনিময়ের দ্বারা পরিচালিত হওয়া উচিত। এক্ষেত্রে নীতি আয়োগ সহযোগিতার একটি মঞ্চ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যা রাজ্যগুলিকে ধারণা বিনিময় করতে এবং বিকশিত ভারতের স্বপ্ন পূরণের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে সক্ষম করবে। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা, চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে দেশের যুবকদের জন্য সঠিক পরিবেশ তৈরি করাকে অগ্রাধিকার দিতে হবে। ক্ষমতায়িত যুবকরাই হবে বিকশিত ভারতের চালিকা শক্তি। প্রধানমন্ত্রী আরও বলেন, নারী নেতৃত্বাধীন উন্নয়নই হল বিকশিত ভারতের রূপকল্পের মূল ভিত্তি। কৃষি ও স্টার্ট আপ থেকে শুরু করে বিজ্ঞান ও উদ্ভাবন পর্যন্ত সব ক্ষেত্রেই নারী শক্তি অবদান রাখছে। নারীদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে এবং ভারতের উন্নয়ন যাত্রাকে চালিত করতে রাজ্যগুলির উচিত তাদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, সুরক্ষা এবং ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া। বৈঠকে দেশজুড়ে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সুস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এবছরের সভার মূল ভাবনা হল বিকশিত ভারত 2047-এর জন্য অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন, যা বয়স, অঞ্চল, লিঙ্গ বা আর্থ সামাজিক প্রেক্ষাপট নির্বিশেষে প্রত্যেক ভারতীয়ের কল্যাণ এবং উন্নয়নের উপর জোর দেওয়া হয়। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিগত 12 বছরে উল্লেখযোগ্য পরিবর্তনের সাক্ষী হয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চালু হওয়া আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পগুলির অন্যতম। একটি প্রতিবেদন,
1: প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার মাধ্যমে কোটি কোটি মানুষ বছরে পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাচ্ছেন। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের জন্য উন্নত চিকিৎসা এখন অনেক বেশি সহজলভ্য হয়েছে। দেশজুড়ে স্বাস্থ্য ও সুস্থতার কেন্দ্র করে তোলার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করা হয়েছে। ডিজিটাল স্বাস্থ্য মিশন, টিকাকরণ কর্মসূচির সম্প্রসারণ এবং চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নের ফলে স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সুস্থ ভারত, সক্ষম ভারত গড়ার লক্ষ্যে আয়ুষ্মান ভারত আজ দেশের স্বাস্থ্য ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দেশ বিদেশের উভয় পর্যটকদের জন্য ভারতের

অভ্যন্তরে একটি শক্তিশালী ও সহায়ক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে চালু করা হয়েছে 24 ঘণ্টার বহুভাষিক টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1363। যাত্রাপথে জরুরি পরিস্থিতি, অভিযোগ বা যে কোনো তথ্যের প্রয়োজনে এই নম্বরে ফোন করা যাবে। ভাষার বাধা যাতে কোনো পর্যটকের সমস্যার কারণ না হয় সেই জন্য সেবাটি 12টি ভিন্ন ভাষায় পাওয়া যাচ্ছে। ত্রিপুরা বিড়ি শ্রমিক সংঘের 14তম রাজ্য সম্মেলন আজ উদয়পুরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক দেবাশিস রায়, সিআইটিউর

আলোচনার পর সাত দফা দাবি উত্থাপন করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বাস্তুহীন বিড়ি শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা, শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল করা, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে 200 দিনের কাজ এবং দৈনিক 600 টাকা মজুরি নিশ্চিত করা। গোমতি জেলার কিল্লা গুণপদ জমাতিয়া মেমোরিয়াল হলে আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 720 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। বাগমা মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, টেপানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ প্রমুখ। পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক দুদিনব্যাপী বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা আজ থেকে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিশু মনের বিকাশ ঘটাতে হবে, যাতে আগামী প্রজন্ম সুস্থ সমাজ গঠনে বড় ভূমিকা গ্রহণ করতে পারে। শুধু তাই নয়, নেশা কুসংস্কার বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিকে দূর করতে হলে সংস্কৃতি চর্চা এবং খেলাধুলার বিশেষ গুরুত্ব রয়েছে। বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হারাধন দত্ত, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্ভিসার ভট্টাচার্য। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় 13টি বিদ্যালয় ও নাট্য সংস্থা নাটক মঞ্চস্থ করবে। বাল্যবিবাহ রোধ, জল সংরক্ষণ, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ সচেতনতা এবং বিভিন্ন সামাজিক চেতনার বিষয়ে নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ সিপাহীজলা জেলা ভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা 2026 আয়োজন করা হয় বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, জেলা পরিষদ ও বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট 7টি শিশু নাট্য দল অংশগ্রহণ করে। প্রদেশ যুব কংগ্রেস 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 15 জুন আগরতলায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করবে। আজ আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। 5 দফা দাবিগুলির মধ্যে রয়েছে নিট কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি রোধ, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ইত্যাদি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি রাকেশ দাস। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ থেকে শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। আজ গ্রুপের ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকোর এস্তাদিও আজটেক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব 9 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে, এমবিবি স্টেডিয়ামে তরুণ সংঘ কোচিং সেন্টার 9 উইকেটে আগরতলা কোচিং সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে নিউ প্লে সেন্টার 156 রানে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ভারতরত্ন সংঘ ও পান্তুই স্পোর্টিং সোসাইটির প্রথম খেলাটি 2-2 গোলে ড্র হয়। একই মাঠে সবুজ সংঘ ও সাই এসটিসির মধ্যে দ্বিতীয় খেলাটিও 1-1 গোলে ড্র হয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তোলার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে প্রবৃদ্ধির পথে এগিয়ে চলছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দেশ বিদেশের উভয় পর্যটকদের জন্য ভারতের অভ্যন্তরে একটি শক্তিশালী ও সহায়ক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন সমীক্ষা। আজকের বিষয়, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর 12 বছরের যাত্রা এক ঐতিহাসিক মাইলফলক। ভারতের গণতান্ত্রিক ইতিহাসে 2026 সালের জুন মাস বিশেষ তাৎপর্যবাহী হয়ে

0: উঠেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক অনন্য ইতিহাস তৈরি করেছেন। জনগণের ভোটে সাংসদ নির্বাচিত হয়ে সবচেয়ে বেশি সময় জুড়ে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে নতুন নজির স্থাপন করেছেন। তিনি 2014 সালের 26 মে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। 2026 সালের 10 জুন টানা 4,399 দিন দায়িত্ব পালন করে ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এক উচ্চতায় পৌঁছে গেলেন। কারণ পরিসংখ্যান বলছে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 4,398 দিনের নির্বাচিত প্রধানমন্ত্রিত্বের রেকর্ড ছাপিয়ে গেলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল এই ঐতিহাসিক নজির গড়ার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্তে তাঁর দলীয় কর্মী সমর্থক এবং অনুরাগীরা সামাজিক মাধ্যমে তাঁকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। রাজ্যেও সর্বত্র ধর্মীয় প্রতিষ্ঠান ও পরিসরে বিশেষ প্রার্থনা ও পূজার আয়োজন করা হয়। বহু মানুষ তাঁর নেতৃত্বে ভারতের অর্থনৈতিক অগ্রগতি, পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল বিপ্লব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মর্যাদা বৃদ্ধির কথা উল্লেখ করে প্রশংসা করেন। বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরাও তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা এবং নেতৃত্বের ধারাবাহিকতাকে বিশেষভাবে স্মরণ করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদীর এই 12 বছরের যাত্রা ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী। তাঁর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। ডিজিটাল প্রযুক্তির প্রসারে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI-তে নগদবিহীন লেনদেন বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে। ডিজিটাল লেনদেনে উন্মোচিত হয়েছে নতুন দিগন্ত। তাছাড়া পণ্য ও পরিষেবা কর বা GST, দেউলিয়া আইন সংস্কার, উৎপাদন ভিত্তিক পারিতোষিক প্রকল্প বা PLI স্কিম এবং পরিকাঠামো উন্নয়নের মতো পদক্ষেপ দেশের অর্থনীতিকে নতুন গতি দিয়েছে। সামাজিক কল্যাণের ক্ষেত্রেও তার সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, স্বচ্ছ ভারত মিশন এবং জল জীবন মিশনের মতো প্রকল্প সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে নিরন্তর ভূমিকা রেখে চলছে। সরকারের দাবি অনুযায়ী গত 1 দশকে 25 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে এসেছে। পররাষ্ট্রনীতিতেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। G20 সম্মেলনের সফল আয়োজন, গ্লোবাল সাউথ সামিটের প্রতিনিধিত্ব এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের সক্রিয় উপস্থিতি দেশের কূটনৈতিক প্রভাব বৃদ্ধি করেছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও তাঁর এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। 12 বছরের এই দীর্ঘ যাত্রায় নরেন্দ্র মোদী 3 বার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছেন। তাঁর নেতৃত্বে ভারত বিকশিত ভারত 2047-এর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। অনুরাগী সমর্থকদের মতে, এই সময়ের মেয়াদে দেশের উন্নয়ন, আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে। গণতন্ত্রের স্বাভাবিক নিয়মে সমালোচকরা বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও এই কথা অনস্বীকার্য যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর 12 বছরের পথ চলা ভারতের সমকালীন রাজনৈতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এতক্ষণ শুনলেন সমীক্ষা। আজকের বিষয় ছিল প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর 12 বছরের যাত্রা এক ঐতিহাসিক মাইলফলক।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ছায়াগীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী লতা মঙ্গেশকর এবং সহশিল্পীবৃন্দ। গানটি শুনবেন রাম তেরি গঙ্গা ম্যালি ছায়াছবি থেকে।

সুরেশ ওয়াদকরের কণ্ঠে গানটি শুনলেন প্রেম রোগ ছায়া ছবি থেকে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারে গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে রাম তেরি গঙ্গা ম্যালি ছায়াছবি থেকে।

ছায়াগীত অনুষ্ঠানে শুনছিলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী বেগম পারভিন সুলতানা।

0: They live in the continue to live in their own houses as long as they are agile and physically fit. Right now, India's around 7% of India's population is above the age of 70. So the elderly need to be taken care of, and that is why the Prime Minister, focused on that. You know, one more aspect which I wanted to bring was that the Prime Minister also focused on women-led development in the country, and he said that this is the cornerstone of the vision of a Viksit Bharat. So this was very important, and as also the fact that cooperation and dialogue and sharing with states was very important for India to develop as a whole and not in parts. You know, as the Niti Aayog vice chairperson mentioned during the presser in the evening, that around 20 states have become developed today and they are on the path of further development, while 10 states are still lagging behind. So although he did not name any of the states, and it's not proper to name these states because naming and shaming is not proper, but we must strive to bring these states out and make them developed further, because some of these states have largely remained underdeveloped because of various reasons, including political. So this was very important. So the Prime Minister also stressed on the fact that states would play a pivotal role in realizing this dream of Viksit Bharat. This was very important. And he also told the states to address the grievances of common people. Once the grievances are redressed, people can focus on earning more, and which will lead to a better
1: life
0: for them as well as India's growth.
1: So basically, the key outcome of the meeting is that the road to Viksit Bharat is through states. And thank you so much, Mr. Chopra, for sparing your valuable time and giving us such deep insights on this very important subject. Thank you for joining us for Spotlight tonight.
0: Thank you very much.
2: You were listening to a discussion on key highlights and outcomes of 11th Governing Council meeting of Niti Aayog. The participants were Sanjeev Chopra, senior journalist, and Deeksha Saxena, Akashwani correspondent. This program was produced and presented by the News Services Division of Akashwani.
3: Spotlight.
4: শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান কথায় কথায়। সবাইকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। আজকের কথায় কথায় অনুষ্ঠানের প্রসঙ্গ, সুস্থ মন সুন্দর জীবন। শ্রোতা বন্ধুরা, জীবনে সুখ দুঃখ, হাসি কান্না, সাফল্য ব্যর্থতা সবই আছে। কিন্তু ব্যস্ততা, চাপ, দুশ্চিন্তা এবং নানা ধরনের সমস্যার কারণে অনেক সময় আমাদের মন খারাপ হয়ে যায়। মন ভালো না থাকলে কোনো কাজে আগ্রহ পাওয়া যায় না, জীবনও তখন রঙহীন মনে হয়। আজকে কিন্তু জানতে চাইব, আপনি মানসিক চাপ মোকাবেলা কি করেন? আপনার মতে আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা কতটুকু আছে, এবং কোন অভ্যাসটি আপনাকে মন ভালো রাখতে সাহায্য করে? আসুন কথা বলি। ফোন করুন 232-6255 এই নম্বরে, ফোন করুন 232-6255 এই নম্বরে কথায় কথায় অনুষ্ঠানে। তবে শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু কিছু কিছু অভ্যাসের মাধ্যমে নিজের মনকে একটু ভালো রাখতে পারি। প্রথমে যেটা করতে পারি, নিজের অনুভূতি স্বীকার করতে পারি। মন খারাপ হলে অনেকে সেটাকে লুকোনোর চেষ্টা করেন, কিন্তু প্রথম ধাপ হলো নিজের অনুভূতিকে স্বীকার করা। আপনি যদি দুঃখিত হন,

তাহলে নিজেকে বলুন, হ্যাঁ আজ আমার মন খারাপ, আর এটা স্বাভাবিক। সবসময় হাসি খুশি থাকার চাপ নেওয়ার দরকার নেই। মানুষ হিসেবে আমাদের নানা ধরনের অনুভূতি থাকবে। অনুভূতিকে গ্রহণ করলে মানসিক চাপ অনেকটাই কমে যায়। নিজের সঙ্গে একটু সময় কাটান, ভাবুন মন কেন খারাপ হলো, কোন বিষয়টি আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি কি সেটা পরিবর্তন করতে পারেন। আর অনেক সময় সমস্যাকে চিহ্নিত করাই সমাধানের অর্ধেক পথ।

শ্রোতা বন্ধুরা, কথায় কথায় অনুষ্ঠানে আজ কিন্তু কথা বলতে চাইছি আপনাদের সাথে সুস্থ মন সুন্দর জীবন নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদেরকে ফোন করুন 2326255 এই নম্বরে, ফোন করুন 2326255 এই নম্বরে কথায় কথায় অনুষ্ঠানে। আপনার কাছে জানব আপনি মানসিক চাপ মোকাবেলায় কী করেন, কোন অভ্যাসটি আপনাকে মন ভালো রাখতে সাহায্য করে, এবং জানতে চাইব আপনার মতে আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা কতটুকু আছে। শ্রোতা বন্ধুরা, যেটা বলছিলাম যে কিছু কিছু অভ্যাসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের মনকে একটু একটু করে ভালো রাখতে পারি। শরীর ভালো রাখুন, মনও ভালো থাকবে। শরীর এবং মন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। প্রতিদিন অন্তত 20-30 মিনিট হাঁটুন। হাঁটাহাঁটি করলে শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক তৈরি হয় যা ভালো রাখতে সাহায্য করবে। কিছু সহজ অভ্যাস গড়ে তুলুন। সকালে একটু হাঁটা, হালকা ব্যায়াম, পর্যাপ্ত জল পান করুন, স্বাস্থ্যকর খাবার খান। বিশেষজ্ঞরা বলেন ভালো ঘুম মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই রাত জেগে মোবাইল ব্যবহার একদমই কমিয়ে দিন, ঘুমানোর চেষ্টা করুন। ইতিবাচক চিন্তা এবং কৃতজ্ঞতার অভ্যাস করুন। আমরা অনেক সময় যা নেই তা নিয়েই বেশি ভাবি, কিন্তু একটু থেমে যদি ভাবি আমি সুস্থ আছি, আমার পরিবার আছে, আমার কিছু ভালো বন্ধু আছে, আমি নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছি, তাহলে জীবনের ইতিবাচক দিকগুলো চোখে পড়বে। একটি ছোট অভ্যাস করতে পারেন, প্রতিদিন রাতে 3টি বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এই অভ্যাস ধীরে ধীরে মনকে ইতিবাচক করে তুলবে। সম্পর্কের গুরুত্ব দিন, মানুষ সামাজিক জীব, কষ্টের সময় প্রিয় মানুষের সঙ্গে কথা বলা

অনেক বড় ওষুধের মতো কাজ করে। যখন মন খারাপ হবে, বন্ধুদের সঙ্গে কথা বলুন, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, কারো খোঁজ করুন বা খোঁজ নিন, কাউকে সাহায্য করুন। মনে রাখবেন, সুখ ভাগ করলে বাড়ে আর দুঃখ ভাগ করলে কমে। অনেক সময় একটি আন্তরিক কথোপকথন আমাদের মনকে অনেকটাই হালকা করে দেয়। শ্রোতা বন্ধুরা, কথা বলতে চাইছি আপনাদের সঙ্গে কথায় কথা অনুষ্ঠানে। আপনারা ফোন করুন 2326255 এই নম্বরে।

যে উদ্দেশ্যে আমার শহরে যাওয়া তা সম্পন্ন হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। আগামী 15 তারিখ আমি ফিরছি, অপেক্ষায় থেকে। এটি ধীরে

0: মাথায় কি গোবর ঠাসা আছে? জল ফেলতিস আমার মেয়ের উপরে, হারাম জাদা মারবো এক চট।
1: আটকুড়োর বেটা,
0: আবার আমার মেয়েকে বিয়ে করা হচ্ছে,
1: লক্ষ্যর কথা।

শ্রোতা বন্ধুরা, যেটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের কিছু কিছু অভ্যাস কিন্তু আমাদের মনকে ভালো রাখার জন্য অনেকটা কাজ করে। নিজের পছন্দের কাজ করুন। জীবন শুধু কাজের জন্য নয়, প্রতিদিন অন্তত কিছু সময় নিজের জন্য রাখুন। গান শুনুন, বই পড়তে পারেন, ছবি আঁকতে পারেন, বাগান করা, রান্না করা, ঘুরতে যেতে পারেন, নতুন কিছু শিখতেও পারেন। যে কাজগুলো আপনাকে আনন্দ দেয় সেগুলো নিয়মিত করার চেষ্টা করুন। অনেক সময় ছোট ছোট আনন্দই বড় মানসিক শক্তি এনে দেয়। শ্রোতা বন্ধুরা, জীবনে সব দিন একরকম যায় না। কখনো আকাশ মেঘলা থাকে, আবার কখনো সূর্যের আলোয় ভরে ওঠে চারপাশ। মন খারাপ হওয়া জীবনেরই অংশ, কিন্তু সেই মন খারাপকে স্থায়ী ঠিকানা বানানো একদমই উচিত নয়। নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধা করবেন না। মনে রাখবেন, প্রতিটি নতুন সকাল একটি নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের মতো কথায় কথায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।

আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। ওমান উপকূলের কাছে একটি জাহাজের সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজই ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে, তখন কেন্দ্র রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনাচিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে, সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত ছিলেন। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিউফিওর

0: উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এরপরে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশি প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। শুধুমাত্র একটি ক্ষেত্র থেকে 15,000 কোটি টাকারও বেশি সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
1: से ऑयल और नेचुरल गैस की एक्सप्लोरेशन की संभावनाएं बढ़ेगी, मिनरल की भी खनन की संभावना खड़ी होती है। दोनों राज्यों ने ये निर्णय किया 50-50% कर भारत के तेल के उत्खनन में बाधा न बने, क्योंकि ये राष्ट्रीय संपदा है और मुझे लगता है कि ये भाव बहुत महत्वपूर्ण है।
0: ওমান উপকূলের কাছে একটি জাহাজের সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স

0: खनन में बाधा न बने, क्योंकि ये राष्ट्रीय संपदा है और मुझे लगता है कि ये भाव बहुत महत्वपूर्ण है।
1: ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স কে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে 20,000 ডোজ হোমের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবেলা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সদ্য চালু হওয়া এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেসের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। এই সমন্বয়ের ফলে উভয় দেশের নাগরিকরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরাসরি ও তাৎক্ষণিকভাবে নিরাপদে ও নির্বিঘ্নে অর্থ আদান প্রদান করতে পারবে। ইউপিআই ও এনপিআই এর এই সংযোগ আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি এবং এটি উভয় দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও ডিজিটাল সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায়ে বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালীর কাজ হিসেবে নির্ধারণ করলে চলবে না। তাদের ভূমিকা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং এন কাটিসার সিং বলেছেন, সংসার সামলে রাখা মহিলাদের গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ উল্লেখিত শব্দটি সংসারে তাদের ভূমিকাকে অনেকটাই খর্ব করে। বিধানসভায় সই জালকাণ্ডে কলকাতার ভবানী ভবানী সিআইডির সদর দপ্তরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্টের নির্দেশে আজ সন্ধে 6টা নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। সই জালিয়াতি মামলায় ভবানী ভবনে তার বয়ান রেকর্ড করা হবে বলে মনে করা হচ্ছে। এদিন ভবানী ভবন চত্বর মুড়ে ফেলা হয় কড়া পুলিশি নিরাপত্তায়। ছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও। 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছান অভিষেক। সেখান থেকে কালীঘাটের বাড়ি হয়ে ভবানী ভবনে যান তিনি। এর আগে 3 বার সিআইডি তাকে হাজিরার জন্য ডেকে পাঠালেও অভিষেক তা এড়িয়ে যান। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 21 দিন রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পরে। এদিকে নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের একাধিক অভিযোগের প্রেক্ষিতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। সেই সব অভিযোগের ভিডিও লিঙ্ক সংগ্রহ করে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে তুলে দিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14 থেকে 18 জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। এই সফরে তিনি 15 থেকে 17 জুন হতে চলা 51তম G7 সামিটে অংশ নেবেন। আমন্ত্রিত অংশীদার দেশ হিসেবে এটি হবে G7 শীর্ষ সম্মেলনের ভারতের 13তম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী মোদীর 7তম অংশগ্রহণ। বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানিয়েছেন, অধিবেশনগুলিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা, সুষম প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজই ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস ক্ষেত্রে প্রধান কেন্দ্রগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথাও বলেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা আজ রাতেই ইরানের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের দখল নেবে। তেল টার্মিনাল সহ সমগ্র ইরানের তেল ও গ্যাসের বাজার মার্কিন নিয়ন্ত্রণে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত জানুয়ারি মাসে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে যেভাবে বন্দী করে দেশটির তেল ক্ষেত্র আমেরিকা দখল করেছিল, ইরানের ক্ষেত্রেও তেমনটাই করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। এদিকে ইরান জানিয়েছে, তারা কুয়েত, বাহরিন এবং জর্ডানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। নতুন করে এই সংঘাতের ফলে পুরো পশ্চিম এশিয়া জুড়ে বড়সড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ

0: আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30টায়। একটি প্রতিবেদন।
1: ভুবনজোড়া আবেগ আর উন্মাদনার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ফুটবলের রাজসীয় যজ্ঞ। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সর্বাধিক 48টি দেশ 12টি গ্রুপে অংশ নিতে চলেছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ছাড়াও সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দল যাবে রাউন্ড 32-এ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো 3টি দেশ এই প্রথম যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। 3 দেশের 16টি স্টেডিয়ামে হবে মোট 104টি ম্যাচ। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে 8টি দেশ কাপ জয় করেছে। এখনও পর্যন্ত ব্রাজিল সর্বাধিক 5 বার, ইটালি ও জার্মানি 4 বার, আর্জেন্টিনা 3 বার, ফ্রান্স ও উরুগুয়ে 2 বার করে, ইংল্যান্ড ও স্পেন 1 বার করে বিশ্বকাপ জিতেছে। এবার কি নতুন কোনো দেশ বিশ্বসেরা শিরোপা পেতে চলেছে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে 19 জুলাই ফাইনালে। সারা বিশ্বের সঙ্গে ফুটবল আবেগে ভাসছে বাংলাও। শহর কলকাতা থেকে পাহাড়, বাঙালি বিভক্ত ব্রাজিল ও আর্জেন্টিনায়। তবে শুধু ব্রাজিল আর্জেন্টিনাতেই সীমাবদ্ধ নেই বাংলার ফুটবল আবেগ। ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগালের সমর্থনও রয়েছে এই বাংলার বুকে। মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকদের রক্তে এখন সংক্রমিত বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: অস্ট্রেলিয়া ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভীর শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ঈশারাণী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভীর শর্মা মালবিকা বানসোদকে 21-13, 21-15তে পরাজিত করেন। পুরুষদের ডাবলসে এম আর অর্জুন ও হরিহরন আমসা কারুনান এর জুটি নিউজিল্যান্ডের মিখাইল আউয়েন ও ডাইলান সোয়েজ জাসা জুটিকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আগামীকাল শুরু হচ্ছে। এজবাস্টনের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচ। অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেল ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রার দিকে এগিয়ে চলেছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভীর শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। কোল ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে কাজ করতে হবে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকরা উল্লেখিত পদে চাকরি করার সুযোগ পাবেন। এছাড়াও হিন্দি ভূতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তরও ম্যানেজমেন্ট ট্রেনি পদে যোগদান করতে পারবেন। এক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর থাকা প্রয়োজন। ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রার্থীদের গ্রাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ গেট উত্তীর্ণ হতে হবে। এই পদে অনূর্ধ্ব 30 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদে কম্পিউটার বেসড টেস্ট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। নিযুক্তরা মাসে 60,000 টাকা থেকে 1,80,000 টাকা পারিশ্রমিক হিসেবে পাবেন। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফরম্যাট আবেদনপত্র তৈরি করে তা 22 জুনের মধ্যে অনলাইনের মাধ্যমে পাঠাতে হবে। নাম নথিভুক্তকরণের পাশাপাশি অ্যাপ্লিকেশন ফি হিসেবে 1,180 টাকা জমা দিতে হবে। বিস্তারিত জানতে লগ ইন করুন https://www.coalindia.in। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান নতুন আলোর দিশারি।
1: বন্ধুরা, নতুন আলোর দিশারি অনুষ্ঠানে আজকের পর্বে আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প নিপুণ ভারত কর্মসূচি সম্পর্কে। নিপুণ ভারত কর্মসূচিটি চালু হয়েছে 5 জুলাই 2021 সালে। নিপুণ ভারত কর্মসূচির পূর্ণ রূপ হল ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ফর রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি ভারত প্রোগ্রাম। এটি কেন্দ্রীয়ভাবে স্পন্সরকৃত সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে চালু করা হয়েছে। তাহলে চলুন আমরা জেনে নিই নিপুণ ভারত মিশন সম্পর্কে। প্রথমত, জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 এর একটি অংশ হিসেবে নিপুণ ভারত উদ্যোগটি চালু করা হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল 3 থেকে 9 বছর বয়সী শিশুদের শেখার চাহিদা পূরণ করা। নিপুণ ভারত কর্মসূচি আমাদের দেশের শিশুদের প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করতে এবং দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করার জন্যে তাদের স্কুল, শিক্ষক, পিতামাতা এবং সম্প্রদায়ের সাথে শিক্ষার্থীদের সমর্থন ও উৎসাহিত করার পরিকল্পনা করা হয়েছে। 2026-27 সালের মধ্যে গ্রেড 3 এর শেষ নাগাদ দেশের প্রতিটি শিশু মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা গতি অর্জন নিশ্চিত করাই এই কর্মসূচির অন্য একটি লক্ষ্য। শ্রোতা বন্ধু, তাহলে চলুন আমরা জেনে নেই নিপুণ ভারত কর্মসূচিটি কিভাবে বাস্তবায়িত হবে। নিপুণ ভারত কর্মসূচিটি বাস্তবায়িত হবে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ দ্বারা। সমগ্র শিক্ষার কেন্দ্রীয় স্পন্সর প্রকল্পের তত্ত্বাবধানে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে জাতীয়, রাজ্য, জেলা, ব্লক, স্কুল স্তরের একটি 5 স্তরের বাস্তবায়ন ব্যবস্থা স্থাপন করা হবে। নিপুণ ভারতের সাফল্য মূলত শিক্ষকদের উপর নির্ভর করবে, তাই শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ জোর দেওয়া হবে। এভাবেই নিপুণ ভারত কর্মসূচির প্রকল্পকে বাস্তবায়িত করার পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এই কর্মসূচি আলোকপাত করে স্কুলের শিক্ষার প্রাথমিক বছরগুলোতে শিশুদের প্রবেশাধিকার প্রদান এবং ধরে রাখার বিষয়ে উচ্চমানের ও বৈচিত্র্যপূর্ণ ছাত্র, শিক্ষক সম্পদ এবং শেখার উপকরণ উন্নয়ন, শিক্ষকের ক্ষমতা বৃদ্ধি এবং শেখার ফলাফল অর্জনের প্রতিটি শিশুর অগ্রগতি ট্র্যাক করা। এবারে আমরা জানব নিপুণ ভারত মিশনের প্রত্যাশিত সুবিধেগুলো কী কী। প্রথমত, শারীরিক বিকাশ, সামাজিক মানসিক বিকাশ, সাক্ষরতা এবং সংখ্যার বিকাশ, জ্ঞানীয় বিকাশ, জীবন দক্ষতা ইত্যাদি বিকাশের বিভিন্ন ডোমেনে ফোকাস করে শিশুর সামগ্রিক বিকাশ, যা পরস্পর সম্পর্কিত এবং

পরস্পর নির্ভরশীল, যা একটি হোলিস্টিক প্রোগ্রেস কার্ডে প্রতিফলিত হবে। তাছাড়া নিপুণ ভারত শুধুমাত্র দেশের ছাত্রছাত্রীদের তাদের উচ্চ শ্রেণীতে একটি বড় লাভ দিতে সাহায্য করবে তা নয়, এটি আমাদের শিক্ষার্থীদের বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলকও করে তুলতে একটি বড় প্রভাব ফেলবে। এই কর্মসূচির ক্রিয়াকলাপ ভিত্তিক শিক্ষা এবং শিক্ষার অনুকূল পরিবেশ শিক্ষার মান উন্নত করবে। ভিত্তিগত দক্ষতা শিশুদের ক্লাসে রাখতে সাহায্য করে, যার ফলে ঝরে পড়া কম হয় এবং প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পরিবর্তনের হার উন্নত হয়। তাছাড়া শ্রেণীকক্ষে উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থা ব্যবহার করা হবে, যেমন খেলাভিত্তিক এবং অভিজ্ঞতামূলক শিক্ষা, যার ফলে শেখা একটি আনন্দদায়ক এবং আকর্ষক কার্যকলাপ হবে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের নিবিড় ক্ষমতা বৃদ্ধি তাদের আরও ক্ষমতায়িত করবে এবং শিক্ষাবিদ্যা বেছে নেওয়ার জন্যে অধিকতর স্বায়ত্তশাসন প্রদান করবে। নিপুণ ভারত কর্মসূচির দ্বারা শিশুরা একটি উচ্চতর শিক্ষার গতিপথ অর্জন করতে পারে, যা পরবর্তী জীবনের ফলাফল এবং কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যেহেতু প্রায় প্রতিটি শিশুই প্রাথমিক গ্রেডে পড়ে, সেক্ষেত্রে আর্থসামাজিক ক্ষতিগ্রস্ত শিশুদের বা শিক্ষার্থীদের উপকৃত করা হবে। এভাবে ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক মানসম্পন্ন শিক্ষার প্রসার নিশ্চিত করবে নিপুণ ভারত কর্মসূচি। শ্রোতা বন্ধু, নিপুণ ভারত কর্মসূচির লক্ষ্য হল ভারতের প্রতিটি শিশু 2026-27 সালের মধ্যে তৃতীয় গ্রেড শেষ হওয়া আগেই যেন ভিত্তিপূর্ণ সাক্ষরতা পায় তা নিশ্চিত করা। খেলা, আবিষ্কার এবং কার্যকলাপ ভিত্তিক শিক্ষাবিদ্যাকে অন্তর্ভুক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষের পরিবেশ নিশ্চিত করা। তাছাড়া এটিকে শিশুদের দৈনন্দিন জীবনের পরিস্থিতির সাথে সংযুক্ত করা, শিশুদের অনুপ্রাণিত করা, স্বাধীন এবং লেখার দক্ষতার অধিকারী করা, বোধগম্য পাঠক করতে সক্ষম করা। তাছাড়া পোর্টফোলিও, গোষ্ঠী এবং সহযোগিতামূলক কাজ, প্রকল্পের কাজ, কুইজ, নাটক, মৌখিক উপস্থাপনা, সংক্ষিপ্ত পরীক্ষা ইত্যাদির মাধ্যমে শেখার এবং শেখার জন্যে মূল্যায়ন নিশ্চিত করা। তাছাড়া শিক্ষক, প্রধান শিক্ষক, একাডেমিক রিসোর্স পার্সন এবং শিক্ষা প্রশাসকদের ক্রমাগত সক্ষমতা বৃদ্ধিতে আলোকপাত করা এবং সকল শিক্ষার্থীর শেখার স্তরের পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করাই হল এই কর্মসূচির মূল লক্ষ্য। নিপুণ ভারত কর্মসূচির মাধ্যমে 3 থেকে 9 বছর বয়সী শিশুদের সাক্ষরতা এবং সংখ্যার উপর জোর দেবার কথা বলা হয়েছে। তাছাড়া প্রি স্কুল থেকে ক্লাস 3 পর্যন্ত শিক্ষার্থীদের সহায়তা করা, নিপুণ ভারত মিশনের অধীনে প্রাথমিক দক্ষতা এবং অধ্যয়ন ছাড়াই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাগত দক্ষতা জোরদার করার জন্য গৃহশিক্ষক নির্দেশিকা এবং অতিরিক্ত শিক্ষার উপকরণ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। শ্রোতাবন্ধুরা, চলুন এবারে আমরা জানি কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি অর্থাৎ নিপুণ ভারত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন স্তর এবং শেখার ফলাফল সম্পর্কে। প্রথমে রয়েছে বাল্যতিকা স্তর। এই স্তরে শিক্ষার্থীদের অক্ষর এবং সংশ্লিষ্ট শব্দ শনাক্ত করতে সক্ষম করে তোলা হবে। কমপক্ষে 2 থেকে 3টি বর্ণমালা সম্বন্ধিত সহজ শব্দ পড়া জানতে হবে, 10 পর্যন্ত সংখ্যা শনাক্ত করা এবং পড়তে পারা, তাছাড়া সংখ্যা, বস্তু, আকৃতির ক্রমানুসারে সাজানো। দ্বিতীয় স্তরটি হল গ্রেড 1 স্তর। এই স্তরে বয়সের উপযুক্ত অজানা পাঠ্যের মধ্যে কমপক্ষে 4 থেকে 5টি সহজ শব্দ সম্বন্ধিত ছোট বাক্য পড়তে জানতে হবে, 99 পর্যন্ত সংখ্যা পড়তে এবং লিখতে পারা, সহজ যোগ এবং বিয়োগ এর সঞ্চালন। তার পরের স্তরটি হল গ্রেড 2 স্তর। এই স্তরে শিক্ষার্থীদের অর্থসহ পড়া, প্রতি মিনিটে 45 থেকে 60টি শব্দ পড়তে পারা, 99 পর্যন্ত সংখ্যা পড়তে পারা ও লিখতে পারা এবং 99 পর্যন্ত সংখ্যা বিয়োগ করতে পারার বিষয়ে বলা হয়েছে। সর্বশেষ স্তরটি হল গ্রেড 3। এই স্তরে প্রতি মিনিটে কমপক্ষে 60টি শব্দ অর্থসহ পড়তে পারা, 99 পর্যন্ত সংখ্যা জানা ও লিখতে পারা এবং সহজ গুণন সমস্যার সমাধান করতে পারা সম্পর্কে বলা হয়। শ্রোতাবন্ধুরা, নতুন আলোর দিশারি অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করলাম কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সুভাষিত সকাল 6:10, রবিকিরণ সকাল 7:05, শিল্পী সাগর সেন সকাল 7:45 ও বিজ্ঞাপন, যুবাণী সকাল 8:40, সকাল 9:10 দেশবন্দনা। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 9:30, হিন্দি ছায়াছবির গান সকাল 10:00, সকাল 10:30 বিজ্ঞাপন তথা আয়োজিত অনুষ্ঠান, বাংলা ছায়াছবির গান শুনবেন সকাল 11:00।

আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেলা 1:05। লোকগীতি বেলা 1:40। বেলা 1:50 শুনবেন ছড়ার গান শিল্পী অন্তরা চৌধুরী। বিকেল 5:10 চিত্রগীতি, মানবী বিকেল 5:45। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধ্যে 6:05। ঘরগৃহস্থের আসর সন্ধ্যে 6:30। এরপরেই শুনবেন লোকগীতি শিল্পী মীনাক্ষী দাস। বিজ্ঞান বিচিত্রা রাত 8:05। নজরুলগীতি রাত 9:00 শিল্পী সুপ্রভা সরকার। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। মৈত্রী রাত 10:15। ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25 হায়ংনি খোরাং, বেলা 12:00 লেনামণি জরা, সন্ধ্যে 7:00 রয়েছে ডাক্তারনি পান্ডা। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 33.5°C, সর্বনিম্ন তাপমাত্রা 24.4°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 68%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33°C এবং 25°C-এর মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।